বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ সোমবার 23 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 24 রবিউল আউয়াল 1448 ইস্রি, 7 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুভ সকাল বন্ধুরা। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়ে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে সোহেলি পারভীন রুমা এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল দায়িত্বে রয়েছেন শেখ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে সকাল 8টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এরপর শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 23rd of Bhadra, the 24th of Rabiul Awal, and September the 7th. The news read by Shamim Khan. First, the headlines. Prime Minister directs coordinated action to ensure pollution-free rivers and livable environment for future. Tariq Rahman calls to step up cleanliness drive involving people to prevent dengue. President urges political parties to follow the path of tolerance, dialogue and compromise. Jatiya Sangsad passes three bills aimed at strengthening human rights protection, preventing enforced disappearance and introducing legal recognition of lifetime rights in property transfer. At least five dead after cargo plane speeds off runway at Miami Airport in USA. And Sri Lanka beat Bangladesh in Women's Asia Cup T20 cricket in Dubai. Now the details. Prime Minister Tariq Rahman directed all concerned to play their due roles in ensuring pollution-free rivers and a clean, livable environment for future generations. He was speaking at a review meeting at the Secretariat yesterday on pollution control, waste removal, conservation and management of rivers around Dhaka, ensuring navigability and developing the circular waterways. The Prime Minister said people should not simply wait for government directives. They must also act out of the sense of responsibility to restore pollution-free rivers and a livable environment for the next generation. The meeting reviewed measures to control pollution and remove waste from Buriganga, Turag, Dholeshwari, Balu and Shitalokha rivers and the adjoining canals and drains, ensure navigability and normal water flow and improve existing circular waterways around Dhaka. The Prime Minister directed the authorities to take effective steps for quick implementation of the plans adopted so far. He also stressed proper coordination among concerned ministries, divisions and agencies to advance the activities. Prime Minister Tariq Rahman directed the authorities concerned to intensify cleanliness drive and public awareness campaign across the country with people's participation to prevent the spread of dengue. He gave the directives at a meeting on dengue situation and measures to combat the disease held at the Secretariat yesterday. The meeting also discussed strengthening treatment facilities and patient management capacity at Upazila level hospitals, as well as supplying mosquito nets to hospitalized dengue patients to reduce the risk of transmission. The Prime Minister stressed greater public participation in dengue prevention rather than relying solely on government agencies. He called for raising awareness about keeping homes and surroundings clean, removing stagnant water and waste, and eliminating mosquito breeding grounds. President Mirza Fakhrul Islam Alamgir called on everyone to establish a society of mutual harmony, irrespective of religion and caste. He made the call at a reception at Boromat adjacent to Thakur Gaon Government's Boys High School yesterday. Mirza Fakhrul Islam Alamgir is on a two-day visit to his home district Thakur Gaon for the first time after assuming office as president. The president also urged the political parties to work for advancement of the country on the basis of tolerance, dialogue and compromise, shunning the path of conflict and violence. He advised the youth to shun drugs and be self-reliant through skill-based labour and effort, mentioning that the construction work of Thakur Gaon University will begin in no time. Mirza Fakhrul Islam Alamgir said initiatives will be taken to establish sports village, district modern information complex, regional office of national university, regional cooperative training institute, Technical Training Institute at Pir Ganj Upazila, the district, and to reopen the closed Sheep Ganj Airport as per the long-awaited expectation of the local people. Earlier, the president was accorded a guard of honour by smartly turned out contingent of Bangladesh police at Thakur Gaon Circuit House on his arrival. Later, he went to Shenua Cemetery and offered prayers at his parents' graves. The president will lay the foundation stone of Thakur Gaon University at Jamalpur, about 15 kilometres from the town along Thakur Gaon Pir Ganj Road today. Jatiya Sangsad has passed three bills aimed at strengthening human rights protection, preventing enforced disappearance and introducing legal recognition of lifetime rights and property transfer. The bills are National Human Rights Commission Bill 2026 was passed, repealing the National Human Rights Commission Act 2009 and establishing a new legal framework for an effective and independent commission. Law Minister Mohammad Asaduzzaman and Home Minister Salahuddin Ahmed placed the bills in the Parliament yesterday. Earlier, the House resumed its sitting with Deputy Speaker Barrister Kaisar Kamal in the chair. Under the Human Rights Commission Bill, Commission will comprise a chairperson and four commissioners, including at least one woman and at least one member of a national minority community or disadvantaged group. The Transfer Property Amendment Bill introduced legal recognition of lifetime rights, allowing eligible property donors to retain their right to use and enjoy transferred property during their lifetime. Prevention and Remedy of Enforced Disappearance Bill stipulated that enforced disappearance would be punishable by life imprisonment if a victim died or remained untraced for more than 5 years. Offender could face death penalty or life imprisonment along with a fine of up to 1 crore taka. The House will resume its sitting at 3 p.m. this afternoon. This is Bangladesh Betar giving you the news. Home Minister Salahuddin Ahmed urged the international community to step up diplomatic pressure and sustain engagement to resolve Rohingya crisis and ensure safe, dignified and permanent return of the refugees to Myanmar. He made the call while addressing a roundtable discussion at Bangladesh Institute of International and Strategic Studies in the capital yesterday. The Home Minister said Rohingya issue must always remain on international radar of the United Nations and should not be overshadowed by any other global political conflict or crisis. He said a lasting solution to the crisis could be achieved through stronger cooperation from global community and international organizations. At least 5 people died and 5 people were injured when an Amazon Prime Air cargo flight overran a runway and crashed while landing at Miami International Airport on Sunday. Local officials said Prime Air Flight 7598 overran the airport's diagonal runway shortly before 2 p.m. and struck multiple vehicles on the ground. Although the airport halted all flights immediately after the crash, 2 of its 4 runways had been reopened by Sunday evening. At least 10 people have been killed and at least 60 wounded by fireworks explosion in Mexico when fireworks detonated during a village festival in Temascalcingo municipality. Local media reported that some people were trapped under falling debris from the blast. The cause of the explosion has not been determined and an investigation has opened. Cricket in Bangladesh lost to Sri Lanka by 4 wickets in the Women's Asia Cup T20 cricket tournament in Dubai, United Arab Emirates last night. Batting first, Bangladesh scored 114 runs in 20 overs, losing 8 wickets. Chasing the victory target of 115 runs, Sri Lanka reached the target in 19.2 overs, losing 6 wickets. Meanwhile, Pakistan will take on Hong Kong at the same venue at 8:30 p.m. Bangladesh time tonight. Finally, weather and forecast volatile one this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister directs coordinated action to ensure pollution-free rivers and livable environment for the future. Tariq Rahman calls to step up cleanliness drive involving people to prevent dengue. President urges political parties to follow the path of tolerance, dialogue and compromise. Jatiya Shangshad passes 3 bills aimed at strengthening human rights protection, preventing enforced disappearance and introducing legal recognition of lifetime rights in property transfer. At least 5 dead after Amazon cargo plane speeds off runway at Miami Airport in USA. And Sri Lanka beat Bangladesh in Women's Asia Cup T20 cricket in Dubai. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna Khobor Porchi Shahida Akhtar. কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জাতিকবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সঙ্গীতের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে রাসুল প্রেম। বাংলা সাহিত্যে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন নিবিড় ভালোবাসা ও আকুলতা আর কোনো কবির সৃষ্টিতে এত ব্যাপকভাবে ফুটে ওঠেনি। বাংলা ভাষায় ইসলামিক সঙ্গীতের এক নতুন দিগন্ত উন্মোচন করেন তিনি। তিনি গতকাল খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত কবি কাজী নজরুল ইসলামের রাসুল প্রেম শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, তিনি শুধু একজন কবি ছিলেন না, একাধারে তিনি ছিলেন সুরকার, গীতিকার এবং শোষিত মানুষের কণ্ঠস্বর। কবি নজরুল সারা জীবন আমাদের যে শিক্ষা দিয়েছেন তার মূল ভিত্তি ছিল সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবিকতা। তিনি আরও বলেন, নজরুল তার কবিতায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল একজন ধর্মীয় নেতা হিসেবে দেখেননি, বরং তাকে শোষিত, লাঞ্ছিত এবং অবহেলিত মানুষের মুক্তির দূত ও পরম দয়ালু হিসেবে চিত্রিত করেছেন। তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ও মানবিক গুণাবলীকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। খুলনা জিরো পয়েন্টকে কবি নজরুল চত্বর এবং কেডিএ এভিনিউকে কবি নজরুল এভিনিউ ঘোষণা করায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। জাতিকবি নজরুল ইসলাম গবেষণা পরিষদ খুলনার সভাপতি কবি ও নজরুল গবেষক সৈয়দ আলী হাকিমের সভাপতিতে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান, কবি ও গবেষক শেখ মনিরুজ্জামান লাভলু, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিনারুল ইসলাম, কবি রুহুল আমিন সিদ্দিকী ও অধ্যক্ষ খান আক্তার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম পরিষদ খুলনা এর আয়োজন করে। খুলনা মহানগর বিএনপি সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং বাসযোগ্য ও সবুজ খুলনা গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বৃক্ষরোপণকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এস এম শফিকুল আলম মনা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি, অপরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশ বিনাশী কর্মকাণ্ডের কারণে আমাদের প্রকৃতি চরম হুমকির মুখে পড়েছে। সেই বিষাক্ত প্রভাব থেকে দেশকে মুক্ত করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশ বাঁচায় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ জীবনের নিশ্চয়তা দেয়। শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব স্ব স্ব স্থান থেকে অন্তত দুটি করে ফলদ বনজ ভেষজ চারা রোপণ করা এবং তা যত্ন সহকারে লালন পালন করা। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রিসার্চ অ্যাবস্ট্রাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড একাডেমিক মেন্টরশিপ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সহযোগী অধ্যাপক সারা মনামি হোসেনের সভাপতিতে সিজেএন নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ইউল্যাবের উপ উপাচার্য অধ্যাপক জুট উইলিয়াম হেনিলো, ডয়চে ভেলে একাডেমির প্রজেক্ট কোঅর্ডিনেটর জিমি আমির এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক শেখ শরাফত হোসেন ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহাদি আল মুহতাসিম নিবিড় এতে বক্তব্য রাখেন। খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং নর্দার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা এম সিজে ডিসিপ্লিন এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটার্স নেটওয়ার্ক সিজেএন বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে। খুলনা সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের বাজেট আজ ঘোষণা করা হবে। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেট এবং 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন। মাগুরা তরুণ কৃষক উদ্যোক্তা শওকত হোসেন ড্রাগন ফল চাষ করে স্বাবলম্বী হয়েছেন। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: ড্রাগন চাষে মাত্র 20,000 টাকা বিনিয়োগ করে সফলতা পেয়েছেন মাগুরার তরুণ কৃষক উদ্যোক্তা শওকত হোসেন। আজ সেই সত্য উদ্যোগী বদলে দিয়েছে তার জীবন। মাগুরার তরুণ কৃষি উদ্যোক্তা শওকত হোসেন বর্তমানে ড্রাগন চাষে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সাফল্য দেখে এলাকার অনেক তরুণ কৃষকও ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠছেন। এ প্রসঙ্গে তরুণ উদ্যোক্তা শওকত হোসেন বলেন,
3: স্যার আশা করতেছি যে ফল হয়েছে, তাতে 20,000 টাকা বিক্রি হয়ে গেছে, এবার আনুমানিক ধারণা 3,00,000 টাকার ফল আমি বিক্রি করব।
2: শুরুতে তিনি 130টি প্লারের মাধ্যমে ড্রাগন গাছ রোপণ করেন। শুরুতেই অনেকেই ড্রাগন চাষ নিয়ে সন্দিহান ছিলেন, কিন্তু নতুন জাতের এই ফলের পরিচর্যায় মনোযোগী হওয়ায় প্রথম বছরেই তিনি আশানুরূপ লাভের মুখ দেখেন। সেই সাফল্য তাকে আরো এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। এ প্রসঙ্গে তরুণ উদ্যোক্তা শওকত হোসেন বলেন,
3: দেখা দেখি অনেকে অনেক চাষি এরপরে ঢুকছে এবং অনেকে করতেছে, তো আমি দেখতেছি আরো মানে 2-4 বছরের মধ্যে অনেক চাষি এই ড্রাগন চাষের উপর চলে আসবে এবং চাষ করবে। এই কারণেই খরচ কম লাভ বেশি, যেহেতু একটি নতুন ফল, এর মার্কেট বাজার খুব ভালো, আমার খেতে অনেক পাইকার এবং অনেক ব্যাপারী এসে খেত থেকে নিয়ে যায়, ঢাকার ব্যাপক চাহিদা, আজকে এক মন পাঠাচ্ছি 400 টাকার রেট।
2: আধুনিক পদ্ধতিতে নতুন জাতের ফল চাষ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ড্রাগন চাষ কৃষকদের জন্য লাভজনক আয়ের উৎস হয়ে উঠবে বলে মনে করছে কৃষি বিভাগ। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ক্রিকেট। খুলনার রূপসা সেভেন রিংস সিমেন্ট মাঠে 16-দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে গতকালের সেমিফাইনাল খেলায় খুলনা ফ্রেন্ডস ফাইটার 2 উইকেটে ব্রাদার্স ইলেভেনকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। ব্রাদার্স ইলেভেন প্রথমে ব্যাট করে নির্ধারিত 16 ওভারে 5 উইকেট হারিয়ে 255 রান সংগ্রহ করে। জবাবে খুলনা ফ্রেন্ডস ফাইটার 15 ওভার 3 বলে 8 উইকেটে 258 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফুটবল। জেলার রূপসা উপজেলার পিঠাভোগ DGC মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টে গতকালের প্রথম রাউন্ডের শেষ খেলায় পুটিমারি সততা একাদশ 3-0 গোলে NC ইউনাইটেড ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
4: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনালীতে এখন রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানের শিল্পী শাম্মী আক্তার, গানের কথা সাজিয়েছেন আবুল হায়াত মোহাম্মদ কামাল।

দেশাত্মবোধক গান শুনছেন আপনারা বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানের শিল্পী কামরুল ইসলাম বাবলু এবং মলিনা বিশ্বাস, গানের কথা সাজিয়েছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শুনছেন দেশাত্মবোধক গান। এবারের গানের শিল্পী সাইফুদ্দিন খান এবং তার সঙ্গীরা। গানের কথায় হেনা ইসলাম।

0: সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয় না, কর্মের মাধ্যমে ভাগ্যকে গড়ে নিতে হয়। উদ্যম, চেষ্টা এবং শ্রমের সমষ্টি সৌভাগ্যের চাবিকাঠি। অধ্যবসায় কঠিন কাজকেও সহজ করে দেয়। জীবনে উন্নতি করতে হলে নিখুঁত পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণের কোনো বিকল্প নেই। প্রথমেই ঠিক করে নিন আপনি কি করতে চান, অযথা সময় নষ্ট না করে আজই তা শুরু করুন। কাজকে ভালোবাসুন, কাজ উপভোগ করুন। সব নতুন অভিজ্ঞতা আপনার দক্ষতাকে বিকশিত করবে, দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে। অভিজ্ঞতাই আপনার সাফল্যের গতি নির্ধারণ করে দেবে।
1: জীবনের লক্ষ্য নির্ধারণে মনোযোগী হন, কঠোর পরিশ্রম করুন, আপনি অবশ্যই সফল হবেন। মনে রাখবেন, সফলতার জন্য চাই তীব্র ইচ্ছাশক্তি, একাগ্রতা ও কঠোর পরিশ্রম। স্বপ্ন দেখা ও সেগুলো পরিপূর্ণ করার পরিকল্পনা করাই কিন্তু যথেষ্ট নয়। কিভাবে আপনি আপনার ভাগ্য তৈরি করবেন সেটিতে অনেক দীর্ঘ ব্যাপ্তি জড়ানো থাকে। আপনার মনকে স্থির ও সঠিক পথে নেওয়াও কিন্তু জরুরি। কঠোর পরিশ্রম করুন, বাজি সঙ্গ ত্যাগ করুন এবং ঝুঁকি নেওয়ার মনোবল রাখুন।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সফল ব্যক্তিরা কখনোই সুযোগ কিংবা ভাগ্যের উপর নির্ভর করেন না, তারা শুধু সময়ের যথাযথ ব্যবহার করেন মাত্র। তাই সফল হতে হলে সময়ের কাজ সময়েই শেষ করতে হবে। আর এ আহ্বান রেখেই শুরু করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। শুভ সকাল।

0: শ্রোতা বন্ধুরা, আসুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের দৃষ্টিপাতে আপনাদের জন্য কি কি থাকছে। আজকে থাকছে আজকের ডায়েরি পর্ব, থাকবে বাস ও ট্রেনের সময়সূচি, স্বাস্থ্য কথা, থাকবে ভ্রমণ বিষয়ক সিরিজ অনুষ্ঠান চলনা ঘুরে আসি, থাকবে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সিরিজ আয়োজন, সবার আগে বাংলাদেশ, হাতে সময় থাকলে অবশ্যই শোনাব একটি রবীন্দ্রসঙ্গীত আর প্রাত্যহিক পরিবেশনা, এই দিনে তো থাকছেই। আর এই বিষয়গুলো নিয়ে আজকের দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং উপস্থাপনায় রয়েছি আমি কিশোর বাড়ুই,
1: আমি সৈলী পারভীন রোমা।

চলুন সকালটা আজকে শুরু করা যাক আজকের দিন তারিখ এবং সময় দিয়ে। আর সাথে সাথে আজকে সকালে তাপমাত্রা কত ছিল সেটিও জেনে নেওয়া যাবে, সূর্যাস্ত কখন হলো, সূর্যোদয় কখন হবে হলো, সবকিছু মিলিয়ে থাকবে আপনার আজকের ডায়েরি পর্বে। আর আজকের ডায়েরি পর্বটি সংকলন করেছেন শেখ শফিকুল হাসান।

0: খুলনায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:46 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:13। খুলনা আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে সকাল 6:00 খুলনা ও তার আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল 27.5°C এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 96%।
1: হ্যাঁ বন্ধুরা, সাথে সাথে চলুন ট্রেন এবং বাসের সময়সূচিটাও জেনে নেওয়া যাক। হ্যাঁ, ট্রেনের সময়সূচি খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দগামী নকশিকাতা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11:00। সকাল 6:45 কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল 6:15 বেনাপোলের দিকে ছেড়ে যায়। সকাল 7:15 রূপসা এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে, সকাল 9:00 চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল 9:30 রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11:00 মহানন্দা মেইল চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে, এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45। আজ খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাগরদাড়ি এক্সপ্রেস এবং চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সীমান্ত এক্সপ্রেস, এছাড়াও জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বিরতি। এবারে বাসের সময়সূচি। প্রতিদিন ভোর থেকে রাত 12:00 পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট ও রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় শ্রোতা, আজ 7ই সেপ্টেম্বর সোমবার, আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুভ হোক আপনার জন্মদিন।

0: বন্ধুরা, আমরা একটা কথা খুবই বেশি প্রচলিত বলে জানি, সেটি হচ্ছে সময় ও নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না। হ্যাঁ, একবার চলে গেলে তার কখনোই ফিরে আসে না। তবু জীবনের যে ঘটনাগুলো, এগুলোকে আপনি কি কখনো ভুলে যেতে পারেন? না, ভুলে যাওয়াটা অনেক বেশি কঠিন। তবে আজকের অনেকের জন্মবার্ষিকী, আবার অনেকে মৃত্যুবরণও করেছেন আজকের এই দিনটাতে। প্রত্যেক দিনই এমন ঘটনা থেকেই যায়, তাই ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে আমাদের এবারের পরিবেশনা রয়েছে এই দিনে।
1: ঠিক তাই, জানিয়ে দিচ্ছি আজকের এই দিনে ইতিহাসে কি কি ঘটেছিল। 1822 সালের আজকের এই দিনে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1904 সালের আজকের এই দিনে দালাই লামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়। 1911 সালের আজকের এই দিনে ফ্রান্সের লুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলোম অ্যাপোলিয়নের গ্রেফতার হয়। এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। 1533 সালের ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের জন্মগ্রহণ। 1826 সালের আজকের এই দিনে বিশিষ্ট চিন্তাবিদ ও সমাজসেবক রাজনারায়ণ বসুর জন্ম। 1870 সালের আজকের এই দিনে রুশ কথাসাহিত্যিক আলেকজান্ডার কুপ্রিনের জন্ম। 1912 সালের এই দিনে টেক জায়ান্ট হিউলেট প্যাকার্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ডেভিড প্যাকার্ডের জন্ম। 1917 সালের আজকের এই দিনে নোবেলজয়ী অস্ট্রেলিয়ান জৈব রসায়নবিদ জন কর্নফোর্থের জন্মগ্রহণ হয়েছিল। 1934 সালের আজকের এই দিনে খ্যাতনামা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ও কিন্তু এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। এবারে জানিয়ে দিচ্ছি বৃত্ত। 1907 সালের আজকের এই দিনে প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী ফরাসি কবি সুলি প্রদুহম মৃত্যুবরণ করেন। 1910 সালের আজকের এই দিনে ইংরেজি চিত্রশিল্পী উইলিয়াম হলম্যান হান্ট মৃত্যুবরণ করেন। 1976 সালের আজকের এই দিনে বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষেরও মৃত্যু হয়। 1997 সালের আজকের এই দিনে জায়ারের এক নায়ক মবুতু সেসে সেকো মৃত্যুবরণ করেন। এছাড়াও 2010 সালের আজকের এই দিনে মার্কিন লেখক বারবারা হল্যান্ড মৃত্যুবরণ করেন। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি সোমবারের বিশেষ আয়োজন চলনা ঘুরে আসি। এ পর্বে আজ শোনাব ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাজার কমপ্লেক্স সম্পর্কে। পাণ্ডুলিপি লিখে পড়ে শোনাচ্ছেন মোহাম্মদ মামুনুর রশিদ।

ইটের খাঁজে শতাব্দীর কথা, খিলানে মহাকালের ঘ্রাণ, বিশ্ব ঐতিহ্যের পাতায় অমর খলিফাতাবাদের গান। সুপ্রিয় শ্রোতা বন্ধু, সুন্দরবনের বুনো রোমাঞ্চ পেরিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি পঞ্চদশ শতাব্দীর এক অনন্য কীর্তিমুখর জনপদে, যেখানে লাল ইটের গাঁথুনি আর আধ্যাত্মিকতার সাধনার মেলবন্ধনে গড়ে উঠেছিল মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যের গৌরবময় অধ্যায় খলিফাতাবাদ নগরী। চলনা ঘুরে আসির আজকের পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার কমপ্লেক্স ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটে।

বাগেরহাট জেলা শহর থেকে মাত্র 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে খুলনা বাগেরহাট মহাসড়কের পাশেই মহিমান্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ষাট গম্বুজ মসজিদ। 15 শতাব্দীর মধ্যভাগে মহান সাধক ও শাসক হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে এই স্থাপত্য নির্মাণ করেন। নাম ষাট গম্বুজ হলেও মসজিদের ভেতরে রয়েছে 60টি সুদৃঢ় পাথরের স্তম্ভ, আর ছাদের ওপর 77টি এবং চার কোণের 4টি বুরুজ মিলিয়ে মোট 81টি গম্বুজ শোভা পাচ্ছে। পূর্ব পশ্চিমের খিলান, চার কোণের 4টি বৃত্তাকার বুরুজ এবং পোড়ামাটির অনুপম টেরাকোটা নকশা আজও দেশ বিদেশের পর্যটকদের অপার বিস্ময়ে স্তব্ধ করে দেয়। মসজিদের পাশেই অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাদুঘর ও সুপ্রাচীন ঘোড়াদিঘি এই কমপ্লেক্সের ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। ষাট গম্বুজ থেকে পূর্ব দিকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। সুউচ্চ প্রাচীর ঘেরা এক গম্বুজ বিশিষ্ট এই সমাধিসৌধটির নির্মাণ শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। মাজারের সম্মুখভাগে রয়েছে সুবিশাল দিঘি, যা ঠাকুর দিঘি নামে পরিচিত। এই দিঘির স্বচ্ছ জলরাশি এবং মিষ্টি পানির ঐতিহ্যবাহী কুমিরকে কেন্দ্র করে বহু শতাব্দীর লোকগাথা আজও ছড়িয়ে আছে মানুষের মুখে মুখে।

খুলনা থেকে সড়কপথে মাত্র 45-50 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ঐতিহাসিক কমপ্লেক্স রূপসা সেতু হয়ে বাস, মাইক্রোবাস কিংবা নিজস্ব যানে মাত্র 1.25 ঘন্টাতেই সরাসরি পৌঁছানো যায় ষাট গম্বুজে। মাজার এবং মসজিদ পরিদর্শনের সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কোনো অংশ স্পর্শ করে ক্ষতি না করা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। আমাদের ইতিহাস ও প্রাচীন স্থাপত্যকলার অনন্য অহংকার এই স্থানগুলো। মহাকালের সাক্ষী এই পুরাকীর্তির রূপ প্রত্যক্ষ করতে সময় করে ঘুরে আসুন বিশ্ব ঐতিহ্যের এই অঙ্গন থেকে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, আর শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। খুলনা বিভাগে উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে ডেঙ্গুর প্রকোপ। এদিকে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, এবং স্বাস্থ্য বিভাগের যে তদারকি সেটিও কিন্তু দিন দিন বাড়ছে। শ্রোতা বন্ধুরা, এবারে খুলনায় ডেঙ্গুর অবস্থা বিষয়ে আমাদের বিশেষ পরিবেশনা স্বাস্থ্য কথা, তথ্য সংকলনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
1: খুলনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেটিআর চেয়ারম্যান অ্যাডভোকেট SM শফিকুল আলম মনা। তিনি বলেন, খুলনার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নাই। এ পরিস্থিতিতে বড় ধরনের মানবিক সংকট উল্লেখ করে ডেঙ্গু মোকাবিলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস ও লার্ভা নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা তৈরির উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নগরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। 2 সেপ্টেম্বর বেলা 11টায় কেডিএর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেডিএর চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট SM শফিকুল আলম মনা বলেন, মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ না রেখে নগরীর প্রতিটি বাড়িঘর, অফিস, আদালত ও হাসপাতাল প্রাঙ্গণে মশার প্রজনন স্থল ধ্বংস করতে হবে। তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে এবং সংশ্লিষ্ট সবাইকে এ কাজে উৎসাহিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণমুখী এ সরকার জনদুর্ভোগ লাঘবে বদ্ধপরিকর, তবে কোনো একক সংস্থার পক্ষে এ সংকট মোকাবিলা করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় বিভাগে নতুন করে 190 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে রয়েছেন 167 জন এবং বেসরকারি হাসপাতালে রয়েছেন 23 জন। গত 24 ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,284 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5,371 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 738 জন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট 153 জন রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। এ জেলায় এখনও পর্যন্ত 2,216 জন ডেঙ্গুর রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছে 1,477 জন। ডেঙ্গু সংক্রমণ অব্যাহত থাকায় খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিবেদন। সবার আগে বাংলাদেশ।
1: হ্যাঁ, শিক্ষা স্বাস্থ্য সহ প্রতিটি খাতকে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষা স্বাস্থ্য ও জ্বালানি সহ দেশের প্রতিটি খাতকে স্বয়ং সম্পূর্ণ ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। গত 8ই আগস্ট জাতীয় সংসদ ভবনের এলটি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করতে বর্তমান সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। আগামী 5 বছরের পর্যায়ক্রমে এই বরাদ্দ জিডিপির 5% উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব ই হেলথ কার্ডের চালুর কাজ শুরু হয়েছে, পাশাপাশি প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যার হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না, চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনে নিবেদিত থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবার ক্ষেত্রে সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। মানুষকে শুরুতেই রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন করা গেলে অনেক রোগ প্রতিরোধ ও নিরাময় করা সম্ভব। এ লক্ষ্যে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি আরও 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব স্বাস্থ্যকর্মী নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন করবেন, তাদের যথাযথ প্রশিক্ষণের ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থী ও পেশাজীবীদের রাজনীতিতে সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মত রয়েছে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সব ক্ষেত্রেই প্রভাব ফেলে, তাই শিক্ষার্থী, অভিভাবক, চিকিৎসক, শিক্ষক এবং পেশাজীবীরা নিজেদের মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠন বা সংগঠিত থাকলে তা অযৌক্তিক নয়। তবে অতিমাত্রায় রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। তার মতে, প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি মাত্র। এক্ষেত্রে জনগণ চিকিৎসকদের কাছ থেকে আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবাইকে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এবারে সর্বশেষ পরিবেশনায় আপনাদের জন্য রয়েছে একটি রবীন্দ্রসঙ্গীত।

0: শ্রোতা বন্ধুরা, প্রমোদ দত্তের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে শুনতে আজকের মতো বিদায়ের কথা বলতে হচ্ছে। মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ, এই রোদ, এই বৃষ্টির এমন আবহাওয়ায় ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন হই এবং প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবো, সুস্থ থাকবো এই আহ্বান রেখেই শেষ করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
1: শুভ সকাল। ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় সৈলী পারভিন রুমা ও কিশোর বারুই, প্রকৌশল সহযোগিতায় শেখ আমির হোসেন, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদুদ্দিন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
0: বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মিরনাসির আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি বাসযোগ্য পরিবেশ গড়তে শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে। তিনি সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে আহ্বান জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফর করেছেন। রাষ্ট্রপতি সংঘাত হানাহানির পরিবর্তে সহিংসতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি যুব সমাজকে মাদক বর্জন করে দক্ষতা, শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন। এদিকে রাষ্ট্রপতি আজ ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলায় জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরের আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে গতকাল তিনটি বিল পাশ হয়েছে। বিলগুলো হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026, জোরপূর্বক গুম প্রতিরোধ প্রতিকার বিল 2026 এবং সম্প্রতি হস্তান্তর সংশোধন বিল 2026। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলগুলো পাশের জন্য সংসদে উত্থাপন করেন। জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026-এর মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009-এ রহিত করে একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশনের জন্য নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া জোরপূর্বক গুম প্রতিরোধ এবং প্রতিকার বিল 2026-এ জোরপূর্বক গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। গুম হওয়া কোন ব্যক্তি মারা গেলে অথবা 5 বছরের বেশি সময় নিখোঁজ থাকলে অপরাধীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল 2026-এ আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে নির্দিষ্ট শর্তে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও দাতা তার জীবনদশায় এই সম্পত্তি ব্যবহার এবং ভোগ করার আইনগত অধিকার সংরক্ষণ করতে পারবেন। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোহিঙ্গা সংকটের দ্রুত এবং টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতা কামনা করেছেন। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে রোহিঙ্গা বিষয়ক গোলটেবিল আলোচনায় বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড, অস্ত্র, মাদক চোরাচালান, মানব পাচার, লিঙ্গভিত্তিক সহযোগিতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় গতকাল অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে অন্তত 5 জন নিহত এবং আরও 5 জন আহত হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, প্রাইম এয়ারের বিমানটি বিমানবন্দরের কোনাকুনি রানওয়ে অতিক্রম করে এবং মাটিতে থাকা একাধিক যানজটের আঘাত করে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গতরাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ 20 ওভার 8 উইকেটে 114 রান করে। জবাবে শ্রীলঙ্কা 19 ওভার 2 বলে 6 উইকেট হারিয়ে 115 রান করে। এদিকে আজ রাত 8:30 একই ভেন্যুতে পাকিস্তান হংকংয়ের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: স্টুডিও ঘরে এই মুহূর্তে সময় ঠিক সকাল 9:05। বাংলাদেশ বেতার খুলনা।

0: সুরের পর্দা উঠুক, স্মৃতির দরজা খুলুক, আর হারিয়ে যাই সেই সব ছায়াছবির গানে, যে গান কখনো ভালোবাসার কথা বলে, কখনো বিরহের, আবার কখনো ফিরিয়ে নিয়ে যায় জীবনের কোনো সুন্দর এক সময়। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রূপালীর আয়োজনে।
1: ঠিক তাই শ্রোতা বন্ধুরা, আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান রূপালী ভুবনে সকলকে স্বাগত। নিশ্চয় অনেক বেশি ভালো আছেন এবং ভালো থাকার সময়টাকে আরো একটু ভালো করবার জন্য এই মুহূর্তে আমরা আপনার কথাই বলবো। হ্যাঁ, আপনার চিঠির কথা বলবো, আপনার সাথে সরাসরি ফোনে কথা বলবো। আজকে আপনি প্রত্যেকটি মাধ্যমে যুক্ত হতে পারবেন এবং আগামীতে চাইলেও আপনি এই মাধ্যমগুলোতে আপনার কথাগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা যদি চিঠি লেখার ঠিকানাটি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে অবশ্যই আপনাকে চিঠি লিখতে হবে এই ঠিকানায়, রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। হ্যাঁ, আর যদি ফোন করে কথা বলতে চান, জানাতে চান আপনার অনুরোধ, তাহলে অবশ্যই আপনাকে ফোন করতে হবে
0: 01974121970 এই নাম্বারে। তাহলে আমরা চলে যাব প্রথমে চিঠির গানে, তাই না?
1: একদম তাই। অপেক্ষায় রয়েছেন বন্ধু, যে বন্ধু হয়তো অনেক বন্ধু অপেক্ষায় রয়েছেন আজকে কি আমার চিঠিটি পড়া হবে কিনা। তো কোন বন্ধু চিঠি এবং কি লিখেছেন?
0: তুমি দেখতেই পাচ্ছ অনেক বড় একটি চিঠি কিন্তু আমার হাতে রয়েছে এবং চিঠিটি এসেছে ভালোবাসি বেতার শ্রোতা সংঘ থেকে এবং ভান্ডারখোলা মোল্লারহাট বাগেরহাটের বন্ধু শেখ আমিনুর রহমান সভাপতি। তিনি লিখেছেন, সুপ্রিয় মিষ্টি ভাইয়া ও আপু, সালাম নিবেন। এবং তিনি শুনতে চেয়েছেন, আমি শুধু চেয়েছি তোমায়, ছায়াছবি থেকে নেওয়া আকাশের কণ্ঠে এই গানটি।
1: তো দেরি কেন, আপনার পছন্দ করা গান নিয়ে আমরা হাজির হয়ে গেছি, নিশ্চয়ই আগামীতেও আপনার চিঠি পাবো। বন্ধু প্রত্যাশায় রইলাম, শুনুন আপনার পছন্দ করা গান।

0: শেখ আমিনুর রহমান সভাপতি, ভালোবাসি বেতার শ্রোতা সংঘ, আপনার চিঠিতে কিন্তু আপনি আরও লিখেছেন যে আপনার সাথেই ছিলেন মিষ্টির দোকানদার সুনীল বিশ্বাস, অসিত শীল, জামাল কদর, মুক্তিযোদ্ধা কবির, কাকলি মণ্ডল, আফজাল মোল্লা, মানিক ড্রাইভার নিত্যানন্দ, কাশিম সর্দার, আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, জাফর পালোয়ান ও প্রকাশ বিশ্বাস,
1: সকলকে অনেক অনেক ধন্যবাদ একই সাথে থাকার জন্য, একই সাথে চিঠি লেখার জন্য। বন্ধু, আবারও আপনাদেরকে গানে নিয়ে যাব, কিন্তু প্রস্তুতি নিয়ে রাখুন, কথা নিশ্চয়ই হয়ে যাবে 01974121970 নম্বরটিতে। তবে এই মুহূর্তে আপনার জন্য থাকছে গান কেয়ামত থেকে কেয়ামত বাণীচিত্রের রুনা লায়লা এবং আগুনের কণ্ঠে, আর আপনি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন জাফর খাঁ, বড়বাজার, খুলনার বন্ধু।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: বন্ধু, কথা দিয়েছিলাম যে অবশ্যই আপনার সাথে কথা হয়ে যাবে 01974121970 নম্বরটিতে, তাই আর অপেক্ষার প্রহরকে দীর্ঘ না করে চলুন কথা বলে নি। প্রথমে কোন বন্ধু রয়েছেন?
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম
3: আসসালাম।
4: লাবণ্য একটা মিষ্টি মঠবাড়িয়া পিরোজপুর থেকে।
3: জি বলুন।
4: লালদরিয়া ফ্যাশবি থেকে মনির খান ও কনস্টেবল কন্টিনেন্ট শুনাবেন।
2: ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য লাবণী আক্তার মিষ্টি। আপনি ফোন করেছিলেন মঠবাড়িয়া থেকে। এবারে কোন বন্ধু? হ্যালো,
5: সালাম আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। জি
5: জি ভাই, আপু কেমন আছেন সবাই?
2: হ্যাঁ, দুজনেই ভালো আছে, আপনি ভালো আছেন নিশ্চয়ই?
5: আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাকে গান শোনাবেন প্রিয়া আমার প্রিয়া, এটা একটু ঢিলের কণ্ঠে
3: নামটা বলুন।
2: অনেক ধন্যবাদ। আসলে আজকে আপনাদের কথাগুলো এত সংক্ষেপে বিস্তারিত যে ভীষণ ভালো লাগছে এবং আশা করছি যে অনেক বন্ধুর সাথে আজকে যুক্ত হতে পারবো। কে রয়েছেন?
6: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
6: আপু ভাইয়া কেমন আছেন?
3: জি ভালো আছি।
6: আমি কথা বলছি মোহাম্মদ তেকরাই মালাগা থানা বলগুন ছিলা বাগের থেকে।
3: জি
6: আমি গান শুনতে সবই সদন শিল্পী কুমার শানু ভালো পাই আমার মন দিয়ে এত পাগল শুধু তোমায় ভালোবাসতে চাই।
2: আচ্ছা আমার মনে এত পাগল যে শুধু তোমায় ভালোবাসতে চাই। ঠিক আছে বন্ধু ইব্রাহিম, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবারে কে যুক্ত হলেন? হ্যালো,
7: শুভ সকাল।
2: শুভ সকাল।
7: রায়মল খুলনা থেকে সুবল বিশ্বাস বলছিলাম দাদা।
2: হ্যাঁ দাদা বলুন।
7: আমাকে গান শোনাবেন শতজনমের প্রেম ছায়াছবি থেকে, কালিদাসন মিলে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে তুমি যে আমার শতজনমের প্রেম, এই শোনামে গান।
2: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকেও ফোন করার জন্য।
3: হ্যালো আসসালাম আলাইকুম।
2: হ্যালো
8: আসসালাম আলাইকুম রাইজান, ভালো আছেন?
2: জি ভালো আছি, আপনি ভালো আছেন?
8: আলহামদুলিল্লাহ। হয়
2: জি,
8: মোহাম্মদ নুরুল ইসলাম শেখ।
2: হ্যাঁ,
8: দেওতলা বকিয়াঘাটা খুলনা।
2: আচ্ছা,
8: আমাকে গান শোনাবেন বাবা কেন সাকর, এই ছবি থেকে আমার মতন ছবি আছে উনি খালি যখন মিলন কণ্ঠে শোনাবেন।
2: আচ্ছা ঠিক আছে,
8: ভালো নেই দাদা।
2: ঠিক আছে অবশ্যই গান শোনাবো, আর মন কেন খারাপ সেটা তো জানি না, কিন্তু যতই দুঃখ কষ্ট থাকুক না কেন জীবনকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, দ্রুত মনটাকে ভালো করে নিন। রয়েছেন তো বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, খুব দ্রুত যে খারাপ একটা সময় হয়তো আপনার যাচ্ছে সেই সময়টা কেটে যাক, সেই প্রত্যাশা রইল। কে রয়েছেন এবারে ফোন করে?
3: আসসালামু আলাইকুম। জি আদাব।
9: হ্যাঁ দিদি, কথা বলছি পলাশ কুমার সরকার।
3: জি
9: কেউ তো জানে না কখন যে কার কি হয়, এই গান শুনো।
2: স্নেহের প্রতিদান।
9: প্রতিদান,
2: স্নেহের প্রতিদান, বাণিজ্যিক গান। ঠিক আছে ভাই, দেখি বলশ, আমরা চেষ্টা করবো আপনার পছন্দ করা গানটি কিভাবে শোনানো যায় আপনাকে, সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর একটি ফোন নিয়ে আপনার সাথে যুক্ত হয়ে যাব আপনার গান শোনানোর জন্য। হ্যাঁ, এবারে আমাদের সাথে কে যুক্ত হবেন তার সাথে কথা বলবো। 01974121970 নম্বরটিতে আপনি কথা বলছেন, আর আপনার সাথে আমরা রয়েছি যুক্ত রূপালীর আয়োজনে। আপনি শুনছেন আপনাদেরই পছন্দ করার জনপ্রিয় সব ছায়াছবির গান। হ্যাঁ এবারে কে?
3: হ্যালো
10: দাদা দিদি, শুভ সকাল।
3: শুভ সকাল।
10: কথা বলছি দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
3: জি,
10: সুন্দর মিষ্টি সকালে আপনাদের সাথে আছি আমরা, 10-12 জন অনুষ্ঠান এক জায়গায় শুনছি, খুব ভালো লাগছে।
2: আচ্ছা,
10: আমাকে গান শোনাবেন শেষ খেলা ছায়াছবি থেকে, সৈয়দ আব্দুল হাদী রুলালালা এন্ড রুহুল কণ্ঠে
2: ভালো আছি আমরা সকলে, আপনি ভালো আছেন? আক্তারুল ভাই, আপনি গাংনী মেহেরপুর থেকে? আকসারুল। জি জি আকসারুল ভাই বলুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রং নাম্বার বাণিচিত্রে গান শুনতে চাইছেন কিন্তু আপনি ঠিকঠাক নম্বরই ফোন করেছিলেন, অনেক ধন্যবাদ। আর আপনার এই ফোন কলটির মধ্যে দিয়ে এখনকার মতো ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, তবে অবশ্যই আবারও কথা হয়ে যেতে পারে, অপেক্ষায় থাকুন, নিশ্চয়ই আমরা যুক্ত হওয়ার জন্য আবারও চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপনার জন্য থাকছে গান আফজাল বড়িয়াঘাটা খুলনার বন্ধু সুজন সখী বাণিচিত্রের গান শুনতে চেয়েছিলেন, শোনাচ্ছি আব্দুল আলিম এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: বন্ধু, আপনি রূপালী আয়োজনে শুনছেন আপনারই পছন্দ করা জনপ্রিয় সবচেয়ে ছবির গান। নিশ্চয়ই আপনি এই মুহূর্তে অপেক্ষা রয়েছেন আপনার গান কখন শুনতে পাবেন। হ্যাঁ, কার কথা বলছি, নিশ্চয়ই এবারে যার গান শোনাবো তার নিশ্চয়ই সুফল বিশ্বাস। আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছিলেন গানটি শুনতে চেয়ে।
1: ঠিক তাই, আপনি কিন্তু আজ ফোন ইন আয়োজনে আমাদের সাথে যুক্ত ছিলেন। তো শোনাবো আপনার পছন্দের গানটি, মাস্টার সামুরাই ছায়াছবি থেকে নেওয়া এন্ড্রু কিশোর ও রুনা লায়লার কণ্ঠে।

বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে

0: নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। এক থেকে দুই বছরের শিশু হলে তার বুক দুই হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো দুইবার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম দুধ চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোন ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: রূপালী হাজুরী রয়েছেন, আপনি শুনছেন আপনারই পছন্দ করার জনপ্রিয় সবচেয়ে ছবির গান। বন্ধু, এবারে গান শোনাবো। হ্যাঁ অবশ্যই, কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। সুবীর নন্দীর কণ্ঠে শুনবেন গান উছিলা বাণীচিত্র থেকে। শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন আপনি, সুনীল মোল্লারহাট বাগেরহাটের বন্ধু।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুনছিলেন গান উছিলা বাণীচিত্র থেকে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা ছিলেন সুনীল মোল্লারহাট, বাগেরহাটের বন্ধু। আমরা এই মুহূর্তে আপনাকে যে কথাটি বলবো, নিশ্চয়ই আপনি আমরা সবাই অনেক বেশি সচেতন, কিন্তু আমাদের সচেতনতার প্রমাণ কিন্তু মাঝে মাঝে আমাদেরকে দিতেই হয়। আপনি এই মুহূর্তে হয়তো আপনার যে কক্ষ সেটি ত্যাগ করছেন, আপনি হয়তো আপনার কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু হয়তো ফ্যান লাইট জ্বালানো রয়েছে। আপনি এটি কখনো করবেন না, কারণ বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ, এটি রক্ষণাবেক্ষণ এবং এটার যথাযথ ব্যবহার আমাদেরই দায়িত্ব। তাই আমরা সকলে অনেক বেশি সাশ্রয়ী হব, সেই প্রত্যাশা থাকবে। সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো, এই প্রত্যাশার কথা বলতে বলতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে রূপালীর আয়োজন থেকে। তো নিশ্চয়ই আবারও সেই কথা আপনার জন্য, ভালো থাকবেন, শুভ সকাল।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে এবং FM 88.8 মেগাহার্টজে বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। অনুষ্ঠানে আজ আশাবরী রাগে খেয়াল শুনবেন শিল্পী আব্দুল মালিক চিশতি, রাগ আশাবরী।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে আশাবরী রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন আব্দুল মালিক চিশতি। শেষ হল উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠানের ঘোষণায় ছিলাম আমি সোহেলি পারভিন রোমা এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকোষ্ঠের তত্ত্বাবধানে প্রদীপ কুমার মিধা, প্রকোষ্ঠের সহযোগিতায় শেখ আমির হোসেন। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে সকাল 10:39। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি।

0: গীতের অনুষ্ঠান রাগ রং
1: বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠানের ঘোষণায় ছিলাম আমি সোহেলি পারভিন রোমা এবং কিশোর বারুই, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকোষ্ঠের তত্ত্বাবধানে প্রদীপ কুমার মিধা, প্রকোষ্ঠের সহযোগিতায় শেখ আমির হোসেন। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে সকাল 10:39। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 10:39। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালার অনুষ্ঠান ঘোষণা রয়েছে, আমি সোহেলি পারভিন রুমা এবং কিশোর বারুই। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মিধা, প্রকৌশল সহযোগিতা রয়েছেন শেখ আমির হোসেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ সকাল 11:00 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মোনাজাতে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশাত্মবোধক গান।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনিবার্য কারণবশত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলার বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি সরাসরি রিলে করে শোনানো সম্ভব হয়নি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনমালায়। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পাঁচমিশালি গান। শুরুতেই শোনাচ্ছি একটি দেশাত্মবোধক গান, শিল্পী শাম্মী আক্তার, গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম।

আপনারা শুনছেন পাঁচমিশালি গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী শাহ মোহাম্মদ গোলাম মোর্শেদ।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময়ে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। এবারে শুনবেন বাউল গান, শিল্পী মণিমালা বিশ্বাস, গানের কথা সাজিয়েছেন বিজয় সরকার।

বাংলাদেশ বেতার খুলনা, এতক্ষণ শুনলেন পাঁচ মশালি গান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন দুপুর ১২টার সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামছিয়া শাম্মি। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদনদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে। তিনি সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুর বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজনন স্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করতে হবে। প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় এই বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম দুই দিনের সফরের প্রথম দিনে গতকাল স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি সংঘাত হানাহানির পরিবর্তে সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান। মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে গতকাল তিনটি বিল পাশ হয়েছে। বিলগুলো হল জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলগুলো পাশের জন্য সংসদে উত্থাপন করেন। জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ রহিত করে একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশনের জন্য নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ জোরপূর্বক গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। গুম হওয়া কোনো ব্যক্তি মারা গেলে অথবা পাঁচ বছরের বেশি সময় নিখোঁজ থাকলে অপরাধীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকার জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬ আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে নির্দিষ্ট শর্তে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তির ব্যবহার ও ভোগ করার আইনগত অধিকার সংরক্ষণ করতে পারবেন। সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। সরকার ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নীতিমালা জারি করেছে। এর আওতায় তাদের মাসিক সম্মানী উৎসব ভাতা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। গতকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬ শীর্ষক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নীতিমালার আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সম্মানের পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বিমান দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। খবরে বলা হয়, অবতরণের সময় অ্যামাজন প্রাইমিয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, বিমানটি এ সময় রানওয়ের পাশে থাকা একাধিক যানবাহনকে আঘাত করে। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ পাকিস্তান হংকং এর মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। এর আগে গত রাতে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে 4 উইকেটে পরাজিত হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। এই অনুষ্ঠান শুনছেন মিডিয়ামওয়ে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের এপালার অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05, বিকেল 4:05 শুনবেন চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15, আধুনিক গান শুনবেন মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের কণ্ঠে দুপুর 12:30 এবং নাসির হায়দারের কণ্ঠে বেলা 2:40। ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05, ভারতী ঘোষের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনবেন বেলা 2:30। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20, পরিবেশন করবেন শিল্পী পূর্ণিমা বিশ্বাস। লালন গীতি শুনবেন অমিতাভ মল্লিকের পরিবেশনায় বেলা 2:50। ভাওয়াইয়া গান শুনবেন আব্দুর রহমান মালিথার কণ্ঠে দুপুর 12:40। পাঁচমেশালি গান শুনবেন বিকেল 3:30 এবং সন্ধে 6:10। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আজকের এপালার অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ সিরাজুল ইসলাম। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান, বাড়ির আঙ্গিনার বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার পাশাপাশি রাতে ও দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা অত্যন্ত জরুরি। একই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও একটি সবুজ নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণেরও কোনো বিকল্প নেই। তিনি গতকাল নগরীর বয়রা হাজি ফয়েজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে 100টি অসচ্ছল পরিবারের মধ্যে মশারি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে একটি নিরাপদ ও সবুজ নগরীতে পরিণত করতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। তিনি স্কুল ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংগঠন এর আয়োজন করে। এর আগে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর মহর্ষার পাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। আল আরাফা ইসলামী ব্যাংকের জোনাল হেডের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, ব্যাংকের ব্যবস্থাপক ও সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক এ সময় উপস্থিত ছিলেন। ভোজ্য তেল ক্রয় বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষক এক অ্যাডভোকেসি সভা গতকাল খুলনা নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, কেমিক্যাল সংরক্ষণ ও পরিবহনের জন্য তৈরি ড্রামগুলোতে খোলা ভোজ্য তেল পরিবহন ও বিক্রয় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া ড্রামে বাজারজাতকৃত পণ্যে প্রস্তুতকারীর পরিচয় ও আইন মোতাবেক প্রয়োজনীয় তথ্য এবং অধিকাংশ ক্ষেত্রে পরিমাণ মতো ভিটামিন এ অনুপস্থিত থাকে। প্যাকেজিং ভোজ্য তেল তুলনামূলক কম ক্ষতিকর এবং বোতলে পণ্য প্রস্তুতকারীর পরিচয় লেখা থাকে বিধায় তাদের শনাক্ত করা সম্ভব হয়। সার্বিক বিষয় পর্যালোচনা করে জনস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্য তেল গ্রহণ ও অনিরাপদ ভোজ্য তেল বর্জনের পরামর্শ দেওয়া হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সভায় প্রধান অতিথি ছিলেন। ক্যাব খুলনার সহসভাপতি অ্যাডভোকেট কুদরাতি খুদার সভাপতিত্বে ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সচিব এ এইচ এম শফিকুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মোহাম্মদ ইফতিখার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মোহাম্মদ সেলিম, ক্যাব খুলনার সাধারণ সম্পাদক এম নাজমুল আলম ডেভিড, সরকারি এম এম সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম সর্দার, বিএসটিআই খুলনার উপপরিচালক এ বি এম রইসুল আলম, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বাদশাহ খান সহ আইনজীবী, ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীগণ সভায় অংশগ্রহণ করেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব খুলনা জেলা শাখা এ সভার আয়োজন করে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি বিষয় সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চায় উদ্বুদ্ধকরণ। এবার এর উপর শুনুন আমাদের যশোর জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় যশোর জেলা শাখা ছবি আঁকা, নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে শিশুদের মেধা ও মানসিক বিকাশে কাজ করে যাচ্ছে। এসব কার্যক্রমে অভিভাবকরাও বেশ সন্তুষ্ট। এ বিষয়ে একজন অভিভাবক বলেন,
3: এখানে নিয়মিত নাচ ও ছবি আঁকার প্রশিক্ষণ নেই। ডিজিটাল যুগের ডিভাইসে আসক্ত হওয়ার এই সময়ে শিশু একাডেমির পরিবেশ আমার সন্তানের মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনের বড় আশ্রয় হয়ে উঠে। শিক্ষকদের পরম মমতা আর সুশৃঙ্খল পরিবেশে দিন দিন ওর আত্মবিশ্বাস বাড়ছে আর পড়ালেখাতে ইতিবাচক প্রভাব ফেলছে।
2: সাংস্কৃতিক প্রশিক্ষণই নয়, জাতীয় দিবস উদযাপন, বিভিন্ন প্রতিযোগিতা এবং শিশু অধিকার রক্ষায় সচেতনতামূলক নানা কর্মসূচিরও কেন্দ্রবিন্দু এই শিশু একাডেমি। একাডেমির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস জানান,
4: আবৃত্তি, উপস্থাপনা, নাট্যকলা, গিটার, তবলা, বাঁশি, বেহালা, দোতরা, কম্পিউটার, ইংরেজি ভাষা, সুন্দর হাতের লেখা ইত্যাদি নানা বিষয়ে আমরা 6 থেকে 16 বছর বয়সী শিশুদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ হবে শিশুদের একটি সৎকুভূমি এবং ওই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং সুনাগরিক হয়ে আমাদের উন্নত সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলবে।
2: পড়াশোনার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থেকে যশোরের শিশুরা তৈরি হচ্ছে এক নতুন ও সুন্দর আগামীর জন্য, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাজ্জাদ গনি খান, রিমন, যশোর, জেলা প্রতিনিধি, বাংলাদেশ বেতার, খুলনা।
1: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকায় অভিযান চালিয়ে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনের কাছ থেকে মোট 50,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এ আদালত পরিচালনা করেন। খেলার খবর ফুটবল। চুয়াডাঙ্গা দামুরহুদা উপজেলার ইব্রাহিমপুর ফুটবল মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় চিতলা ফুটবল একাডেমি টাই ব্রেকারে 4-2 গোলে রাজাপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। এর আগে জেলা পরিষদের প্রশাসক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এদিকে মাগুরা শালিখার নাঘোষা মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় বারোবাজার সাবাসপুর স্পোর্টিং ক্লাব 5-1 গোলে ভিলেজ ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। এছাড়া জেলার মোহাম্মদপুর ডুমুরশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালীপদ রায় স্মৃতি 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় বাগাট মামনি ফুটবল একাডেমি 4-0 গোলে আলেপ বিশ্বাস একতা যুব সংঘকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
5: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী আঞ্জুমান আরালামিয়া। গানের কথা সাজিয়েছেন সৈয়দ আব্দুল মতিন।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন আঞ্জুমান আর আলামিয়ার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। পরিবেশন করছেন পূর্ণিমা বিশ্বাস, সঙ্গীত পরিচালনায় প্রদীপ রায়।

0: পরপর দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন পূর্ণিমা বিশ্বাসের পরিবেশনায়। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রদীপ রাহা, শব্দ নিয়ন্ত্রণে অশোক কুমার দে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, আয়োজন ডালিতে এখন রয়েছে আধুনিক গান। শুনবেন মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের কণ্ঠে। প্রথম গানের কথায় লোকমান হোসেন ফকির।

আপনারা মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। গানের কথায় ছিলেন লোকমান হোসেন ফকির এবং ফজলি খোদা। বাংলাদেশ বেতার খুলনা আয়োজন ডালিতে এখন রয়েছে ভাওয়াইয়া, শুনবেন আব্দুর রহিম মালিধার কণ্ঠে, কথায় আব্দুল করিম।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা পরপর দুখানি ভাওয়াইয়া শুনলেন। শিল্পী ছিলেন আব্দুর রহিম মালিথা, গানের কথা ছিলেন আব্দুল করিম। বিদ্যুৎ অমূল্য সম্পদ, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদেরই কর্তব্য। আপনি ঘরের বাইরে অথবা অফিস কক্ষ ত্যাগ করার আগে অবশ্যই বৈদ্যুতিক সুইচ বা সরঞ্জাম বন্ধ করুন। অপ্রয়োজনে লাইট বা ফ্যান জ্বালিয়ে বা চালিয়ে রাখবেন না। মনে রাখবেন, প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সচেতন না হলে বিপদ আমাদেরই। আমরা সবাই সচেতন থাকব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

আল্লাহ পাকি শানি হামদ শুনলেন। মানুষের সঙ্গে অবকাশসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল্লাহ তাআলা খাস বান্দা তারা যারা জমিনের উপর দম বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: تخلف الميعاد
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না
2: হে ইমানদারগণ তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয় যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত আল হাদিস
3: কিছুক্ষণের মধ্যেই ইংরেজি সংবাদ বাংলাদেশ পিতা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে

প্রিয় শ্রোতা, অনেক ভালোবাসার প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি। আজ প্রতিদিনের মতো রয়েছে আপনাদের জন্য ভালোবাসার গান, রয়েছে ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার সুযোগ। 01974121970 এই নম্বরে ফোন করলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। অবশ্য আমরা আপনাদের জন্য 100 বছর ধরে অপেক্ষা করছি, তাই তো? ঠিক এন্ড্রুকিশোর ডলি শান্তির মতো গানে গানে শুরু শুরু বলতে পারি, আমি 100 বছর তোমারই অপেক্ষায় আছি। পাগলা ঘন্টা ছবির এই গান দিয়ে শুরু করবো আমাদের আজকের আয়োজন। শুনতে চেয়ে আমিনুর রহমান, আপনি নগরপুর টাঙ্গাইল থেকে অনুরোধ করেছেন, চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি মুহূর্তে।

খুব বেশিক্ষণ অপেক্ষাবশ আপনাদের ক্যামেরা করাবো না, আর একটি মাত্র গান শুনে ফিরে যাব আপনাদের কাছে একেবারে সরাসরি কথা বলবার জন্য। ফোন ইন পর্বে 01974121970 এই নম্বরটিতে ফোন করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে এই জীবন তোমার আমার এই ছবির গানটি শুনে আসি কুমার শানুর কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন পলাশ কুমার সরকার, কাঞ্চননগর ডুমুরিয়া খুলনা থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘরবাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। 01974121970 নম্বরে ফোন করলে আমাদের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন। তো এই মুহূর্তে কে আছেন? আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সুন্দর একটি গান শুনতে চেয়েছেন লুৎফর ভাই, এই জন্য ধন্যবাদ। শুধুমাত্র শুনলে হবে না সাপের এই সাপ থেকে সাবধান হওয়ার ব্যাপারটি, এটি আমাদেরকে সত্যি সত্যি সতর্ক থাকতে হবে। কে বলছিলেন? আসসালামু আলাইকুম। জি, পলাশ কুমার সরকার। হুম, বলুন পলাশ দা, কি গান শোনাবো আপনাকে? আচ্ছা, ধন্যবাদ, বলুন কি গান শোনাবো পরবর্তীতে? ভাইয়া ছবি থেকে।
1: হ্যাঁ,
0: আচ্ছা, ঠিক আছে। অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন চোখের মণি ভাইয়ারে। আসলে ভাই বোনের সম্পর্কটা সম্পূর্ণটাই আলাদা, অনেক হৃদয়ের একটি বন্ধন। এই বন্ধনটাকে মানে যে কোনো সম্পর্ককে আমাদের যত্ন নেওয়া উচিত, সে বাবা মা ভাই বোন হোক আর বন্ধু বান্ধবী হোক। আচ্ছা, এবারে কি কথা বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন।
2: আনোয়ার হোসেন।
0: আনোয়ার হোসেন,
2: ফাজিলপুর গ্রাম, থানা মাদারগঞ্জ, জেলা জামালপুর।
0: মাদারগঞ্জ জামালপুর থেকে। হ্যাঁ, বলুন।
2: আমার রঙ্গিলা ছবির গান তো শুনালেন না?
0: আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমরা হয়তোবা পরবর্তীতে শোনাবো। তো যাই হোক, এবার কি অনুরোধ আছে?
2: রাধা কৃষ্ণ ছবির,
0: রাধা কৃষ্ণ ছবি।
2: আমার গলার হার খুলে নেলো।
0: আচ্ছা, আমার গলার হার খুলে নেলো ললিতা, ঠিক আছে। অনেক পুরনো একটি ছবির গান শুনতে চেয়েছেন, আমরা চেষ্টা করব শোনাতে। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। শুভ দুপুর।
2: রায়েরমহল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম।
0: সুফল বিশ্বাস, হ্যাঁ বলুন সুফল দা।
2: গান শোনাবেন?
0: হ্যাঁ,
2: আনন্দ অশ্রু ছায়াছবি থেকে। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের
0: তোলা। আনন্দ অশ্রু ছবি থেকে তুমি মোর জীবনের ভাবনা, সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, ধন্যবাদ। এবারে কি বলছিলেন? আসসালামু আলাইকুম। জি বলুন।
3: আপা কেমন আছেন?
0: অনেক ভালো। কে বলছিলেন?
3: আব্দুল মজিদ বলছি, শনিগাড়ি কুষ্টিয়া।
0: আব্দুল মজিদ শৈলগাড়ি কুষ্টিয়া থেকে।
2: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
2: নসিব ছবির গান
0: দেখা। নসিব ছবির গান কোনটা যেন? আচ্ছা, নসিব ছবি থেকে বৃষ্টি ভেজা রাতে, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, ঠিক আছে? যদি অপেক্ষায় থাকেন তাহলে অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন কে বলছিলেন? হ্যাঁ, মডেলগঞ্জ বাগেরহাট থেকে ইব্রাহিম হাওলাদার। বলুন, কি গান শোনাবো আপনাকে? অন্তরে অন্তরে ছবি থেকে গান শুনতে চেয়েছেন, ধন্যবাদ। আগুনের কণ্ঠে কোনটি সেটি অবশ্য বলেননি, তো যাই হোক আমরা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। ইব্রাহিম ভাই, আপনার পছন্দের গানটি। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: জি, কে বলছেন?
1: ভালো আছেন?
0: জি ভালো।
1: কথা বলছি মোহাম্মদ ওসমান খান।
0: ওসমান খান,
1: মহেশপুর জিনারা থেকে।
0: ওসমান খান, হ্যাঁ বলুন ভাইয়া।
1: আমাকে শোনাবেন হৃদয়ের আয়না। হৃদয়ের আয়না সরাসরি থেকে কণ্ঠশিল্পী আগুনের কণ্ঠে।
0: হুম,
1: তাদের সেখানে হচ্ছে কেন আঁকি ছলো ছলো,
0: কেন আঁকি ছলো ছলো, কেন? খুব সুন্দর একটি গান, যদি এই মুহূর্তে মনে করতে পারছি না। ঠিক আছে, আপনি অপেক্ষায় থাকুন, আমরা অবশ্যই শুনিয়ে দেবো। কে বলছিলেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? শেখ রেজাউল গোলখালি কয়রা থেকে। হ্যাঁ বলুন।
1: শেখ রেজাউল গোলখালি কয়রা,
0: হ্যাঁ বলুন।
1: আমাকে গান শোনাবেন, ছবির নাম জর্জ ব্যারিস্টার।
0: জর্জ ব্যারিস্টার, হ্যাঁ।
1: গানের ছবির নাম ভাগ্য আমার কোথায় রইল এখানে,
0: ভাগ্য আমার কোথায় নিয়ে এলো। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আর একটি কিংবা দুটি ফোন নিয়ে আবারও গানের কাছে যাব। কে বলছিলেন? হ্যালো,
3: ডুমুরিয়া থেকে কাশেম সর্দার।
0: কাশেম সর্দার, হ্যাঁ, কি গান শোনাবো আপনাকে কাশেম ভাই?
3: ছবির নাম প্রাণের স্বামী।
0: প্রাণের স্বামী
3: ও মমতাজ। গানের শিরোনাম ময়নারে তোর লম্বা মাথার কেস।
0: বুঝি রে,
3: ময়নারে তোর লম্বা মাথার কেস। স্যার,
0: ময়নারি তোর লম্বা মাথার গেস, একটা খায়রুনের লম্বা মাথার গেস শুনেছিলাম। ঠিক আছে, হয়তোবা গান আছে, আমরা শুনিনি। কে বলছিলেন এই মুহূর্তে শেষ বন্ধু? জি আসসালামু আলাইকুম। জি আদাব, বলুন।
4: কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
4: আমি প্রকাশ বিশ্বাস,
0: টেঙ্গাখালী বাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা বলুন, কি গান শোনাবো?
4: পোড়ামন টু।
0: পোড়ামন টু, হ্যাঁ।
4: নদীয় আকাশের কণ্ঠে,
0: হ্যাঁ।
4: গানের কথা চুল করে যে
0: আমার চুল করে দিয়ে এলোমেলো, অনেক সুন্দর একটি গান। ধন্যবাদ, এই মুহূর্তে আর ফোন নিব না, আবার ফিরব গানের কাছে। শোনাবো বুলবুল আহমেদ, কাজীপাড়া ফেড়ামারা কুষ্টিয়ার বন্ধুর অনুরোধে গান, ভেজা বিড়াল ছবি থেকে নেওয়া হয়েছে এটি। শিল্পী ডলি শান্তনী এবং ইন্দ্রকিশোর।

0: নাকি অন্তরে লুকিয়ে থাকা সুন্দর মন? উত্তর পাবেন।
1: প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শোনাবো সোহাগ ছবির গান আকাশকে সাক্ষী রেখে, মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে মানিক আপনি শৈলকুপা ঝিনাদ থেকে অনুরোধ করেছেন এবং রেজাউল আপনি বালিয়াতালা সাতক্ষীরা থেকে অনুরোধ করেছেন।

0: রীতা,
1: রীতা কই তুমি, কোথায় গেলে? রীতা, রীতা
2: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
1: কলসটা রেখে এদিকে একটু এসো।
2: আসছি। কি হলো তোমাকে? আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
1: দেখো তো কেমন হয়েছে।
2: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
1: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
2: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
1: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রীতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
2: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
1: বলো,
2: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
1: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
3: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
1: এই নাও মামুনি।
3: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
2: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
3: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
2: ওগো সোহানার বাপ,
1: কি হয়েছে?
2: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
1: কেন, ওর জ্বর কমেনি?
2: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
1: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানোর।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এইসব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।

0: প্রিয় শ্রোতা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের পছন্দের গান। এবারে আবারও গানের কাছে ফিরে যাচ্ছি। আমার নেই কোনো নাম, নেই কোনো পরিচয়, নাম ঠিকানা পরিচয় না থাকলেও একটি পরিচয় কিন্তু আছে। আপনারা কিন্তু বাংলাদেশ বেতার খুলনার শ্রোতা বন্ধুরা, তাই আমরা আপনাদেরকে অবশ্যই আমাদের অনেক ভালো লাগা ভালোবাসার মানুষ হিসেবে গণ্য করি। তো চলুন আপনাদের পছন্দের গান এই মুহূর্তে শুনে আসি। চাচ্চু ছবি থেকে নেওয়া হয়েছে, শিল্পী এন্ড্রু কিশোর এবং দেখি শুনতে চেয়ে পাংশা রাজবাড়ি থেকে লুৎফর জোয়ারদার আপনি অনুরোধ করেছেন। এছাড়া জি সান আপনি ডুমুরিয়া খুলনা থেকে অনুরোধ করেছেন।
1: কি গল্প কমু হরপরের?
2: না না, আজকে তোমার নিজের গল্প বলো।
1: নিজের কোনো গল্প নাই, যা আছে সব নিয়ে।

এবারে আব্দুস সামাদ শেখ বোলমারি ফরিদপুর থেকে অনুরোধ করেছেন হেমা সারদেশাই এবং তার সঙ্গীদের কণ্ঠে রাজা রানী বাদশাহ ছবির গান শোনানোর জন্য।

এবারে প্রতিনিধি ছবি গান রয়েছে আপনাদের জন্য রুনা লায়লার কণ্ঠে। আর শুনতে চেয়ে আফজাল মোল্লা, আপনি বটিয়াঘাটা খুলনা থেকে দেবতারা বন্ধু অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানটি আপনাদের পছন্দ করার গান তো রয়েছে, আবার ফোন ইন পর্বে আপনাদের সাথে আরো একবার যুক্ত হব। তবে এই মুহূর্তে নয়, আমরা যুক্ত হব আপনাদের সাথে বেলা দুটো বাংলা সংবাদের পর। এখন শারিং বউ ছবির গান রয়েছে আপনাদের জন্য, শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার। গানটি শুনতে চেয়ে মোহাম্মদ জাফর পালোয়ান আপনি কাকচিড়া বরগুনা থেকে অনুরোধ করেছেন।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কৃষি তথ্য সার্ভিস খুলনার এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার এক পত্রের প্রেক্ষিতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা 2026-এর আলোকে শর্ত সাপেক্ষে খুলনা জেলার প্রতি ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের জন্য বিদ্যমান ডিলারের পাশাপাশি একজন করে নতুন ডিলার নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। সিটি কর্পোরেশনের জন্য একটি, রূপসা উপজেলা 5টি, ভটিয়াঘাটা 7টি, দিঘুলিয়া 6টি, ফুলতলা 4টি, ডুমুরিয়া 14টি, তেরখাদা 6টি, দাকোপ 10টি, পাইকগাছা 11টি এবং কয়রাই 7টি সহ মোট 71টি ডিলার নিয়োগের জন্য খুলনা জেলায় বরাদ্দ রয়েছে। আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত ইউনিয়ন পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের বিপরীতে 2026-এর নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদন দাখিলের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2026 বিকেল 4টা পর্যন্ত। আরো বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। বিজ্ঞপ্তিটি শুনছিলেন পছন্দ করা গান বিজ্ঞাপন তরঙ্গে। চলুন আরো একটি গান শুনে আসি। স্ত্রী স্বপ্ন ছবির গান শোনাবো এবার আপনাদেরকে, সাবিনে ইয়াসমিনের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনেক দাস আপনি প্রেস ক্লাব খুলনা থেকে অনুরোধ করেছেন। আর হ্যাঁ বন্ধুরা, এই গানটি শুনতে শুনতে আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে বেলা 2টো বাংলা সংবাদ শোনা।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি সংঘাত বা প্রতিশোধ নয়, সবাইকে সহনশীলতার মনোভাব নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এছাড়া নতুন এই বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে এমন আশা ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আজ সকালে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির নিজ বাসভবনে প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এ সময় তিনি মফস্বল ভিত্তিক সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান, আয় বর্ধনমূলক কর্মসূচি ও জীবনযাত্রার মান উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য উদ্যোক্তা সৃষ্টি, আর এই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ সহ নানামুখী সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে সরকার। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দরিদ্র মেধা সম্পন্ন বেকারদের আর্থিক সুযোগ দেওয়া হলে তারা তাদের সৃজনশীল উৎপাদনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন 3-9 ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তি হিসাব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না। প্রস্তাবিত বিধিমালায় সংসদ নির্বাচনের আচরণবিধিকে প্রাধান্য দিয়ে সুপারিশ করা হয়েছে। শীঘ্রই আচরণবিধি চূড়ান্ত বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশন সচিব আরও বলেন, ঠাকুরগাঁও একের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেওয়া হবে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। এর আগে গতকাল মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে গতকাল 3টি বিল পাশ হয়। বিলগুলো হল জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026, জোরপূর্বক গুম প্রতিরোধ ও অধিকার বিল 2026 এবং সম্পত্তি হস্তান্তরের সংশোধন বিল 2026। দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এর আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের মাসিক সম্মানী, উৎসব ভাতা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা 2026 শীর্ষক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আর্থসামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই অবদান বিবেচনায় নিয়ে আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ইন্দোনেশিয়ার সর্বপূর্বে অবস্থিত পাপুয়া অঞ্চলের একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় 6 শিশুসহ 11 জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের মুখপাত্র হেনরিজে মানরুং আজ এ তথ্য জানান। তিনি বলেন, মধ্যরাতের কিছুক্ষণ পর সেন্ট্রাল পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে অগ্নিকাণ্ডের সর্বপ্রথম সূত্রপাত ঘটে এবং আগুন দ্রুত কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপন ট্রাক ও জল কামান মোতায়েন করার পরেও আগুনে অন্তত 40টি ছোট দোকান ও বাড়ি পুড়ে যায়। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত করছে। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে আজ পাকিস্তান হংকং এর মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। হকি। গতকাল চীনে অনুষ্ঠিত এশিয়া কাপ অনূর্ধ্ব টোয়েন্টি জুনিয়র নারী হকি টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল 5-1 গোলে পাকিস্তানকে পরাজিত করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ তাদের টানা দ্বিতীয় জয় পেল। আগামীকাল বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ নারী দল 6 পয়েন্ট পেয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টো বাংলা সংবাদের পর ফিরে এলাম আবারও আমাদের মূল আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আবারও ফিরবো গানের কাছে, এরপর পরে আবারও আপনাদের সাথে ফোনের পর্বে হব যুক্ত। এবারে কিশোর কুমার রায়, আপনি সচিবনিয়া ডুমরিয়া খুলনা থেকে বেদির মেয়ে জ্যোৎস্না ছবি গান শুনতে চেয়েছেন। চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি এই মুহূর্তে এন্ড্রু কিশোর এবং রুনা লায়লার কণ্ঠে।

0: প্রিয়শ্রোতা, কথা দিয়েছিলাম এই গানটির পরে আপনাদের সাথে আমরা ফোন ইন পর্বে যুক্ত হব, তাই এই মুহূর্তে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অনুরোধ করব যাদের সাথে কথা হয়নি তারাই আমাদেরকে ফোন করবেন এবং যত দ্রুত সম্ভব নাম ঠিকানাটি জানিয়ে অনুরোধে কথা বলে অন্য বন্ধুদেরকে অবশ্যই সুযোগ করে দেবেন। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো জি, আদাব খোকন চন্দ্র।
1: হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা, বলুন কি গান শোনাবো?
1: আমাকে শোনাবেন ছবির নাম আছে তোমাকে আমি বউ বানাবো, এই ছবিতে একটি গান শোনাবেন না ভালো থাকবেন দেখুন একটি।
0: আচ্ছা, তোমাকে বউ বানাবো ছবির গান, ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে এবং অনুরোধ রাখতে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন।
1: ভালো আছেন?
0: জি বলুন বুলবুল ভাই।
1: আমি বুলবুল আহমেদ।
0: হ্যাঁ,
1: আমার ভেদা বিড়াল ছায়াছবির গান শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: আচ্ছা, আপনাকে ধন্যবাদ।
1: শোনাবেন ছায়াছবির নাম দয়শীল দিল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: ছবি থেকে খালি দাদা মিলু
0: দিল। হ্যাঁ, দিল ছবি গান
1: তুমি দিও মা, দিল
0: মা গো মা তুমি শুধু মা, তাই তো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি শুভ দুপুর, কে বলছিলেন?
2: আমি নিখিল বিশ্বাস, উত্তর মিল বাবলা, রামগড়া, খুলনা।
0: হ্যাঁ বলুন নিখিল দা, কি গান শোনাবো
2: আপনাকে? ছবির নাম অবিচার।
0: অবিচার, হ্যাঁ।
2: শিল্পী এন্টা কিশোর, গানের কথা ও দাদুদের কেমন দেখলে কেমন।
0: আচ্ছা, অবিচার ছবির গান, সেই বিখ্যাত গানটি লাথিরাং, ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শোনাতে। এবারে কে আছেন আমাদের পরবর্তী বন্ধু, তার সাথে কথা বলে নি। হ্যালো, হ্যালো, সম্ভবত বৃষ্টি পড়ছে বিভিন্ন জায়গায়, আমাদের এই মুহূর্তে খুলনাতেও বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, এই জন্য হয়তো নেটওয়ার্কের একটু সমস্যা, আপনাদের সাথে কথা আমরা পুরোপুরি স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না, তারপরও চেষ্টা করছি কথা বলার। কে বলছেন? আসসালামু আলাইকুম। হ্যালো,
1: নমস্কার
0: জি আদাব, কে বলছেন?
1: নিখিল মন্ডল।
0: নিখিল মন্ডল, তাই তো? পাংশা, পাংশা রাজবাড়ি। আচ্ছা বলুন কি গান শোনাবো?
1: আমাকে গান শোনাবেন
0: প্রজাপতি ছবির গান, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা আর একটি কিংবা দুটি ফোন নিব, তারপর পরে আবার ফিরে যাব গানের কাছে। কে বলছিলেন? হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, বলুন।
3: মানিক
0: শোনুক বুঝি না দিদি।
3: হ্যাঁ
0: হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি আমাদের সংগ্রহে থাকে আমরা চেষ্টা করব শোনাতে। তো আমাদের শেষ বন্ধু কে রয়েছেন? আসসালামু আলাইকুম।
4: শুভ দুপুর।
0: শুভ দুপুর, বলুন।
4: কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: হ্যাঁ দীপঙ্কর দা, কি গান শোনাবো আপনাকে?
4: গান শোনাবেন?
0: হ্যাঁ,
4: টাপাডাঙ্গার সাহসী থেকে সাহসী, যে কোনো গান শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে, চাপা ডাঙার বউ একটি বিখ্যাত গান আছে, মা আমার সাধনা মিটিল আশানা ফুরিল। আচ্ছা ঠিক আছে, আর কথা নেই, আমরা গানের কাছে ফিরু। তবে তার আগে কিছুক্ষণ আগে কৃষি তথ্য সার্ভিস খুলনার বিজ্ঞপ্তিতে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেটি আবারও জানাচ্ছি আপনাদেরকে। তবে এবারে জানাচ্ছি, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যেই নিয়োগটি রয়েছে সেটির তথ্য আপনাদেরকে দিচ্ছি। সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা 2026-এর আলোকে সাতক্ষীরা জেলার প্রতি ইউনিয়ন ও পৌরসভার জন্য বিদ্যমান ডিলারের পাশাপাশি একজন করে নতুন ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। সাতক্ষীরার সদর 15টি, কলারোয় 13টি, তালাতে 12টি, দেভাটা 5টি, কালীগঞ্জ 12টি, আশাশুনি 11টি, শ্যামনগর 12টি সহ মোট 80টি ডিলার নিয়োগের জন্য সাতক্ষীরা জেলায় বরাদ্দ রয়েছে। আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত ইউনিয়ন এবং পৌরসভার বিপরীতে 2026-এর নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে 10 সেপ্টেম্বর 2026 বিকেল 4টা পর্যন্ত। শুধু সাতক্ষীরা নয়, আরও একটি জেলাতে রয়েছে এই বিজ্ঞপ্তি, এটি হচ্ছে চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায়ও রয়েছে, এখানেও অনেকগুলো নিয়োগ রয়েছে, সেগুলো পড়ে শোনাচ্ছি। একটি ডিলারের পাশাপাশি চুয়াডাঙ্গায় 11টি, আলমডাঙ্গায় 16টি, দামুড়হুদা 9টি, জীবননগর 9টি এবং এটি সহ মোট 45টি ডিলারের নিয়োগ দেওয়া হবে। এটিরও আবেদনপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 10 সেপ্টেম্বর 2026 বিকেল 4টা পর্যন্ত। আর এ সম্পর্কে যদি বিস্তারিত আরও জানতে হয় তাহলে আপনারা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। বিজ্ঞপ্তিগুলো শুনলেন, চলুন আবারও ফিরে গানের কাছে, শোনাব টপ সম্রাট। এই ছবির গান মমতাজের কণ্ঠে, শুনতে চেয়ে মোহাম্মদ আহাদ শেখ। আপনি কামারহাটি ফরিদপুর থেকে অনুরোধ করেছেন।

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জীবন সংসার ছবি এই গানটি এই মুহূর্তে আপনাদের কি শোনাবো, সাবিনা ইয়াসমিন এবং আগুনের কণ্ঠে শুনতে চেয়ে আব্দুল আলিম আপনি কাশিয়ানি গোপালগঞ্জ থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, আমাদের গানের তালিকাতে রয়েছে এখনো প্রেম প্রতিজ্ঞা ছবির গান, যে গানটি শুনতেছি নিখিল বিশ্বাস। আপনি উত্তর বিলপাবলা আড়ংঘাটা খুলনা থেকে অনুরোধ করেছেন। বালিয়াতালা থেকে রেজাউল, আপনি আম্মাজান ছবির গান শুনতে চেয়েছেন। এন্ড্রু কিশোর কণ্ঠে ক্রিমিনাল ছবির গান শুনতে চেয়ে সুফল বিশ্বাস, আপনি রায়েরমহল খুলনা থেকে অনুরোধ করেছেন। সময় কম, একটি মাত্র গান আপনাদেরকে এই মুহূর্তে আমরা শোনাতে পারবো।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ করতে হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গের সব আয়োজনকারী আপনাদের সাথে ঠিক বেলা 1:05 আগামীকাল আবারও কথা বলার প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের এই আয়োজন থেকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর খড়িতে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নজরুল সঙ্গীত ভারতী ঘোষের কণ্ঠে।

দুখানি নজরুল সঙ্গীত শুনলেন ভারতী ঘোষের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি আধুনিক গান নাসির হায়দারের কণ্ঠে। প্রথম গানে কথা লিখেছেন শিল্পী নিজেই।

0: দুখানি আধুনিক গান শুনলেন নাসির হায়দারের কণ্ঠে।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে লালন গীতি, পরিবেশন করবেন অমিতাভ মল্লিক।

দুখানি লালন গীতি পরিবেশন করলেন অমিতাভ মল্লিক, সঙ্গীত পরিচালনায় প্রদীপ রাহাপ, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মন্ডল। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টে বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনা।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারের ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাওয়াকা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনার উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। রোহিঙ্গাদের নিরাপদ স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে প্রত্যাবাসন পরবর্তী পুনর্বাসনেও সহায়তার কথা বলেন তারেক রহমান। জাপানের বিশেষ দূত জানান, মিয়ানমার সরকারের সাথে এই বিষয়ে তার আলোচনা হয়েছে এবং তার আন্তরিক, তবে রাখাইন প্রদেশের জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসনে কিছুটা সময় লাগছে। তিনি সংকট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। এছাড়া বৈঠকে বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র স্থাপন এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভিত্তি প্রস্তর স্থাপনের পর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি সংঘাত বা প্রতিশোধ নয়, সবাইকে সহনশীলতার মনোভাব নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এছাড়া নতুন এই বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে এমন আশা ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আজ সকালে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির নিজ বাসভবনে প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। বাংলাদেশ ও ইটালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করে অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ভাষা শিক্ষা ও নগর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। ঢাকায় নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই বিষয়ে গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইতালির সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্বের উপর প্রতিষ্ঠিত। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা প্রয়োজন। তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ইতালির সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির্শাই আলম বলেন, ইতালিতে প্রায় 2.5 লাখ বাংলাদেশি বসবাস করছেন। দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা শিক্ষার মাধ্যমে বৈধ জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালির সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান, আয়বর্ধনমূলক কর্মসূচি ও জীবনযাত্রার মান উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য উদ্যোক্তা সৃষ্টি, আর এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণে নানামুখী সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে সরকার। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দরিদ্র মেধা সম্পন্ন বেকারদের আর্থিক সুযোগ দেওয়া হলে তারা তাদের সৃজনশীল উৎপাদনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন 3-9 ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তি হিসাব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আক্তার আহমেদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না। প্রস্তাবিত বিধিমালায় সংসদ নির্বাচনের আচরণবিধিকে প্রাধান্য দিয়ে সুপারিশ করা হয়েছে। শীঘ্রই আচরণবিধি চূড়ান্তের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশন সচিব আরও বলেন, ঠাকুরগাঁও 1-এর উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেওয়া হবে। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ পাকিস্তান হংকং এর মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4:00।
1: আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:05। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গানে। প্রথমে গিয়েছেন এন্ড্রু কিশোর, ছবি দাদিমা।

প্রিয় শ্রোতা, আপনারা বিভিন্ন ছায়াছবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শুনবেন সামিনা চৌধুরীর কণ্ঠে একটি গান, ছবি নয়নের আলো।

শুনছিলেন এতক্ষণ বিভিন্ন ছায়াছবির গান। বিকেল 3:30 আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পাঁচ মিশালি গান। শুরুতেই দেশের গান, রুনা লায়লার কণ্ঠে। গানে কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, এবারে শুনবেন এটি নজরুল সঙ্গীত এস এম টিপু সুলতানের কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল পাঁচমিশালী গানের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন বিকেল চারটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারের ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইও হে সাসাকায়া। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনার উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। রোহিঙ্গাদের নিরাপদ স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজ বাসস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে প্রত্যাবাসন পরবর্তী পুনর্বাসনের সহায়তার কথা বলেন তারেক রহমান। জাপানের বিশেষ দূত জানান, মিয়ানমার সরকারের সাথে এ বিষয়ে তার আলোচনা হয়েছে এবং তারা আন্তরিক, তবে রাখাইন প্রদেশের জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসনের কিছুটা সময় লাগছে। এদিনই সংকট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। এছাড়া বৈঠকে বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র স্থাপন এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি সংঘাত বা প্রতিশোধ নয়, সবাইকে সহনশীলতার মনোভাব নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করে অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ভাষা শিক্ষা ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আসেন্দ্রা আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইতালির সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্বের উপর প্রতিষ্ঠিত। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা প্রয়োজন। সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ইতালির সহযোগিতা আরও সম্প্রসারণের তার দেশের আগ্রহের কথা জানান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইতালিতে 2.5 লাখ বাংলাদেশি বসবাস করছেন। বৈঠকে দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা শিক্ষার মাধ্যমে বৈধ জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালির সহযোগিতা নিয়েও আলোচনা হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান, আয় বর্ধনমূলক কর্মসূচি ও জীবনযাত্রার মান উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বৈঠকে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য উদ্যোক্তা সৃষ্টি, আর এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণে নানামুখী সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দরিদ্র মেধাসম্পন্ন বেকারদের আর্থিক সুযোগ দেওয়া হলে তারা তাদের সৃজনশীল উৎপাদনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন 3 থেকে 9 ধাপে সম্পন্ন হতে পারে। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁয় ইসি সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আক্তার আহমেদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনের পোস্টারের ব্যবহার থাকছে না। প্রস্তাবিত বিধিমালায় সংসদ নির্বাচনে আচরণবিধিকে প্রাধান্য দিয়ে সুপারিশ করা হয়েছে। শীঘ্রই আচরণবিধি চূড়ান্তের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশন সচিব আরও বলেন, ঠাকুরগাঁও 1 উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেওয়া হবে। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ের নারী এশিয়া টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ পাকিস্তান হংকংয়ের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, পাবনা, খুলনা, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল 4:05 আপনার স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: বৃষ্টিও
1: কম, রোদও কম, মেঘলা আকাশ,
2: শীত শীত
1: আসতে তো,
3: কিন্তু কাপাল বেশি,
2: কাপাল বেশি মানে
3: মেঘে মাঝে মাঝে গ্রুম গ্রুম,
2: তো ভয় পাইলাম, ডাক দিল
1: গ্রুম গ্রুম করবে।
3: নামটা মনে নেই তো, লিসুর মতো নেই তো দেখতে,
2: মজাদার খাবার।
3: হ্যাঁ, রং কি?
1: হ্যাঁ, আমরা ওই সম্পর্কে শুনবো আর কি, যে তোমার মুফিজ দাদা যেটা নিয়ে আসছে সেই স্ট্রবেরি, সেই সম্পর্কে আমাদের এখানে তো ব্যাপক ভাবে চাষ হচ্ছে। আমরা শুনবো কি ফল চাষ, মজার ফল, স্ট্রবেরির চাষ।
3: হ্যাঁ, দেখছো মজার ফল।
1: আলোচনা করবেন কৃষিবিদ শারমিনা শামীম, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস খুলনা। তা আমরা অনুষ্ঠান শুরু করলাম, এখন
3: ফোন নম্বরটা করে দেন,
1: নম্বরটা আমরা বলে দিই, এই নম্বরে আপনারা ফোন করবেন এই কৃষি বিষয়ে,
3: কৃষি বিষয়ক মানে ফল ফল ফল বিষয়ে,
1: জীবজন্তু সম্পর্কে না,
3: জি
2: মাছ না।
1: তাহলে নম্বরটা আমি বলি,
3: হয় কোন
1: 0190-74-12-12-19-70-70। আমি আবার বলছি 0190-74-12-12-19-70-70। তাহলে
4: দাদা আমার একটা কথা আছে, আমি এটা আনন্দ হয়েছে, এই যে ফলটা যদি আমার কেউ কিনে দেয় আমি ভালো খাওয়া খেতে পারি।
1: না সেটা ঠিকই তো, কেউ কারো উপহার গিফট দিতে পারে, শুধু পরের উপর নির্ভরশীল থাকলে তো হবে না,
2: নিজের পকেটে টাকা খরচ করবে না,
1: খরচ করে কি
3: হবে?
5: সবাই যদি ভাবি যে আমাকে যদি গিফট দেয় তাহলে ভালো হতো,
3: তবে
5: তাহলে কে লাগাবে?
1: সবাই গিফটের উপর নির্ভর করে,
3: আমরা যদি চাষাবাদটা ভালো বুঝতে পারি
2: জি
3: এবং ঠিকমতো চাষাবাদ করতে পারি, আমরাও অন্যদের গিফট দিতে
2: পারি, অন্যদের
1: গিফট না গিফট উপহার দিতে পারবে, এটাই আর কি। তাহলে আমরা শুনি আপার কাছ থেকে, আপা তাহলে আমাদের একটু বর্ণনা করেন যে কিভাবে কি করতে
2: হয়
3: মজার ফল,
2: আমরা একটু শুনি।
5: হ্যাঁ, আসলে স্ট্রবেরি নিয়ে আপনি যে কথা বলছিলেন, যে একটা স্ট্রবেরি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় বর্ণ গন্ধ স্বাদ যুক্ত, যেমন তেমনি একটি উচ্চ একটা পুষ্টিমানের ফল।
2: জি,
5: স্ট্রবেরিতে যেমন ভিটামিন সি সমৃদ্ধ ফল, তেমনি এতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, অন্যান্য ভিটামিন, খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু বিদ্যমান। ফল হিসেবে সরাসরি খাওয়া ছাড়াও বিভিন্ন খাদ্যের সৌন্দর্য ও সুগন্ধ বৃদ্ধিতে কিন্তু ব্যাপকভাবে স্ট্রবেরি ব্যবহৃত হয়। বিশেষ করে আপনার কমার্শিয়াল বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে কিন্তু স্ট্রবেরির ব্যবহার রয়েছে, যদিও আমাদের দেশে ওইভাবে স্ট্রবেরি কমার্শিয়াল ব্যবহার এখনো তৈরি হয়নি, তবে বিদেশে কিন্তু এটার যথেষ্ট বেশি। হ্যাঁ, কারণ আমরা জানি যে স্ট্রবেরি মূলত একটি মৃদু শীত প্রধান দেশের ফল, আর আমরা যেহেতু উষ্ণমণ্ডলীয় অঞ্চলে সেজন্য আমাদের দেশে এখনো অনেকেই সাহস করে কিন্তু স্ট্রবেরিটা লাগান না, তবে স্ট্রবেরি কিন্তু কিছু মানে যা তা এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে যেগুলো কিন্তু অল্প শীতে মানে অল্প শীত যেখানে বা গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল সেখানেও চাষ করা যায়, তুলনামূলকভাবে যেখানে একটু তাপ সহিষ্ণু কিছু জাত আছে যেগুলোকে আমরা গ্রীষ্মায়িত জাত বলা হয়, এইসব জাতের জন্য দিন এবং রাতে যথাক্রমে 20-26 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতে 12-16 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ দিনে যদি 20-26 ডিগ্রি থাকে এবং রাতে 12-16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, তাহলে সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাহলে আমরা সেখানে স্ট্রবেরি চাষ করতে পারবো। একটু আগেই আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে এখন আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, এবং এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এটা কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে আগে যেরকম ঋতু পরিবর্তন ছিল সেই অনুযায়ী থাকার কথা, কিন্তু যেটা মাঝখানে বেশ কিছু বছর আমরা কিন্তু আসলে বেশ একটা পরিবর্তন দেখেছিলাম যে প্রচন্ড গরম থাকে, হ্যাঁ, কিন্তু আবার সেই ঋতুটা ঘুরে আসে, কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে শীত ঋতুটা আবার পরিবর্তন হয়ে জায়গায় এসছে। তো এরকম আবহাওয়া যদি আমাদের থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রবেরি চাষ করা সম্ভব।
2: তার মানে আমরা শীতকালে
5: শীতকালে চাষ করব, মানে ঠিক শীত আমাদের দেশে তো ওরকম শীত পড়ে না, তবে যদি মৃদু শীত পড়ে সেক্ষেত্রেও আমাদের চাষ করা সম্ভব। ফুল ও ফল আসার সময়টা একটু শুষ্ক আবহাওয়া থাকা আবশ্যক। আর স্ট্রবেরির জাতগুলো বাংলাদেশের আবহাওয়ার রবি মৌসুমে চাষের উপযোগী, অর্থাৎ শীতে,
1: বৃষ্টির
2: সময়। হ্যাঁ, শীতের সময়।
5: আর বৃষ্টির পানি জমে থাকে না, এ ধরনের উর্বর দোয়াশ থেকে বেলে দোয়াশ মাটি স্ট্রবেরি চাষের জন্য উপযোগী। আমরা জানি যে যে কোনো ফসলই মূলত দোয়াশ থেকে বেলে দোয়াশ মাটিতে ভালো
1: ভালো।
5: হ্যাঁ, সেটা যে ফসলই হোক না কেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট স্ট্রবেরির ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা বিবেচনায় রেখে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাড়ি স্ট্রবেরি এক, বাড়ি স্ট্রবেরি দুই এবং বাড়ি স্ট্রবেরি তিন নামে তিনটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি করে স্ট্রবেরির উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে, তার মানে বাংলাদেশের উদ্ভাবিত কিন্তু পাঁচটি জাত রয়েছে,
3: মানে এখানে গবেষণা করে
5: বের করা হয়েছে, যেটা বাংলাদেশের আবহাওয়ার সাথে উপযোগী।
3: জি
5: জি। আর এখন আমরা একটু হালকা করে চাষের বিষয় শুনি, জাত সম্বন্ধে জানলাম, তাহলে আমরা চাষাবাদটা কিভাবে করা যায় সে বিষয়ে একটু হালকা শুনি। স্ট্রবেরি মূলত রানারের মাধ্যমে বংশবৃদ্ধি করে, বিস্তার করে থাকে। এখন রানারটা কি?
2: হ্যাঁ,
5: রানারটা যদি বইয়ের ভাষায় বলতে যাই তাহলে স্ট্রবেরি ভূমি সংলগ্ন সংকুচিত পর্বসন্ধি থেকে সরু লতার মতো অবস্থানিক কাণ্ড, অর্থাৎ আমি সোজা কথায় বলি, যদি কাটিং ঠিক না, একটা গাছ থেকে আরেকটা গাছ দেখবেন যেরকম একটা চিকুন ডালের মতো যে শিকড় ছেড়ে দিছে, ওখান থেকে আরেকটা গাছ বের হয়েছে। এই যে
1: কেটে কাটিং করে
2: শিকড়ের
5: সব আমরা কাটবো। হ্যাঁ, ওইটাই হচ্ছে ওইটাকে বলা হয় রানার। এই রানারের মাধ্যমে আমরা কিন্তু স্ট্রবেরি চাষ করতে পারি এবং করতে হয়। সাধারণত রানারটাই আমরা স্ট্রবেরি চাষের জন্য ব্যবহার করে থাকি। হ্যাঁ, তাই পূর্ববর্তী বছরে যে গাছটা থাকে সেই গাছটা আমরা নষ্ট না করে জমি থেকে তুলে জৈব পদার্থ সমৃদ্ধ হালকা ছায়াযুক্ত স্থানে যদি রোপণ করি তাহলে ভালো হয়, আবার নতুন করে ফল দেবে, রানার বের হবে। ওই গাছ থেকে উৎপন্ন রানার যখন শিকড় বের হবে তখন তা কেটে 50% জৈব সার এবং 50% পলিমাটিযুক্ত সিডবেড বা পলিথিন ব্যাগে আমরা ওটা লাগিয়ে চারা তৈরি করে নেব এবং হালকা ছায়াযুক্ত নার্সারিতে সেটা আমরা সংরক্ষণ করব।
2: জি,
5: যে কোনো চারাই আমরা জানি যে আমরা ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করি, তা নাহলে চারা তো আসলে নাজুক মারা যায়। রানার রোপণের পূর্বে সিডবেড বা পলিব্যাগের মাটি আমাদের অবশ্যই শোধন করে নিতে হবে।
3: জি,
5: কারণ এখানে বিভিন্ন, যদি আমরা প্রথমে শোধন না করে নিই তাহলে বিভিন্ন রোগব্যাধির সম্ভাবনা থাকে। একটা বিষয় একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে অনেকে যেটা বলছিলেন, আমাদের যে গুরুপদ দাদা বলছিলেন যে কেউ যদি আমাকে কিনে দিত গিফট তাহলে ভালো। হ্যাঁ, এই কথাটা কিন্তু একদিক থেকে অনেকে কেন ভাবে, কারণ আপনার স্ট্রবেরি যেমন খুব মজাদার সুন্দর এবং পুষ্টিকর ফল, ঠিক তেমনি ভাবে এখানে কিন্তু খুব নাজুকও। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগ ব্যাধির আক্রমণটাও বেশি হয়, এই কারণে একটু সতর্কতা অবলম্বন করলে এটা আমাদের চাষবাদ করা সম্ভব।
3: মানে আমার কাছে যখন অত পছন্দ তাই
5: পোকামাকড়ও
2: খুব পছন্দ। হ্যাঁ, খুব পছন্দ।
5: হ্যাঁ, সেটাই। সিডবেডের উপরে 15 সেন্টিমিটার পুরু ধানের তুষ বা সডাস্ট, যেটা বলা হয় যে করাত কলে যে গুঁড়া, কাঠের গুঁড়াটা থাকে, কাঠের গুঁড়াটা বিছিয়ে তাতে আগুন দিয়ে যদি আমরা পুড়িয়ে দিই তাহলে সিডবেডের মাটিতে থাকা জীবাণুটা ধ্বংস হয়ে যাবে,
3: শোধন
5: হয়ে যাবে। হ্যাঁ, আর পলি ব্যাগে আগে কিন্তু এটা অনেক, আমরা জানি যে ধানের জমিতে কিন্তু খড়টাও যেটা থাকে গোড়া পুড়িয়ে দিয়ে কিন্তু আপনার ওই যে মাটিটাও শোধন করা হয়, আবার
3: সারের
5: কাজও হয়। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা ওইটা করতে পারি। পলি ব্যাগ ব্যবহারের পূর্বে মাটি ও জৈব সারের মিশ্রণ 15 সেন্টিমিটার পুরু করে বিছিয়ে তার উপরে 15 সেন্টিমিটার পুরু ধানের তুষ বা সডাস্ট বিছিয়ে তাতে আগুন দিয়ে শোধন করা সম্ভব। এটা বলছি আমরা যে পলি ব্যাগটা তৈরি করব সেটার জন্য।
3: জি।
5: আর অতিরিক্ত বৃষ্টি হতে চারাকে আমাদের রক্ষা করার জন্য বৃষ্টির মৌসুমে চারার উপর আমরা অবশ্যই পলিথিনের একটা ছাউনি দেব, কারণ
3: পানি
5: না পড়ে। হ্যাঁ, আর রানারের মাধ্যমে বংশবিস্তার করা হলে স্ট্রবেরির ফলন ক্ষমতা ধীরে ধীরে কিন্তু হ্রাস পেতে থাকে। তাই যদি আমরা জাতটাকে অক্ষুণ, জাতের যে ফলন ক্ষমতা এটা যদি অক্ষুণ্ণ রাখতে চাই, তাই প্রতি বছর পরপর টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন করা বেশি ভালো। তবে আমাদের এখানে যেহেতু স্ট্রবেরি চারা উৎপাদন টিস্যু কালচার প্রযুক্তি তো সবার কাছে নেই, এটা তো সহজ না, ল্যাব ছাড়াও সম্ভব না, সেজন্য এটা আমরা রানার ব্যবহার করি যদি কৃষক পর্যায়ে করেন। আর আপনি যদি টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে চারা সংগ্রহ করতে চান, তাহলে আমাদের এই যে খুলনা অঞ্চলে কিন্তু বেশ কয়েকটা ল্যাব আছে, যশোরে যেমন আপনার যশোর জেলায় আপনার টিস্যু কালচার ল্যাব রয়েছে কৃষি গবেষণার, তাদের সাথেও যোগাযোগ করলে হ্যাঁ টিস্যু কালচারের চারা উৎপাদন, বা আপনাদের গাজীপুরেও একটা ল্যাব আছে সেখান থেকেও আমাদের সংগ্রহের সুযোগ রয়েছে। স্ট্রবেরি উৎপাদনের জন্য উত্তম রূপে কয়েকবার চাষ এবং মই দিয়ে আমরা জমিটা তৈরি করব, যেহেতু বিশেষ করে বহু বর্ষজীবী যে আগাছাগুলো থাকে এই আগাছাগুলো একেবারে যাতে জমি থেকে অপসারণ করা সম্ভব হয়। আর জমিতে চারা রোপণের 15-20 দিন পূর্বে 30 গ্রাম প্রতি শতাংশ হারে ব্লিচিং পাউডার ছিটিয়ে মাটি ভালোভাবে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মাটি বাহিত যে রোগ জীবাণুগুলো আছে সেগুলো নষ্ট হয়ে
3: যায়।
5: জি, আর স্ট্রবেরি বেডে অথবা সমতল পদ্ধতিতে বেডেও করা যায়, আবার সমতল পদ্ধতিতে যদি আমরা চাষ করি সেটাও করা যাবে। ফলনটাও ভালো হয়। হ্যাঁ, তবে যদি ফার্টিগেশন পদ্ধতিতে চাষ করতে যাই তাহলে আমাদের বেড পদ্ধতি অনুসরণ করতে হবে, যেটা বলছিলেন। ফলন যদি ভালো চাই তার মানে আমার বেড পদ্ধতি যেতে হবে। এজন্য 1 মিটার প্রশস্ত এবং 10-15 সেন্টিমিটার উঁচু করে বেড তৈরি করতে হবে। লম্বাটা আমরা জানি যে আমার ইচ্ছা অনুযায়ী পারি, হ্যাঁ যেটুকু আমি ম্যানেজ করতে পারি। দুই বেডের মাঝখানে 30-50 সেন্টিমিটার করে আমরা নালা রাখবো এবং প্রতি বেডে 30-50 সেন্টিমিটার দূরত্বে দুই সারিতে চারার দূরত্ব হবে 20-40 সেন্টিমিটার। এইখানে 20-40 সেন্টিমিটার বলার কারণ হলো একটু বেশি পার্থক্য মনে হচ্ছে, এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যদি আমরা আগাম রোপণ করি তাহলে পাতলা করে করব, আর যদি নাবিতে রোপণ করি তাহলে আমরা একটু ঘন করে লাগাব, হ্যাঁ তাহলে আমাদের ফলনটা ঠিক থাকবে। আর বাংলাদেশের আবহাওয়া আশ্বিন মাস, অর্থাৎ মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর স্ট্রবেরি চারা রোপণের উপযুক্ত সময়, অর্থাৎ এটাই কিন্তু আমাদের স্ট্রবেরি চারা রোপণের সময়। তবে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্তও কিন্তু আমাদের চারা রোপণ করা সম্ভব। আমরা আমাদের দেশে যে আবহাওয়া দেখা যায় তাতে আমরা যদি চাই নভেম্বর ডিসেম্বর পর্যন্তও রোপণ করতে পারি। গুণগত মানসম্পন্ন উচ্চ ফলন পেতে গেলে আমাদের স্ট্রবেরি জমিতে নিয়মিত পরিমিত মাত্রায় সার প্রয়োগ করতে হবে। মাঝারি উর্বরতার জমির জন্য প্রতি হেক্টর প্রতি আমাদের 30 টন পচা গোবর, 250 কেজি ইউরিয়া, 175 কেজি TSP, 200 কেজি MOP, 115 কেজি জিপসাম, 12 কেজি বোরিক অ্যাসিড এবং 8 কেজি জিঙ্ক সালফেট সার আমরা প্রয়োগ করতে পারি আর কি। এটা আমি হেক্টর প্রতি পরিমাণ বললাম, সেই হিসেবে আপনাদের শতাংশ প্রতি একটা বের করে নিতে হবে। এবং শেষ চাষের সময় সম্পূর্ণ গোবর, TSP, জিপসাম, বোরিক অ্যাসিড ও জিঙ্ক সালফেট সার আমরা জমিতে ছিটিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেব।
2: জি,
5: ফার্টিগেশন পদ্ধতির জন্য 200 কেজি ইউরিয়া এবং 150 কেজি MOP সার চারা রোপণের 15 দিন পর থেকে 15-20 দিন পর পর 5-8 কিস্তিতে সেচের পানির সাথে মিশিয়ে ড্রিপ সেচের মাধ্যমে প্রয়োগ করা করতে হবে। এখানে প্রথমে বলা দরকার, ফার্টিগেশন পদ্ধতি মানেই কিন্তু ড্রিপ সেচের মাধ্যমে আমরা কোন জিনিস দেবো। এখানে একটা সেটআপের ব্যাপার আছে, টেকনিক্যাল সেটআপের, অর্থাৎ আপনার পুরো এখানে মাঠে সারি থেকে সারিতে কিন্তু এভাবে ঝর্ণার মতো বসানো থাকবে, যেখান থেকে আপনার সার এবং পানি দুটোই পাবেন।
2: জি,
5: এবং এখানে হচ্ছে জমিতে রসের অভাব দেখা দিলে কিন্তু প্রয়োজন মতো পানি সেচ দিতে হবে।
2: জি,
5: এই জন্য এই পদ্ধতিটা করা। এবং স্ট্রবেরি জলাবদ্ধতা মোটেই যেহেতু সহ্য করতে পারে না, এই জন্য আমরা কিন্তু সে মানে বন্যা সেচ পদ্ধতি যেটা বলে ওইটা করা এখানে ঠিক না আসলে। তাই বৃষ্টি বা সেচের অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থাও আমাদের করতে হবে। আর ফার্টিগেশন পদ্ধতিতে সেচের পানি নলের মাধ্যমে ফোটায় ফোটায় সরাসরি গাছের গোড়ায় প্রয়োগ করা হয়, ফলে পানির যেমন অপচয় কম হয় তেমনি আপনার গাছও নিরাপদ থাকে, সতেজ থাকে, আর জলাবদ্ধতাও হয় না। স্ট্রবেরি উৎপাদনে মালচিং অপরিহার্য, কারণ সরাসরি মাটির সংস্পর্শে এলে স্ট্রবেরির ফল কিন্তু নষ্ট হয়ে যায়। স্ট্রবেরি চাষের শুরুতেই আমাদের মালচিং হিসেবে আমরা আগে থেকেই খড় ব্যবহার করা হতো, যে কারণে কিন্তু এটার নামই জানেন যে ফলের নাম কি স্ট্রবেরি, অর্থাৎ স্ট্র ব্যবহার করে যেহেতু চাষ করা হয় এই জন্য স্ট্রবেরি হয়েছে। কারণ ফলটা মাটির সাথে লাগলেই ফলটা কিন্তু পচে যায়। চারা রোপণের অথচ গাছটা কিন্তু একেবারে ছোট, যারা গাছটা দেখেছেন গাছটা ছোট, মাটির সাথেই থাকে।
2: আমরা কি ঘুরি ঘুরি উপরে চাল দিয়ে নেব উপরে?
5: না না, জালের ওঠে না তো, ওভাবে ওঠে না তো, একেবারে ছোট
3: খাটো গাছ তো,
5: খাটো
1: গাছ,
3: লতা গাছ না,
5: বেশি বড় হয় না তো। চারা রোপণের 20-25 রানার আছে, কিন্তু তাই বলে এটা লতা গাছ না, অত বড় লতা না,
1: একটু লতাই,
5: লতা হ্যাঁ সামান্য
1: একটা ফোট বেড়ে ওখানে মাটির সাথে শিকড় থাকে।
5: চারা রোপণের 20-25 দিন পর স্ট্রবেরির বেড খড় বা কালো পলিথিন দিয়ে আমাদের ঢেকে দিতে হবে, খড়ে যাতে উইপোকার আক্রমণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতি লিটার পানির সাথে 3 মিলিলিটার হারে আমরা যদি ডার্সবান 20C অথবা 2 গ্রাম হারে অটোস্টিন DF মিশিয়ে ওই দ্রবণ খড় দিয়ে খড়টা আমরা শোধন করে নেই, তাহলে উইপোকার আক্রমণটা হবে না। দীর্ঘদিন এভাবে অবিকৃতও থাকবে আপনার খড়টা, যে খড় ব্যবহার করবো আর কি। আর স্ট্রবেরির জমি সবসময় আগাছামুক্ত রাখতে হবে, গাছের গোড়া থেকে নিয়মিত রানার বের হয়, তাই রানারগুলো 10-15 দিন পর পর আমাদের কেটে ফেলতে হবে। রানা যদি আমরা কেটে না ফেলি তাহলে কিন্তু ফুল এবং ফল উৎপাদন হ্রাস পেতে থাকবে। আমাদের মূল উদ্দেশ্য তো ফুল আর ফল, তো সেখানে যদি ফুল ফল উৎপাদন না হয়ে শুধু অঙ্গজ বৃদ্ধি হয় সেটা হলে তো সফল হবে না। ফার্টিগেশন পদ্ধতিতে পানির সাথে রাসায়নিক সার যদি আমরা মিশিয়ে ফসলে প্রয়োগ করা হয় যেহেতু, সেখানে পানিতে দ্রবণীয় যেসব সার তা ফার্টিগেশন পদ্ধতির মাধ্যমে ব্যবহার করা যায়, ফলে ফসলে প্রয়োজনীয় সার এবং পানি একত্রে গাছের গোড়ায় সরবরাহ করা সম্ভব হয়। আর ফার্টিগেশন পদ্ধতিতে ফসলে ফসল উৎপাদনে সার ও সেচের পরিমিত ব্যবহারও নিশ্চিত করা হয় এবং প্রচলিত পদ্ধতির চেয়ে ফলন প্রায় 25-40% পর্যন্ত কিন্তু বৃদ্ধি করা সম্ভব।
2: জি,
5: এ পদ্ধতিতে চাষ করে স্ট্রবেরির ফলন 20-50% পর্যন্ত বৃদ্ধি করা যায়। এ পদ্ধতিতে আপনার সারও 45-50% সার কম লাগে, যেহেতু আমরা সারটা ধাপে ধাপে
3: ব্যবহার,
5: হ্যাঁ, এবং লিকুইড হিসেবে ব্যবহার করছি যাতে গাছ কিন্তু খুব সহজে সারটা নিতে পারে সেচের পানির সাথে। এখন আমরা একটু রোগ বালাই সম্বন্ধে শুনি।
2: রোগ সম্বন্ধে, হ্যাঁ,
5: সামান্য কিছু রোগ সম্বন্ধে শুনি, খুব বিস্তারিত আসলে এত স্বল্প সময়ে যেহেতু আমাদের আলোচনা করা সম্ভব না, অল্প কথায় শুনি যে আছে পাতায় দাগ পড়া রোগ আছে, কোন কোন সময় পাতায় বাদামি রঙের দাগ দেখা যায়, এই ধরনের রোগের আক্রমণে ফলন কিন্তু হ্রাস পায় এবং ফলেরও গুণগত মান কমে যায়। সেক্ষেত্রে আমরা সিকিউর নামক ছত্রাকনাশক প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম হারে মিশিয়ে 10-15 দিন পর পর 2-3 বার যদি স্প্রে করি তাহলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। ফল পচা রোগ, এ রোগের আক্রমণে ফলের গায়ে জল ভেজা ভেজা ছাপ, ছোপ ছোপ একটা ছাপ হয়, কালো দাগ চারিদিকে, কালো কালো এরকম বর্ডার একটা হয, তৈরি হয়, যেমন মনে হয় পানিতে ভিজে গেছে, একটা দাগ পড়ে না কাপড়ের উপরে, এরকম ধরনের দাগ দ্রুত বৃদ্ধি পেয়ে সম্পূর্ণ ফলটাই খাওয়ার অনুপযোগী হয়ে যায়। ফল পরিপক্ক হওয়ার পূর্বেই যদি আমরা 950 WP অথবা ব্যাভিস্টিন DF নামক ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 8-10 দিন পর পর 2-3 বার স্প্রে করি তাহলে ফল পচা রোগটা হবে না। তার মানে যেটা বোঝা গেল যে ফল পরিপক্ক হওয়ার পূর্বেই, অর্থাৎ ফল পচা যদি আমরা বুঝতে নাও পারি, পরিপক্ক হওয়ার পূর্বেই যদি আমরা এরকম একটা ছত্রাকনাশক স্প্রে করে দেই তাহলে আর এই সম্ভাবনাটা থাকে না। মানে আগাম পদ ব্যবস্থা নিতে হবে। ক্রাউন রট, ক্রাউন রটটা হচ্ছে এটাও এক ধরনের ছত্রাকজনিত রোগ আর কি, এবং এটা দ্রুত সমস্ত গাছে ছড়িয়ে পড়ে একটা থেকে আরেকটাতে। এটা ফাইটোপথোরা নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে এই ক্রাউন রট রোগটা হয়। সাধারণত জলাবদ্ধতা যেখানে থাকে সে সমস্ত এবং ছ্যাঁচেতে আবহাওয়া এই রোগের আক্রমণ বেশি হয়, তাই চেষ্টা করতে হবে জমিটা যতদূর শুষ্ক রাখা সম্ভব। পলিমালচ ব্যবহার করলে সেটা আমাদের এক্ষেত্রে তুলে ফেলতে হবে যদি আমরা দেখি ধরনের রোগের সমস্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে আমরা রিডোমিল গোল্ড নামক রোগটা দেখা দিলে রিডোমিল গোল্ড নামক ছত্রাকনাশক স্প্রে করতে পারব।
1: এছাড়াও
5: আছে পাখি, ভাইরাস, এ ধরনেরও টুকটাক রোগ দেখা দেয়, পাখি থেকে আমাদের সাবধান হতে হবে,
1: সাবধান থাকতে হবে, কৃষকদের সবসময় সচেতন থাকতে
3: হবে, তদারকি করতে হবে। সমস্যা হলে তো কৃষি কল সেন্টার আছে, সেখানে আমরা ফোন করে জানিয়ে দিতে পারবো। গান শুনবে দাদাও বসে আছেন,
4: ভালো সুন্দর কথাই যায়।

ভাণ্ড নির্বল পরিষ্কার, তখন কাণ্ড দেখবে তার ভিতর, কর মনের ভাণ্ড নির্মল।

মহামানবে বলেছে করি বিচার, তারপর ডাকা ডাকি মন্তর মন ভালো না সাধন ভজন হবে কি, তোর চিন্তা ভাবনা কর্মকাণ্ড।

0: আমরা সুন্দর একটা গান শুনলাম গুরুদাসের কণ্ঠে। এখন আপা ওই যে কি বলতেছিলেন, ওই যে রোগবালা একটু শুনি।
1: রোগ, হ্যাঁ জি, রোগবালার বিষয়ে একটু কথা বলছিলাম, সেটাই বলি। আরো আরো দু একটা রোগ আছে, যেমন ক্রাউন রড বলছিলাম সম্ভবত। তো ক্রাউন রটের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডাইথেনেম 45 বা রিডোমিল গোল্ড 75 WP অথবা সিকিউ নামক যে ছত্রাকনাশক পাওয়া যায়, এগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম হারে মিশিয়ে 10 থেকে 15 দিন পর পর 2 থেকে 3 বার গাছের গোড়া স্প্রে করতে হবে এবং মাটিটা ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। আর রিডোমিল গোল্ড যদি দেয়, রিডোমিল গোল্ড ও সিকিউর যদি একসাথে প্রয়োগ করি, সেক্ষেত্রে ভালো হবে, ফলাফলটা ভালো পাওয়া যাবে। প্রতি হেক্টর জমির জন্য 5 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি 25 কেজি জৈব সারের সাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করে করলে ক্রাউন রডটা কিন্তু অনেক কম হয়।
2: জি,
1: এখানে ক্রাউন রড এবং ভার্টিসিলাম উইল্ট দুইটাই কম হয়। ভার্টিসিলাম উইল্ট হচ্ছে আরেকটি ছত্রাকজনিত রোগ। এই রোগের কারণে গাছ হঠাৎ করে দুর্বল এবং বিবর্ণ হয়ে যায়। গাছের বেশি আক্রমণ যদি বেশি হয়, সেখানে গাছটা বাদামি বর্ণ ধারণ করে এবং মারা যায়। আক্রান্ত ক্রাউনটা মাঝ বরাবর যদি আমরা লম্বালম্বিভাবে ব্যবচ্ছেদ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে মাঝ বরাবর বিবর্ণ এবং ফ্যাকাশে হলুদ বর্ণ ধারণ করে।
0: এই জন্য যারা চাষ করবে সচেতন থাকতে
1: হবে, সচেতন থাকতে হবে,
0: এটাই হলো বড় কথা। তাহলে এখন আমরা এই কৃষক কার্ড সম্পর্কে একটু শুনি, কি বলো?
1: হ্যাঁ শুনি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইব এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।

তোমরা সকলে আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করিও না, এবং মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করো, এবং আত্মীয় স্বজনদের সাথেও, এতিমদের সাথেও, মিসকিনদের সাথেও, এবং নিকটবর্তী প্রতিবেশীদের সাথেও, দূরবর্তী প্রতিবেশীদের সাথেও, এবং নিকটে যারা বসে তাদের সাথেও, মুসাফিরদের সাথেও, এবং ওই গোলামদের সাথেও যারা তোমাদের অধীনেই রয়েছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকার করে। আল কোরআন। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মত বিরোধ করিও না। আল কোরআন। এখন এই প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া। এরপর আবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়। যদিও সে নিজের ধারণায় বড় হয়, এমনি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা আসরের নামাজের আজানের দুয়ার পর আবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে এলাম। তাহলে এখন আমরা একটা হাম শুনি।
3: জি, খুব ভালো।

0: থাকলে আমার।
1: এতক্ষণ আমরা একটা হাম শুনলাম ইয়াসমিন মুস্তারির কণ্ঠে।
2: হাই,
1: আমরা আবার আমরা অনুষ্ঠানে ফিরে
2: আসলাম।
1: এবার দেখো ফোন নিয়ে আমরা
3: ওয়ালাইকুম আসসালাম,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আফজার ভাই বলেন, কি জানতে চান? মানে গাছে আক্রমণ করছে না আমড়ায় আক্রমণ করছে? ও, পিঁপড়ায় গাছের ছাল টাল খেয়ে ফেলছে, গাছে লেগেছে? আচ্ছা আচ্ছা, আবার মানে ছালের ভিতর ঢুকে ঢুকে খায় পোকায়?
2: এটা তো আসলে মানে আপনার সরজমিনে দেখে বলা ভালো। আর যদি সরজমিনে, আমি আপনাকে একটা ছত্র মানে কীটনাশক বলে দিলাম, কিন্তু কীটনাশক বলে উপর থেকে স্প্রে করলেন কার্যকর ভূমিকা রাখলো না। হ্যাঁ, আর আরেকটা কাজ আমরা সহজে কি করতে পারি জানেন, যদি কেরোসিন ব্যবহার করলে কিন্তু অনেক সময় পোকা সরে যায়। হ্যাঁ, যদি গোড়ার নিচে থেকে হয় কেরোসিন ব্যবহার করলে
1: সবচেয়ে ভালো হয়। আপনি কৃষি
2: অফিসে যোগাযোগ
3: করুন। আমরা আচ্ছা জিনিস দিতে পারি না, ওই ভদ্র মিক্সার,
1: ধন্যবাদ আপনাকে। এবার দেখো আর কোন ফোন আসে কিনা।
3: হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি জি, চারা গাছ না কলমের গাছ? ও, তাহলে
2: আচ্ছা, আপনার এই যে গাছটা কোন জাতের লেবু গাছ? একটুখানি কাগজি লেবু। আচ্ছা, আমার কাছে দুইটা জিনিস মনে হচ্ছে, গাছ যেহেতু আমি দেখতে পাচ্ছি না, আপনার গাছটা যদি অতিরিক্ত মানে ইয়ে ভালো হয়, গ্রোথ ভালো হয়, তাহলে কিন্তু সে ফলনে যাবে না, এক নম্বর কথা। দুই নম্বর কথা, যেহেতু মাত্র 3 বছর হয়েছে, আপনি আরো 1-2 বছর অপেক্ষা করে আপনি, কারণ লেবু গাছ তো আমার যে একেবারে ইমিডিয়েট আমার ইয়ে হবে নাও হতে পারে সেটা, আর প্রথম বছরগুলোতে না নেওয়াই ভালো ফলন। হ্যাঁ, তাহলে সেগুলো ছেটে দিতে হবে, সেটা তো আপনি বুঝতে পাচ্ছেন। যদি ছায়াযুক্ত স্থান হয় তাহলে একটু ছেটে দেবেন, এটা তো অবশ্যই খুব জরুরি, ছায়াযুক্ত স্থান হলে আমাদের ছেটে দিতে হবে। আর যদি মনে করেন যে গাছটা আমার অত্যন্ত তাজা, এখানে ফল আসা উচিত ছিল, বড় হয়ে গেছে, সেখানে যদি এখানে আপনার কোনো একজন উপসহকারী সহযোগিতা অথবা কৃষক বিশেষ সহযোগিতা নিয়ে গাছের ছোট ছোট শিকড় যদি আমরা কেটে দিতে পারি, গাছ কিন্তু ফলন দেয়। কিন্তু সেটা আপনাকে, আপনি যদি না জানেন বা না বোঝেন, নিজে থেকে না করাই ভালো, গাছ মারা যেতে পারে। জি হ্যাঁ, ডাল বলিনি তো আমি, আমি বলেছি শিকড় কেটে দিতে হবে, ডাল কাটতে বলেছিল। হ্যাঁ, শিকড় কাটতে হবে, ডাল কাটলে ওই ভিগোরাস ইয়েটা অনেক সময় কমে না, বুঝতে পারছেন? এবং এই শিকড় আপনি একা কাটতে যাবেন না, শিকড়টা একটু টেকনিক্যাল কারো সহযোগিতা নিয়ে, না
1: দক্ষ লোক,
2: দক্ষ লোক। হ্যাঁ, কেননা আপনি যদি বড় শিকড় কেটে ফেলেন গাছ মারা যাবে, ছোট ছোট শিকড় কাটতে হয়, বুঝতে পেরেছেন? ছোট ছোট শিকড় কাটলে গাছের ফলন।
1: আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
2: আর আপনি অবশ্যই এখানে নাইট্রোজেনাস ফার্টিলাইজার ব্যবহার করবেন না আর কোনো।
1: দেখো এরপরে দেখো, এখন তো সবাই চায় যে ফল হোক, কষ্ট করে
2: পরিশ্রম করে। হ্যাঁ, 3 বছর হয়ে গেছে তো,
1: হয়ে গেছে। আর কলমের গাছ, কলমের গাছ
2: 3 বছর পর থেকে ফল, হ্যাঁ আসতে।
3: হ্যালো,
2: আশা উচিত।
1: হ্যাঁ পলাশ, ভালো, কি খবর?
2: আলহামদুলিল্লাহ।
1: হতে পারে অনেক সময় যান্ত্রিক গোলযোগ বলা যায়। ওই জাত মনে একটু অসুবিধা ছিল ওই জন্য।
2: আর মাছ সম্পর্কে যেদিন আমাদের মৎস্য বিষয়ের বিশেষজ্ঞ থাকবে আপনি সেই দিন যদি প্রশ্ন করেন ভালো হয়, কারণ বিষয়টাতে আমি তো
3: যেদিন এই মৎস্য বিশেষজ্ঞ আসবেন না ওই দিন প্রশ্নটা করলে ভালো হবে।
1: আজকে হচ্ছে গাছ বিশেষজ্ঞ।
3: আচ্ছা
1: আচ্ছা ধন্যবাদ তোমাকে। দেখো এরপরে দেখো, না সবাই শুনে সবাই সমস্যা জানায়, সবাই জানায়। হ্যাঁ অনেক দাম
3: তো উচ্চ মূল্যের
2: বাজারে দাম তো
1: একরের
2: দামটা আমি বলতে পারছি না, তবে
1: এক হাজারের উপরে নিচে।
2: যদি আপনি টেকনিক্যাল বিষয়গুলোকে মাথায় নিয়ে করতে পারেন, মানে নিয়ম জানতে হবে কিভাবে লাগাবেন,
3: নিয়ম মতন করলে লাভবান।
2: কারণ এটা যদি আপনি নিজে নিজে শুধু একা করতে যান বিপদ হতে পারে, সেখানে পরীক্ষামূলক ভাবে আপনাকে দুই এক বছর দেখতে হবে। আর যদি কারো সহযোগিতা, যারা এর আগে চাষ, শুধু কৃষি অফিসের সহযোগিতা না, এক্ষেত্রে যারা আগে চাষাবাদ করেছে তাদের অভিজ্ঞতা আপনাকে নিতে হবে, তাহলে আপনার জন্য সফল হওয়া সম্ভব।
1: ধন্যবাদ আপনাকে। দেখো এরপরে দেখো,
3: প্রথম অল্প পরিসরে করতে হবে,
2: করে দেখতে হবে
3: পরীক্ষা করে দিতে ফলাফলটা
2: কি হয়। কারণ আপনার খুলনা অঞ্চলে এটার সাথে আরেকটি সমস্যা হচ্ছে লবণাক্ততার আমাদের আছে মাটিতে লবণ, শীতকাল আসা মানে আমাদের কিন্তু লবণাক্ততার মাত্রা বেড়ে যায়।
1: আমি ওই ইসের কিছু লাগাইছিলাম নিজের টপে, তাই হয়ে ওই কোন রকম হয়ে গেছে। বলছেন কোথা থেকে বলছেন? জি হ্যাঁ, দুই দিন হচ্ছে। মানে বিভিন্ন সমস্যা আছে এই জন্যে আমরা আবার দোয়া করেন তাড়াতাড়ি কেটে উঠবো, আমরা এই সংকটটা কেটে উঠবো।
2: কৃষি গবেষণাতে পাওয়া যাবে হর্টিকালচারে, আমার জানা মতে যশোর হর্টিকালচারে চারা করে না। আমি হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনার বাড়ির কাছাকাছি, হ্যাঁ আমি জানি, কিন্তু ওখানে আসলে আমার জানা মতে যশোর হর্টিকালচারে করে না চারা, বুঝছেন। এখন যদি আপনি চান লাগাতে তাহলে আপনার গবেষণায় যোগাযোগ করলে ভালো হয়, আর যদি করা হয় হচ্ছে রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয়ে আর বাকৃবি অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যোগাযোগ করা যেতে পারে অথবা গবেষণায়, তাইলে আপনার জন্য সহজ হবে।
3: ধন্যবাদ ভাই,
1: ধন্যবাদ। আমার হাতে আর সময় নেই। আজ আমরা শুনলাম কি ফল চাষ, মজার ফল স্ট্রবেরি চাষ আলোচনা করলেন কৃষিবিদ শর্মিনা স্বামী, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি দত্ত সার্ভিস খুলনা।
2: জি
1: তা উঠা যাক।
2: হ্যাঁ মনে ভাই চলো,
1: আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ,
2: আল্লাহ হাফেজ।
3: চলো চলো।
0: চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সৌমেন বাছাড়।

0: বাংলাদেশ বেতার খুলনা। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম, 5 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই সালমা ডলি। Prime Minister Tariq Rahman has urged Japan's special envoy for national conciliation in Myanmar, Yohei Sasakawa, to play a role in ensuring the safe, voluntary and dignified repatriation of Rohingyas to their homeland. Yohei Sasakawa, who is also chairman of the Nippon Foundation, made a courtesy call on the Prime Minister at his office at the Secretariat today. The Prime Minister described the Rohingya crisis as one of the Bangladesh's biggest challenges, thanking the Japanese government for standing by Bangladesh in addressing it. He said, Bangladesh is ready to provide necessary cooperation for the rehabilitation of the Rohingyas in Myanmar after their repatriation. Yohei Sasakawa said he discussed the Rohingya issue with the Myanmar president and believes that the Myanmar government is sincere about resolving the crisis. He said the complex situation in Rakhine State meant that progress on Rohingya repatriation would take time. The two sides also discussed the need to strengthen multilateral initiatives and international cooperation rather than relying solely on bilateral efforts to find a sustainable solution to the Rohingya crisis. The Prime Minister also sought the Japanese envoy's cooperation in establishing a vaccine production center in Bangladesh. He said Bangladesh is keen to attract Japanese investment and his government is working to ensure an investment-friendly environment in the country. The Prime Minister also expressed Bangladesh's interest in further improving bilateral relations with Myanmar. President Mirza Fakhrul Islam Alamgir laid the foundation stone, the long-desired Takurga University in Takurga today. At a foundation stone-laying ceremony was held in the Jamalpur area of Takurga, Sadar Upazila, the public university will be constructed on 86 acres of land. Addressing the function, the president said the university will materialize a commitment of Prime Minister Tariq Rahman. He expressed hope that Takurga University would be a new center of modern and quality education at tertiary level in the northern part of the country and play an important role in production skilled, competent and human citizens for national development. After laying the foundation stone, the president offered munajat and prayed for the overall development and prosperity of the university. He urged all concerned to complete the construction work within the stipulated time while maintaining quality of the work. Mirza Fakhrul Islam Alamgir stressed the need for pursuing politics of tolerance instead of conflict and confrontation to establish a peaceful society. Earlier, Takurga Press Club's executive committee paid a courtesy call on President Mirza Fakhrul Islam Alamgir at his residence. The president said the independent and reasonable media is essential for democracy, good governance and a just society and state. He urged journalist representatives to sincerely and properly highlight the voices of grassroots and marginalized people. Finance and Planning Minister Amir Khosrow Mahmood Chowdhury has called for bringing talented people in country's creative economy under loan facilities to help turn their potential into entrepreneurship. He asked, speaking as the chief guest at the inaugural ceremony of the Small Business and Micro Enterprise Financing Fund organized by Karmasanstan Bank at Usmani Memorial Auditorium in the capital today. The minister said, financing should not be confused to conventional small business or poultry and agriculture-based enterprises. Entrepreneurship involved in music, films, theatre and traditional handicrafts should also be provided with loans, skills development, modern design, branding and market linkage support, he added. Amir Khosrow Mahmood Chowdhury said one of the major objectives of such financing programs should be to take funding opportunities to these talented people and create entrepreneurs. Israeli airstrike in southern Lebanon have killed at least 11 people, including 2 children and 2 medics. Lebanese state media reported this today. Israeli warplanes hit a residential building early today in the town of Kfar Rehman in southern Lebanon. Lebanon's health ministry and Israeli strikes on Lebanon have killed more than 4,350 people and wounded over 12,300 since the conflict escalated in early March. 11 members of a 33-member mountaineering team have been killed and 6 others remain missing after an avalanche in the remote Caucasus mountains of Russia. Rescue authorities disclosed the information today. Russia's Ministry of Emergency Situations said the avalanche struck the Bezengi Gorge yesterday. Cricket, and Pakistan will take on Hong Kong at Dubai in United Arab Emirates today. The match will start at 8:30 p.m. Bangladesh time. Finally, weather and forecast. Valley Till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Jeshore, Khulna, Kushtia, Dhaka, Pabna, Bogra, Tangail, Furitpur, Borishal and Potuakhali. River force in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
2: Assalamu alaikum. বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রহিমা আখতার খাতুন। বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করে অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ভাষা শিক্ষা ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মোয়েন খান। ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎকার তিনি এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে দুই দেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশ ইতালি সহযোগিতা আরও সম্প্রসারণে তাঁর দেশের আগ্রহের কথা জানান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইতালিতে প্রায় 2.5 লাখ বাংলাদেশি বসবাস করছেন। দক্ষতা, উন্নয়ন ও ইতালীয় ভাষা শিক্ষার মাধ্যমে বৈধ জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালির সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান, আয় বর্ধনমূলক কর্মসূচি ও জীবনযাত্রার মান উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য উদ্যোক্তা সৃষ্টি, আর এই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণে নানামুখী সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে সরকার। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দরিদ্র মেধাসম্পন্ন বেকারদের আর্থিক সুযোগ দেয়া হলে তারা তাদের সৃজনশীল উৎপাদনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই বছরে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ অনেকটাই বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গতকাল পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 36.39 বিলিয়ন ডলার। গত 6 মাসে রিজার্ভ বেড়েছে প্রায় 3 বিলিয়ন ডলার। সূত্র জানায়, গত সপ্তাহেও রিজার্ভের পরিমাণ 37.5 বিলিয়ন ডলার ছাড়িয়েছিল, তবে 1.39 বিলিয়ন ডলারের বিল পরিশোধের কারণে রিজার্ভ কিছুটা কমেছে। আগামী 29 অক্টোবর 3 দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 2026 বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে। দেশের ট্যুর অপারেটরদের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব পর্যটনের প্রসার, ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই মেলার আয়োজন করছে। 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, পর্যটন বোর্ড, ট্রাভেল এজেন্সি এবং পর্যটন খাতের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। আজ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মেলার বিস্তারিত বিষয় তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 383টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 170টির, কমেছে 150টির এবং অপরিবর্তিত ছিল 63টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,567 পয়েন্টে। ডিএসইতে 571,32,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 545,27,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55, ক্রয় 122.55, ইউরো বিক্রয় 144.91, ক্রয় 142.29, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.62, ক্রয় 165.55, সৌদি রিয়াল বিক্রয় 33.13, ক্রয় 32.47, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.96, ক্রয় 96.19, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.67, ক্রয় 30.09 এবং থাই বাথ বিক্রয় 3.77, ক্রয় 3.70। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
3: বাংলাদেশ বেতার ঢাকা। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সাবিহা রাজনা সাজির কণ্ঠে।

0: সাবিহা রাজনা সাজির কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালায় এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী সোহরাব হোসেন বিজু, গানের গীতিকার ও সুরকার শহীদুজ্জামান স্বপন।

0: দুখানি আধুনিক গান শুনলেন সোহরাব হোসেন বিজুর কণ্ঠে। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, ফাতেমা সুলতানা, হাসিনা পারভিন এবং আমি শামসুন নাহার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, রাশিদুল ইসলাম, মোসাম্মদ নুরজাহান, শামীম আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে আছেন রৌনক জাহান।
2: আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:30। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান।
3: Hello, dear learners. I welcome all of you at today's English learning program, Let's Speak English. Hope you are well by the grace of the Almighty Allah. Dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটিতে দুজন শিক্ষার্থী উপস্থিত রয়েছে, চলো তাদের সাথে পরিচিত হই।
4: Hello, I'm Shamarajeshwari and I welcome all of you to today's program.
5: Hi, I'm Mashruba Tanha and I welcome everybody to today's program.
3: Thank you, Shama and Tanha, for coming to our studio for this program. Dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হচ্ছে at work or office. আর অনুষ্ঠানটির লক্ষ্য হল to know about the modal verb must. You know, by this time, you must have heard about this verb. Today, in today's program, we will also listen a short conversation on the topic, that is at work or office. কনভার্সেশনটি শোনার আগে আমরা কয়েকটি ওয়ার্ডের অর্থ জেনে নিই যা এই কনভার্সেশনটিতে ব্যবহৃত হয়েছে। এই শব্দগুলো তোমাদের কাছে পরিচিত হতে পারে, স্বল্প পরিচিত হতে পারে বা একেবারেই অপরিচিত মনে হতে পারে। ওকে, লেটস নো অ্যাবাউট দিস। প্রথমে একটি ফ্রেজ, আ লিটিল সোয়াম্পড। আ লিটিল সোয়াম্পড, SWAMPED, এটা একটি ফ্রেজ বা ইডিয়ম বলা যেতে পারে। এর মানে হলো বিং ভেরি বিজি, অর্থাৎ আশ্চর্য হয়ে যাওয়া, ওভারওয়েলমড হয়ে যাওয়া, অকুপাইড হয়ে যাওয়া ক্ষেত্রে, অর্থাৎ খুব ব্যস্ত অর্থে আমরা বলি আ লিটিল সোয়াম্পড। এরপরে শব্দটি হলো সোয়াম্পড, বানানটি বলে দিই SWAMPED। নেক্সট ওয়ার্ড হচ্ছে ডেটা। আমরা অনেকে এটাকে ডাটা বলি, কিন্তু ডাটা উচ্চারণটা সঠিক নয়, যদিও আমরা কমিউনিকেটিভ ক্ষেত্রে ধরে নিই এটা ঠিক বলা হয়েছে। ডাটা বললেও অনেকে বুঝবে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং যেহেতু এখানে মুখ্য বিষয়, প্রোনাউন্সিয়েশন অতটা গুরুত্বপূর্ণ হয়তো বা না। তবে আমরা কোনো ইংরেজি শব্দের সঠিক, ইভেন নিজের মাতৃভাষাটিও সঠিকভাবে বলাটা একটা অবশ্যই গৌরবের ব্যাপার। হ্যাঁ, ডেটা উচ্চারণ হবে ডেটা, DATA, ডেটা। এর বাংলা অর্থ হচ্ছে উপাত্ত, তথ্য এগুলো। আর ইংরেজি সিনোনিম হলো ফ্যাক্টস, ফিগার্স। এরপরে শব্দটি প্রজেকশন, এটি এক ধরনের অনুমান বলা যেতে পারে, অর্থাৎ প্রিডিকশন অর ফোরকাস্ট অ্যাবাউট সামথিং বেসড অন পাস্ট ডেটা, অর্থাৎ অতীতে কোনো ঘটনা বা কোনো সিচুয়েশনের উপরে যে সমস্ত ডেটা বা উপাত্তগুলো রয়েছে তার উপরে ভিত্তি করে আমরা এটাকে বলি প্রজেকশন। এরপরে শব্দটি হলো অ্যাপ্রিসিয়েট, যেটি ক্রিয়াপদ বা ভার্ব, বানান হচ্ছে APPRECIATE, এটার অর্থ হলো প্রেজ বা প্রশংসা করা বা সমাদর করা। এরপরে শব্দই হলো, মানে এটা লাস্ট শব্দ, হেসিটেট, HESITATE, হেসিটেট শব্দটির অর্থ হলো দ্বিধা করা বা পোজ, PAUSE। Dear learners, now we'll enjoy listening a short conversation on the basis of the topic, I mean today's topic, at work. Please start.
4: Hey, can I ask you a quick question about the quarterly report? The manager wants it by Friday, and I'm a little swamped.
5: Sure. What's up?
4: I was wondering if you have a few minutes to look over the data for the sales projections. I want to make sure I didn't miss anything.
5: Let me finish this first. I should be able to take a look in about 30 minutes. Can you send it over to me now?
4: Yes, I'll email it to you. I really appreciate it.
5: That's great. Whenever you have any official issues, do not hesitate to ask me. I must try to find a way.
4: Thanks a lot.
5: You're always welcome.
3: Thank you, both of you, for reading out this short conversation. Dear learners, tumra nishchoi shunecho conversation tite bola hoyeche ba I must try to find a way. Ekhane amra the word must functions as a modal verb, a noun. Yes, here used as a modal verb or function as a modal verb. Kintu modal verb amra noun hisebe byabohar korte pari. Even etike amra ekti adjective hisebeo byabohar korte pari. That is, modal verb must function as a modal verb, a noun, and an adjective, and it has multiple meanings depending on the context. অর্থাৎ কনটেক্সটের উপর ডিটারমাইন্ড হবে এটা কিভাবে ব্যবহৃত হচ্ছে। অ্যাজ এ মডেল ভার্ব মাস্ট ইজ ইউজ টু এক্সপ্রেস স্ট্রং অবলিগেশন। হোয়াট এক্সপ্রেসেস শামা স্ট্রং অবলিগেশন? ইয়েস, ডাজ ইট এক্সপ্রেস স্ট্রং অবলিগেশন?
4: ইয়েস,
3: দ্যাটস গ্রেট। তানা, ডু ইউ থিঙ্ক সো?
5: ইয়েস স্যার।
3: থ্যাংকস এ লট। আমরা মাস্ট ভার্বটি দিয়ে অবলিগেশন, necessity or certainty bujhai. Ei short conversation tite byabohrito hoyeche must verb ti as modal verb. As I have already told you, I must try to find a way. Tarpor bola hoyeche thanks a lot. Shama, can you tell a sentence on using must as a modal verb?
4: Yes sir. We must be dutiful. She must work hard to succeed.
3: That's great. Very good sentence. We must be dutiful. Here, be is used as principal verb, not auxiliary verb. You know, be verb has twofold functions. Sometimes it can be used as principal. Sometimes it can be used as auxiliary verb. Tarpori Shama boleche, she must work hard to succeed. অর্থাৎ সফল হতে বা সফল হওয়ার জন্য তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এখানে হার্ড শব্দটিতে আমরা অবশ্যই ওয়ার্ক হার্ডলি ব্যবহার করব না। অর্থাৎ হার্ড এমন একটি অ্যাজেক্টিভ যেটি ক্যান বি ইউজড অ্যাজ বোথ অ্যাজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। হিয়ার ওয়ার্ক হার্ড, হার্ড ইজ ইউজড হিয়ার অ্যাজ অ্যাডভার্ব। বাট ইফ ইউ সে ইটস এ হার্ড ওয়ার্ক, then hard is an adjective. So, it depends how you are using this specific word in your sentence. Tanha, can you tell two sentences?
5: Sure, sir. I must get up early. We must help one another.
3: Yes. Dear learners, ei dutu sentence-eo amra obligation er ektu touch pachi. Orthat, whenever you are telling I must get up early, that is an obligation that you will do something. Get up is a phrasal verb. Phrasal verb somporko tomader idea thaka proyojon ache. Eta ekta chamotkar alankar hisebe amra ingreji bhashay onek byabohar dekhi. Orthat ingreji bhasha, je kono bhasha ingreji boli keno, je kono bhasha shekhar jonno obosshoi oddhabosay hote hobe. Er pore bollo we must help one another. Orthat amra jehetu we shobdoti byabohar kora hoyeche, এই জন্য এখানে ইচ আদার ব্যবহার করা গেল না। অনেকের মধ্যে যদি আমরা বলি তাহলে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করব। ইয়েস ডিয়ার লার্নার্স, আমরা শিখে নিলাম ইংরেজি ভাষায় বাক্যে কিভাবে মাস্ট এই ভার্বটি ব্যবহৃত হয় অ্যাজ মডাল ভার্ব। আমি অবশ্য বলেছি কনটেক্সটের উপর নির্ভর করছে মডাল ভার্বটি মাস্ট মডাল ভার্ব হিসেবে বসবে, ব্যবহৃত হবে, না অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, না নাউন হিসাবে ব্যবহৃত হবে। অর্থাৎ এটা ডিপেন্ড করবে কনটেক্সটের উপরে। প্লিজ লার্ন ইট, হাউ ক্যান উই ইউজ ইন ডিফারেন্ট ওয়ে। দে আর লার্নার্স, We are almost at the end of our program today. If you have any queries or any asking, please, without hesitation, let's know. Thank you for joining us today. And I'll also thankful to you who are in the studio today for this program.
2: এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু সচেতনতামূলক গান।

0: ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনলেন। শিল্পী ছিলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গীতিকার ছিলেন ডাক্তার নাসরিন সুলতানা। সুরকার ছিলেন মাকসুদ জামিল মিন্টু।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

0: হাসান,
1: হ্যাঁ,
0: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।

0: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
0: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
0: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
0: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
0: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
0: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
0: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
0: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
0: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
4: বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। ফ্রিজের নিচের ট্রেতে জমা থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলেও তা পরিষ্কার করুন। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার ঢাকা। এখন স্টুডিও রেকর্ডে যন্ত্র সঙ্গে শুনবেন, আজ শুনবেন পল্লীগীতের সুরে বাঁশি বাদন, বাজিয়েছেন মোহাম্মদ বজলু।

এতক্ষণ পল্লীগীতির সুরে বাঁশি বাদন শুনলেন, বাজিয়েছেন মোহাম্মদ বজলু। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে। আজ মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বা জাতীয় সমঝোতা বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়ো হেই সাসাকাওয়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতেও বাংলাদেশ প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে জনবহুল বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট বাংলাদেশের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত তার অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁও সদর উপজেলার জামানপুর এলাকায় ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দেওয়া বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি একটি অঞ্চলের জ্ঞান চর্চা, গবেষণা, উদ্ভাবন ও মানব সম্পদ উন্নয়নের কেন্দ্র। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, প্রায় 86 একর জমির উপর এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যগণের সঙ্গে আজ এক মতবিনিময় সভায় বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত 41,806 পদের বিপরীতে বর্তমানে 30,311 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বগুড়া 4 আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য উপস্থাপন করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বাংলাদেশ ও ইতালির মধ্যে অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ভাষা শিক্ষা ও নগর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো মন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ ইতালি সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিবছর ইতালিতে 10,000 বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা জানিয়েছেন, দেশে 7 বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার বর্তমানে 77.9% উন্নীত হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026 উপলক্ষে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমীক্ষা 2025-এ এই পরিসংখ্যান উঠে এসেছে। তিনি জানান, বিদ্যালয় বহির্ভূত শিশু, ঝরে পড়া কিশোর কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠী এবং অনগ্রসর প্রাপ্তবয়স্কদের দ্রুত স্বাক্ষর ও দক্ষ করে তোলাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, পাবনা, খুলনা, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধ্যে 6:35।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই রোকসানা রহমান। A budget of 601,79,07,000 taka has been announced for Khulna City Corporation for 2016-17 fiscal year. Administrator of Khulna City Corporation Nazrul Islam Manju announced the budget at a function at Shohid Altaf Auditorium of Nagar Bhavan today. In the proposed budget, 211,90,05,000 taka has been shown as revenue income, while 241,44,17,000 taka as revenue expenditure. A total of 79,46,55,000 taka has been allocated from the revenue fund for various development sectors, and 73,35,56,000 taka has been allocated from the revenue sector for the development sector. A significant aspect of the proposed budget is that no new task has been imposed. The corporation plans to increase its revenue by expanding its own source of income. This is a development-oriented budget. In the budget, development of roads and drainage management, construction of Jia Hall complex, water logging reduction, development of waste management, expansion of civic services, dengue management, prevention, mosquito control, development of religious places of worship, park, various educational institutions, road junctions, bringing various departments of KCC under modern technology, and increasing accountability and development of healthcare have received special importance. Presided over by the Chief Executive Officer of KCC Rajiv Ahmed, the function was attended by Chairman of Khulna Wasa Muhammad Manirozaman, including political leaders, representative of civil society, business leaders, officials of various government departments, high officials of KCC, and media workers. A women gathering was held at the Shankarpur Alhaj Matiur Rahman Mohila Fazil Madrasa Auditorium in Joshua Town today to implement the election manifesto of the present government. The gathering discussed on the various issues, including family cards and farmer cards, prevention of child marriage, drug abuse, morality and values. District Education Officer Muhammad Mahfuzul Karim attended it as chief guest. Presided over by the District Information Officer Rezaul Karim, the gathering was attended by the principal, teachers, students of the madrasa, and a large number of women. The District Information Office organized it. Meanwhile, a similar women gathering was held at the Mujibnagar Anandabas Government Primary School in Meherpur today on the occasion. The Upajila Nirvahi Officer attended it as chief guest. Presided over by the District Information Officer Rezaul Karim, the gathering was attended by the headmaster of the school and a large number of women. A meeting of the governing body of Kaji Salima Haq Women's College in Mohammadpur Upajila of Magura was held at the college hall room today. The meeting discussed on the overall educational activities of the college, quality improvement of the education, administrative affairs of the development activities of the institution. Presided over by the president of the college governing body, Barrister Mithun Rai Chaudhary, the meeting was attended by the principal of the college and member of the concerned body. The college authorities organized it. A training on cattle fattening was held at the Paigasa Upajila Parishad Auditorium in Khulna today. The Upajila Nirvahi Officer attended it as chief guest. In the training, the farmers were given necessary advice on modern methods of raising cattle, food preservation, use of animal health protection. Later, various assistance material required for raising and caring for livestock were distributed among the trainees. Presided over by the Upajila Livestock Officer, the training was attended by the Upajila Veterinary Officer and officials of the concerned department. Promotional activities were arranged at Joshur Tariqul Islam Pauro Degree College and Joshur BA and BSS Study Center today to increase student enrollment in the BA and BSS program run by Bangladesh Open University, BOU, and to create awareness among the general public about educational opportunities. Regional Director of BOU, Joshur regional center handed over leaflets and banners at that time. The principal of Tariqul Islam Pouro Degree College and the coordinator of BABS as a study center were present at the time. Football and SS Motor Sporting Club defeated Kapashia Football 11 by a solitary goal in the Kalipod Rajshruti 8-team football tournament at Dumurshia Secondary School ground in Mohammadpur Upazila of Magura today. Finally, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Jashor, Kustia, Dhaka, Pabna, Bogura, Tangail, Faridpur, Borishal, Patuakhali. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা দ্বিতীয় পালার দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি খাদিজাতুল কুবরা, অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদ জান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গান শোনার জন্য। প্রথম গানটি শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাঝহারুল আনোয়ার।

আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন মাগরিবের নামাজের রাজা নদোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস, বাংলাদেশ, বেতার খুলনা।

تیرے روز حشر شفایا تیر کھلیو دوار سب منوشر।

সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, খোদার হাবিব তুমি জানি।

আল্লাহ পাকের শানে হামদ ও নাতির রাসুল শুনলেন। এখন শুনবেন পাঁচ মিশালি গানের বাকি অংশ। এখন আমরা শুনব নজরুল সঙ্গীত, শিল্পী সালাউদ্দিন আহমেদ।

বন্ধুরা, আপনারা পাঁচ মিশালি গান শুনছেন। এবারে শুনবেন একটি আধুনিক গান, শিল্পী রাজু আহমেদ।

এতক্ষণ পাঁচ মেশালি গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। যশোর, খুলনা, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস নিকলিতে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৫%, সন্ধ্যে ৬টায় ৭৯%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:৪২, অস্ত যাবে সন্ধ্যে ৬:১০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Here is the weather forecast for individual parts of the country, valid till 1 AM, as received from Dhaka Met Office and read by Aminul Islam Monju. Met Office says that in association with rain or thunder shower, temporarily south or southeasterly, gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to prevail over the regions of Joshur, Khulna, Kushtia, Pabna, Bogura, Dhaka, Tangail, Faridpur, Borishal and Potokhali. River force in these areas are to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for entire country remaining affected till 6 PM tomorrow. Light to moderately rain or thunder shower, accompanied by temporarily gusty wind, may occur some places of Rangpur, Rajshahi, Dhaka, Mamensing, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions. Besides, there are chances of moderately heavy rainfall over at places of the country. The day and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 35.3 degrees Celsius at Rajshahi and the lowest was 23 degrees Celsius at Nikli, as recorded over inter-county today. The temperature as recorded in Dhaka today was maximum 33.6 degrees Celsius and minimum 27.2 degrees. Humidity recorded in air at 9 AM was 75% and at 6 PM 79%. The sun rises over Dhaka tomorrow at 5:42 AM and sets at 6:10 PM. And that's all weather forecast for this time.
2: এবারে শুনবেন একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় BMTA বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি কোর্স শুটিং পরিচালনা করবে। এ ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশে সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি সম্পূর্ণরূপে পরিহার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শনিবার সকাল ১০টায় নভ থিয়েটার বিজয় সরণি ঢাকায় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী মোহাম্মদ রফিকুল আলম, গীতিকার মোহাম্মদ আজিজুর রহমান।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ রফিকুল আলম, গীতিকার মোহাম্মদ আজিজুর রহমান। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। খুলনা সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের জন্য 601,79,07,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 211,90,05,000 টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে 241,44,17,000 টাকা। এবারে এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: খুলনা সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের জন্য 601,79,07,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ নগর ভবনে শহীদ আলতাফ মিলনাতায়নে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত স্থাপনায় প্রচলিত নিয়মে কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন,
3: আমাদের এই বাজেটের বিশেষ বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। আমরা নগরবাসীকে এই স্বস্তি দিতে চাই এবং বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত স্থাপনার উপর পরিচালিত নিয়মে কর ধার্য, নিজস্ব আয়ের সম্প্রসারণ যেমন মার্কেট, দোকান, নতুন স্থাপনা, জিহল, কমপ্লেক্স নির্মাণ সহ সিটি কর্পোরেশনের পার্কগুলোকে আমরা আধুনিকায়ন করতে চাই। আপনাদের জন্য সুখবর হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন কারো কাছে হাত পাততে হয় না, আপনাদের দেওয়া অর্থেই সিটি কর্পোরেশন সমস্ত ব্যয় নির্বাহ করতে সক্ষম এবং আমরা চাই যে অপচয় দূর করে দুর্নীতি মুক্ত থেকে এই সিটি কর্পোরেশনকে একটি সুন্দর ব্যবস্থাপনা দাঁড় করানো।
2: এটি একটি উন্নয়নমুখী বাজেট। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা সম্প্রসারণ, ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় নজরুল ইসলাম মঞ্জু আরো বলেন,
3: আর খুলনা সিটি কর্পোরেশনকে আমরা এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই, একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে চাই।
2: বাজেটে নগরী ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং জিয়াহল কমপ্লেক্স নির্মাণেও বড় অঙ্কের বরাদ্দের কথা জানানো হয়েছে। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিতে খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক মহানগরীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম খুলনা সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়ের লক্ষ্যে আজ খুলনা নগর ভবনে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে মত বিনিময় করেন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান। সবাই মহানগরীতে পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে বিএনসিসি এবং খুলনা সিটি কর্পোরেশনের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সময় উপস্থিত ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি সদর দপ্তরে আজ পুলিশের ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব, গতিশীলতা ও কার্যকরিতা বাড়াতে বিশেষ সম্মাননা প্রদান ও মোটরসাইকেল হস্তান্তর করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণ এবং উৎপাদিত কৃষিপণ্যের সঠিক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে আজ বাগেরহাট সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলার 10 জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মধ্যে স্টিম মেশিন, ইলেকট্রনিক চুলা ও ব্লেন্ডার বিতরণ করা হয়। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। জেলা কৃষি বিপণন কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও উপজেলা সমাজসেবা অফিসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত আজ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি ক্লিনিকে অভিযান চালিয়ে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের চরম অবহেলায় এক প্রসূতি গৃহবধূর মৃত্যুর ঘটনায় ক্লিনিকটিকে সিলগালা এবং 1,00,000 টাকা জরিমানা আদায় করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই আদালত পরিচালনা করেন। 53তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী আজ সাতক্ষীরার দেবহাটা উপজেলার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। খেলার খবর ফুটবল। খুলনা রূপসা উপজেলার নৈহাটি স্কুল মাঠে আজ এক প্রীতি ফুটবল খেলায় সান ফুটবল একাডেমি 2-0 গোলে রূপসা কলেজ একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী। নিজে শিক্ষিত হন এবং অপরকেও শিক্ষিত হতে সাহায্য করুন। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী আয়োজনমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
5: আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম।
5: হ্যাঁ, তোমরা কেমন আছো? আল্লাহ, এলা ওই সরা ভাই, শোনো না, এখনো কেন মাস্টার ভাই আসে না?
7: ও শোনো, যে মাস্টার ভাইয়ের সঙ্গে তো আমার আলাপ হয়েছে, ওর নাতির নাকি ডেঙ্গু হয়েছে, এই জন্য সদরে গেছে।
5: মোটামুটি
7: ভালোই আছে, কিন্তু হচ্ছে গিয়া আশেপাশে আরো যারা আছে তাদেরকে একটু সচেতন করতে হবে, ওই ঘরে চিপায়, ঘরের মধ্যে ফ্রিজের পানি, টবের মধ্যে পানি, এইগুলি যেন পরিষ্কার, মানে নিয়মিত বদলায়, 3 দিনের বেশি যেন পানি জমা না থাকে।
6: শোনো সোরা ভাই, ওই যে ঘরের আশেপাশে জঙ্গল থাকলে, ঝোপঝাড় থাকলে কাইটা পরিষ্কার করা হবে।
5: আর ওই পানি জমতে দেওয়া যাবে না,
7: পানি জমতে দেওয়া যাবে না
5: কোনো ভাবেই, পানি জমতে দেওয়া যাবে না।
7: ওই আমাদের আগামী কালকে ঘোষণা আছে, ঘোষণাটা দিয়া নেই।
5: হ্যাঁ হ্যাঁ,
7: তো হ্যাঁ, শ্রোতা মন্ডলী কাছে এবং দূরে থেকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, সেই কৃষক ভাইদের জন্য একটি ঘোষণা রয়েছে। আগামী 8 তারিখ অর্থাৎ আগামীকাল মঙ্গলবার 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার অনুষ্ঠানে আগাম শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিয়ে ফোন ইন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শ্রোতাদের প্রশ্নের সরাসরি উত্তর দিতে স্টুডিওতে উপস্থিত থাকবেন ক্রপস উইং খামারবাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে, বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি উপভোগ করতে পারেন। তো এখন যা বলছিলাম শোনো, হ্যাঁ, এখন ওই আমাদের একটা ওই সাক্ষাৎকার অনুষ্ঠান আছে, এটা আমরা আগে শুনি। সাক্ষাৎকারের বিষয়টা হচ্ছে গ্রামীণ পরিবেশে হাঁস পালন। সাক্ষাৎকার দিচ্ছেন ডক্টর সালমা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভার।
6: নামটা আবার ভালো করে কও।
7: ডক্টর হালিমা খাতুন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বুঝছো? সাক্ষাৎকার গ্রহণ করছেন বৈশাখী খাতুন। হ্যাঁ, তাহলে চলো আমরা সেই সাক্ষাৎকার অনুষ্ঠানটা শুনি।
6: শুনি।
8: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, কৃষি কাজের সাথেই আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজকের আসরে আমরা কথা বলবো গ্রামীণ পরিবেশে হাঁসপালন। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর হালিমা খাতুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিএলআরআই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
9: ধন্যবাদ।
8: প্রথমেই আপনার কাছে জানতে চাই, গ্রামের সাধারণ পরিবেশে কেন হাঁসপালন লাভজনক?
9: গ্রামে প্রচুর খাল বিল, পুকুর এবং ফসলি জমি থাকে। হাঁস এসব জায়গা থেকে প্রাকৃতিক খাবার যেমন শামুক, পানা, পোকা নিজে নিজেই খুঁজে নিতে পারে। এতে খাবারের খরচ অনেক কমে যায়। এছাড়া হাঁসের রোগবালাই মুরগির তুলনায় কম হয় এবং তারা প্রতিকূল আবহাওয়া সহ্য করতে পারে। সেজন্যই কিন্তু গ্রামীণ পরিবেশ হাঁসপালন বেশ লাভজনক।
8: এখন আপনার কাছে জানতে চাই যে হাঁসের ঘর তৈরির সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?
9: হাঁসের ঘর হতে হবে খোলামেলা এবং বায়ু চলাচলের সুবিধাযুক্ত। খেয়াল রাখতে হবে যেন মেঝে সব সময় শুকনো থাকে। প্রতিটি বড় হাঁসের জন্য গড়ে 2-3 বর্গফুট জায়গা প্রয়োজন হয়। শেয়াল বা বেজি থেকে রক্ষার জন্য ঘরটি মজবুত বেড়া দিয়ে ঘেরা উচিত।
8: এবারে আপনার কাছে জানতে চাই, শুধু কি প্রাকৃতিক খাবার দিলেই হবে হাঁসের জন্য, নাকি বাড়তি খাবারেরও ব্যবস্থা করতে হবে?
9: আসলে হাঁস যখন বাইরে চড়ে বেড়ায় তখন সে প্রোটিনের উৎস খুঁজে পায়, যেমন শামুক, পোকামাকড় এগুলো। তবে বেশি ডিম পেতে হলে তাকে চালের কুড়া, গমের ভুষি এবং খৈল মিশিয়ে বাড়তি খাবার দিতে হবে। বিশেষ করে বর্ষাকালে যখন চড়ে খাওয়ার সুযোগ কম থাকে তখন সুষম খাবারের বিকল্প নেই।
8: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে আমরা জানি যে হাঁসের বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে, সেক্ষেত্রে হাঁসের মরক বা অন্যান্য যে রোগ বালাই আছে সেগুলো এড়াতে খামারিদের প্রধান কাজ কি হতে পারে?
9: সবচেয়ে জরুরি হলো টিকা বা ভ্যাকসিন দেয়া। বিশেষ করে ডাক প্লেগ এবং হাঁসের কলেরা, এই দুটি রোগের কারণে হাঁসের অনেক খামারি ক্ষতিগ্রস্ত হন। নির্দিষ্ট সময়ে এই টিকাগুলো দিলে মৃত্যুর হার প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব। এছাড়া পানির এবং খাবারের পাত্র পরিষ্কার রাখা এবং অসুস্থ হাঁসকে দ্রুত আলাদা করাও জরুরি।
8: অনেক সময় কিন্তু আমাদের খামারিরা অভিযোগ করেন যে হঠাৎ করে অনেক হাঁস মারা যাচ্ছে, তো আপনি তো টিকার কথা বললেন, সেক্ষেত্রে যদি একটু এই বিষয়ে বিস্তারিত বলতেন।
9: হ্যাঁ, অবশ্যই। হাঁসকে মূলত দুটো টিকা দিতে হয়, ডাক প্লেগ এবং ডাক কলেরা। তো হাঁসের সবচেয়ে ভয়ানক রোগ হচ্ছে ডাক প্লেগ। এর জন্য 21-25 দিন বয়সের বাচ্চাকে প্রথম টিকা দিতে হয়। এই টিকাটি হাঁসের রানের বা বুকের মাংসে ইনজেকশন হিসেবে দিতে হবে। তবে তার ঠিক 15 পর বুস্টার ডোজ দিতে হবে। মনে রাখতে হবে এই টিকা একবার দিলেই হবে না, প্রতি 6 পরপর আবার দিতে হবে। আরেকটি মারাত্মক রোগ হচ্ছে ডাক কলেরা। এই ডাক কলেরা রোগটি সাধারণত বড় হাঁসকে বেশি আক্রমণ করে। এটি দিতে হয় হাঁসের বয়স যখন 50-60 হয় তখন। এটি হাঁসের ঘাড় বা পাখার নিচ চামড়ার নিচে দিতে হয়। প্রথমবার দেওয়ার 15 পর একটি বুস্টার ডোজ দিতে হবে এবং এরপর নিয়মিত প্রতি 6 অন্তর দিয়ে যেতে হবে।
8: এখন আপনার কাছে জানতে চাই যে ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে বিশেষ কোনো যত্ন নিতে হয় কিনা?
9: হ্যাঁ, অবশ্যই কিছু যত্ন তো ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে নিতেই হবে। হাঁস সাধারণত ভোরের দিকে ডিম পাড়ে, তাই সকাল 9 পর্যন্ত তাদের ঘরে আজকে রাখা ভালো, যাতে ডিমগুলো বাইরে পাড়ার সময় নষ্ট না হয়। এছাড়া ডিম পাড়া হাঁসকে পর্যাপ্ত ক্যালসিয়াম যেমন ঝিনুকের গুঁড়া খাওয়ালে ডিমের খোসা শক্ত হয় এবং সুষম খাবার দিতে হবে যাতে উৎপাদন ভালো থাকে।
8: এবারে আপনার কাছে জানতে চাই যে সব হাঁস কি একই রকম ডিম দেয়, এবং সেই সাথে গ্রামীণ পরিবেশে কোন জাতের হাঁস পালন সবচেয়ে লাভজনক?
9: না, সব হাঁস জাতভেদে ডিমের সংখ্যা কম বেশি হয়ে থাকে। আমাদের দেশের দেশি হাঁস বছরে 70-80 ডিম দেয়। তবে খাকি ক্যাম্পবেল, জেনডিন বা ইন্ডিয়ান রানার জাতের হাঁস বছরে 250-300 পর্যন্ত ডিম দিতে পারে। আবার মাংসের জন্য পালন করলে পিকিন জাতের হাঁস ভালো।
7: রাজীব দাস ও প্রিয়াঙ্কা বিশ্বাস,
5: মনে হয় সেইটা যেটা যেটা মনে হচ্ছে সেটা
7: ইসলাম সুনাকার উজ্জ্বল সিনহা,
5: খুব মজার একটা গান,
7: এবার শোনা।

0: অনেক ভালো লাগছে,
1: সুন্দর একটা গান শুনলাম।
2: সুন্দর একটা গান শোনো, এখন ওই যে ডেঙ্গু জ্বরের সচেতনতা ও প্রতিরোধের উপায় নিয়ে আরেকটা ইন্টারভিউ আছে। হ্যাঁ, এটার ইন্টারভিউ দিচ্ছেন ডক্টর ফরহাদ হাসান চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ, আর সাক্ষাৎকার গ্রহণ করছেন ডাক্তার নুরুন নাহার। তো চলো আমরা ডেঙ্গু সচেতনতার এই সাক্ষাৎকারটা শুনি।
1: আচ্ছা শুনি। কৃষক ভাই ও বোনেরা, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু জ্বর সচেতনতা বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার নুরুন নাহার। আমাদের সাথে উপস্থিত আছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফরহাদউদ্দিন হাসান চৌধুরী। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি ডেঙ্গু জ্বর কি এবং এটি কিভাবে ছড়ায়।
3: ডেঙ্গু মশাবাহিত একটি সংক্রামক রোগ। আমাদের দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে এ রোগের প্রভাব দেখা যায়। যে কোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। এডিস জাতীয় মশার কামড়েই ডেঙ্গু জ্বর হয়। প্রাথমিকভাবে শনাক্ত হলে এ রোগ সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং মৃত্যু হতে পারে। এডিস মশা দেখতে অনেকটা কিউলেক্স মশার মতো, গায়ে ডোরাকাটা দাগ আছে। এ মশা স্বচ্ছ পানিতে থাকতে ভালোবাসে। ফুলের টপ, ভাঙ্গা হাঁড়ি পাতিল, কলস, গাড়ির পরিত্যক্ত টায়ার, কৌটা, নারিকেল বা ডাবের খোসা ইত্যাদি যেখানে স্বচ্ছ পানি থাকে সেখানে এডিস মশা বংশবৃদ্ধি করে। এডিস মশা আলো আধারিতে সকাল সন্ধ্যা কামড়াতে পারে।
1: স্যার, আমাদেরকে আপনি জানাবেন এই রোগের লক্ষণগুলো সাধারণত কি কি?
3: শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায়, অর্থাৎ গায়ে জ্বর অনুভূত হয়। মাংসপেশী, চোখের পেছনে অথবা পেটে ব্যথা হতে পারে। হাড়ে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথা হতে পারে। অরুচি বা বমি বমি ভাব ও বমি হতে পারে। চামড়ার নিচে রক্তক্ষরণ, চোখে রক্তক্ষরণ অথবা ঠোঁটে রক্ত জমা বাঁধতে পারে। লালচে কালো রঙের পায়খানা, দাঁতের মাড়ি, নাক, মুখ ও পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হতে পারে। রক্তচাপ হ্রাস হয়ে যেতে পারে। নাড়ির গতি দ্রুত হওয়া, ছটফট করা, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট বা অজ্ঞান হয়ে পড়া। শরীরে হামের মতো দানা দেখা দিতে পারে। মারাত্মক ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে শরীরের অবস্থিত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হতে রক্তক্ষরণ এবং পেটে ও ফুসফুসে পানি জমতে পারে।
1: আমাদের কি আপনি জানাতে পারবেন যে ডেঙ্গু জ্বর হলে আমাদের কি কি করণীয়?
3: ডেঙ্গু জ্বর হলে আসলে আমাদেরকে সচেতনতাই সবচেয়ে বেশি প্রতিরোধের ক্ষেত্রে জরুরি। তবে যদি ডেঙ্গু জ্বর হয়, অর্থাৎ আপনার যদি জ্বর হয়, সেক্ষেত্রে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকর্মীকে খবর দিবেন বা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। জ্বর যাতে না বাড়ে সেজন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ ডাক্তারের পরামর্শ খেতে পারবেন। কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না বা মাংসে কোনো প্রকার ইঞ্জেকশন দেওয়া যাবে না। রোগীর মাথায় পানি দিন বা ভিজা কাপড় দিয়ে তা মুছে নিতে পারেন। রোগীকে প্রচুর পরিমাণে তরল ও স্বাভাবিক খাবার খেতে দিতে পারেন। রোগ বৃদ্ধি পেলে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন। তবে কিছু লক্ষণ মনে রাখতে হবে, খারাপ লক্ষণ যেগুলো দেখা দিলেই সাথে সাথে হাসপাতালে যাবেন। যেমন যদি অতিরিক্ত অর্থাৎ তীব্র যদি পেটে ব্যথা থাকে, অতিরিক্ত বমি হয়, শরীর খুব বেশি দুর্বল হয়ে পড়ে, প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং প্রচুর রক্তপাত হয়, সাথে সাথে আপনি নিকটস্থ হাসপাতালে চলে যাবেন।
1: ডেঙ্গু প্রতিরোধের কোনো উপায় আছে কি?
3: আসলে যতই শহরায়ন অর্থাৎ নগরায়ন হচ্ছে, ডেঙ্গু জ্বর ধীরে ধীরে বাড়তে থাকবে। সেক্ষেত্রে প্রতিরোধেই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে হবে। যেমন ফুলের টপ, প্লাস্টিকের পাত্র, ভাঙ্গা হাঁড়ি পাতিল, টিনের কৌটা, গাড়ির পরিত্যক্ত টায়ার, ভাঙ্গা কলস, ড্রাম, নারিকেল ও ডাবের খোসা, ফাস্টফুডের কন্টেইনার, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটরের তলায় পানি জমতে দেবেন না। যেসব স্থানে মশা জন্মায় সেইসব স্থানে পানি জমতে দিবেন না। বাড়ির ভেতরে ও আশপাশ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দিনে অথবা রাত্রে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
1: আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদের কৃষক ভাই বোনের উদ্দেশ্যে আপনার মূল্যবান কথা বলার জন্য। সবশেষে কৃষক ভাই বোনদেরকে বলতে চাই, আসলে সচেতনতা ও সঠিক সময়ে রোগ নির্ধারণ করাই এই জ্বর থেকে আমাদের মুক্তির একমাত্র কারণ। ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: বাবারে,
1: দুলাল, ও বাবা, বাবারে, খুব কষ্ট হইতেছে না রে?
0: মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা,
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
1: খাবার লই এই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দেই মুখে দিয়ে তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও, হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে ববি আসে।
1: আব্বা, সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব, এই সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: ইয়ে বৌমা, নাকি দুলাল রে ডাক্তারের কাছে নিয়ে যাবো?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: ওর বাপের আশায় বসে থাকবো আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা দাদা, তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ্যাঁ ভাই, আমি কাছেই আছি, দূরে কোথাও যাবো না। দাদা, তোমার কি খাইতে মনে কয়, আমারে বলো, আমি নিয়ে আসবো।
0: কিছু খাইতে মনে কয় না,
2: কিছু খাইতে মনে কয় না। বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এক্ষুনি।
3: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
1: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট করে জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলো তো?
1: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: আমার কাছে তো মনে হইতেছে ডেঙ্গুটা একটু টেস্ট করাই নেওয়া দরকার।
1: ডেঙ্গু?
3: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হইলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাব।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এই সব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাস জনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতোই, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয় 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2-5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গ দেখা যায়, সেই জন্য এই ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝি না।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ, ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা। হ্যাঁ, ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমে থাকা পানিতে থাকে।
2: যে এইসব খেয়াল কইরা পরিষ্কার রাখুন দরকার গো বৌমা।
3: ঠিক বলছেন
1: জি আপা।
3: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
1: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করবো আপা।
3: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
1: জি আপা।
4: দেখছো
2: শুনলা তো,
5: সাবধান থাকুন দরকার।
4: সাবধান যেমন থাকলে ভিড়, শোনো ওই ইয়া ভাই সরা ভাই, ভিড় বেশি মনে করো যে ভয় পাওয়া যাবে না, ভয় পাইলেও কিন্তু সমস্যা,
2: প্রতিকার করতে হবে, প্রতিরোধ করতে হবে। আচ্ছা শোনো, ওই যে প্রিয় দর্শকদের জন্য একটা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার অনুষ্ঠানে আগাম শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিয়ে ফোন ইন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন ক্রস ওয়িং খামারবাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02448132268 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে ফোন করে সরাসরি উত্তর জেনে নেবেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপসে। এছাড়াও বাংলাদেশ বেতার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি উপভোগ করতে পারেন। অনুষ্ঠান শুরু, শেষের দিকে যাই। তো এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়।
5: শুনলাম তো,
4: চলো
5: চলো আস্তে আস্তে উঠি।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

আসসালামু আলাইকুম। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুরবার। দুরবারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। প্রথমে শোনাব দেশাত্মবোধক গান। শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, কথা লিখেছেন আব্দুল হাই আলহাদি, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

সৈনিক ভাই ও বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে আধুনিক গান, শিল্পী রুনা লায়লা, গানের গীতিকার মাসুদ করিম, সুরকার সুবল দাস।

0: সৈনিক ভাই বোনেরা, আপনারা দুর্বার অনুষ্ঠানে শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। পবিত্র এশার নামাজের আজানের পর আবার আমরা ফিরে আসব দুর্বারের বাকি অংশে। তোমরা গর্ব ও অহংকারে মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজ এর আজান।
1: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান কর সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র ঈশান নামাজের আজানের পর আবার আমরা ফিরে এলাম দুর্বার অনুষ্ঠানে। সৈনিক ভাই বোনেরা আপনারা শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব ভক্তিমূলক নজরুল সঙ্গীত, শিল্পী সোহরাব হোসেন।

সৈনিক ভাই বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে পুত্রবধূ ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ আব্দুল জব্বার।

দুর্বার অনুষ্ঠানে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিলে সবশেষে শোনাব রবীন্দ্রসঙ্গীত। শিল্পী মহিউজ্জামান চৌধুরী।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল পাঁচ মিশেলে গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দুরবার। দুরবার অনুষ্ঠানে আপনাদের সাথে ছিলাম আমি হাসিনা পারভিন
0: এবং আমি শামসুন নাহার।
1: দুরবার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতায় বালক বিভাগে নারায়ণগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম রানার্স আপ নড়াইল জেলা দল একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক লাভ করে। দ্বিতীয় রানার্স আপ খুলনা একটি স্বর্ণ, চারটি ব্রোঞ্জ সহ পাঁচটি পদক লাভ করে। এদিকে বালিকা বিভাগে নড়াইল পাঁচটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ সহ সাতটি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন আয়োজিত দুদিনব্যাপী এই প্রতিযোগিতার আজ সমাপনী দিনে ফেডারেশনের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। ভারতের মুর্শিদাবাদে দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ চারটি পদক জিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় তারা একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক লাভ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ফয়সাল আহমেদ পুরুষদের 19 কিলোমিটার ইভেন্টে স্বর্ণপদক জয় করেন। নারীদের 19 কিলোমিটার ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার রৌপ্যপদক জিতেন। পুরুষদের 81 কিলোমিটার ইভেন্টে বাংলাদেশ দুটি পদক লাভ করেছে। বাংলাদেশ নৌবাহিনী পলাশ চৌধুরী রৌপ্য এবং সেনাবাহিনী নুরুল ইসলাম ব্রোঞ্জ পদক জয় করেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে আজ পাকিস্তান হংকং এর মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। আগামীকাল একই সময় গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত নারী দলের বিপক্ষে খেলবে। এ গ্রুপ থেকে ভারত এবং বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ইতিমধ্যে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। এদিকে আগামী বুধবার বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্ট পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতায় আগামীকাল বাংলাদেশ কাজাখস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল 9:00 খেলা শুরু হবে। ইতিমধ্যে বাংলাদেশ নারী দল 2 খেলায় জয়লাভ করে 6 পয়েন্ট নিয়ে তালিকা শীর্ষে অবস্থান করছে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইসি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এর বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছে। এদিকে গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগাজ সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য 19 সদস্য দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে দলটি প্রস্তুতি শুরু করেছে। রাজধানী বসুন্ধরা কিংস এরিনায় প্রধান কোচ টমাস ডুলির অধীনে 28 ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ইন্দোনেশিয়ার জাকার্তা আগামী 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারে ফিফা এশিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসের 19 তারিখে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 25 সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী বৃহস্পতিবার শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতা জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রা অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব-19 বালক, বালিকা, পুরুষ ও নারী এই 4টি বিভাগে অংশ নেবেন। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকো দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে এই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ঘরের মাঠ ক্যাম্প নুতে মৌসুমে প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। গত মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে 2 ম্যাচে জিতেছে বার্সা, অন্যটি রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল। খেলাধুলা খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন শুভেচ্ছা সকলের জন্য। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকের নিবেদন ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার।

0: একটি সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা। এই উক্তিটি প্রখ্যাত মনীষী ও দার্শনিক নেপোলিয়ন বোনাপার্টের। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাধা। নারীর ক্ষমতায়নে প্রধানতম বাধা হিসাবেও বাল্যবিবাহকে চিহ্নিত করা যায়। বাল্যবিবাহের শিকার ছেলে বা মেয়ে সে যাই হোক না কেন, তার উচ্চ শিক্ষা এমনকি কোনো কোনো ক্ষেত্রে শিশু শিক্ষা থেকেও বঞ্চিত হয়। ফলে শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশু কিশোরী এবং কোনো কোনো ক্ষেত্রে কিশোররাও উন্নত জীবন ব্যবস্থা, আধুনিক প্রযুক্তিগত তথ্য প্রবাহ থেকে বঞ্চিত। তবে বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজন নাগরিক হিসেবে আমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আসুন, অধিক বাল্যবিবাহ প্রতিরোধ, জনসংখ্যা বৃদ্ধি রোধে আমরা সবাই বলিষ্ঠ ভূমিকা পালন করি। প্রিয় শ্রোতা, প্রথম নিবেদন, গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসী লিজা।
1: প্রিয় শ্রোতা, প্রীতিময় শুভেচ্ছা সবার প্রতি। নিয়মিত যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আজ যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন বা যারা শুনছেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। এবং সবাই জানেন আমাদের এই আয়োজনে সবসময় একজন গুণী মানুষ থাকেন, একজন নন্দিত মানুষ থাকেন, যার সাথে পুরোটা সময় আমাদের আলাপচারিতায় কাটে। আর সেই ধারাবাহিকতায় আজও কিন্তু স্টুডিওতে একজন গুণী মানুষ আছে, আপনাদের পছন্দের একজন মানুষ আছে, এবং তার সাথে আলাপচারিতায় কাটবে আমাদের পুরোটা সময়। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বাউল শিল্পী সফি মণ্ডল, স্বাগত আপনাকে।
2: স্বাগত,
1: খুব ভালো লাগছে আপনাকে আজকের আয়োজনে পেয়ে। তো চাই, ভালো সময় যেহেতু দ্রুত চলে যায়, তো প্রথমে একদম চলে যেতে চাই আপনার শৈশবে। এই যে সঙ্গীতকে নিজের ভিতরে ধারণ করা, মানে কখন থেকে শুরু হয়েছিল
2: যে সঙ্গীত? তো সুর তো কিভাবে কখন মানুষের মধ্যে আসে এটা বোঝা যায় না। সে বোঝা যে যায় না তা এতদিন আগে বুঝতে পারছি।
1: আচ্ছা,
2: হ্যাঁ। তো সেই ছোটবেলা থেকে, 9 বছর বয়স থেকেই আমি গান করি, কিন্তু কিভাবে এর মধ্যে ডুবে গেছি, পরিবারের আর কেউ নেই, কিন্তু আমি কখন কিভাবে এর মধ্যে ডুবে গেছি আমি নিজেও জানি না।
1: কিন্তু পারিপার্শ্বিকতা তো আপনার ছিল, কুষ্টিয়াতে যেহেতু আপনার জন্ম, মানে শিল্পী সত্তা সমস্ত কিছুর মানে একদম ভিতর থেকে তৈরি হওয়ার মতো একটা চারপাশটা ছিল বোধ হয়, যেখানে লালন আছেন, যেখানে রবীন্দ্রনাথ আছেন।
2: একদম সেটা ছিল, আমার মা ছিল আমার পক্ষে সবসময়।
1: আচ্ছা,
2: মা দেখভাল করতেন। আর পরে অনেক বড় হয়ে মানে 70 দশকে এসে বুঝতে পারলাম মনে হয় গান বাজনা শেখা উচিত।
1: আচ্ছা,
2: তারপরে শেখার জন্য আমি দেশের বাইরে ওই ইন্ডিয়াতে আমি চর্চা করেছি আমার গুরুজি শ্রী সাধন মুখার্জি, তার কাছে। তারপরে গুরুজি আমাকে বললেন যে তোর কণ্ঠে বেশক বাউল গান মানে সাইজির গান মানাবে, তুই ভেবে দেখিস কথাটা। তা আমি আর কোনোদিকে খেয়াল না করে সেই থেকে আজ পর্যন্ত আমি ওই গুরুবাক্য মেনেই শুধু এই বাউলামির পথ বেছে নিয়েছি, এই বাউলামি করে বেড়াচ্ছি।
1: আর শুরুটা কি উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে, মানে এটা তো তালিম
2: না, শুরু করেছিলাম তো এই বাউলামি দিয়ে। আগে তো এত গানও ছিল না, তখন এই লোকসঙ্গীতের যারা ধারক বাহক ছিলেন গুরুজি আব্দুল আলিম আব্বাসউদ্দিন, তাদের বেশ কিছু গান ছিল, সেই সময় ওই গানগুলোই শুনতাম। তখন রবীন্দ্রনাথ নজরুল তাঁদের গান শুনতাম, সে তার প্রতি প্রভাবও ছিল, সেগুলো এখনো আছে, এখনো শুনি, কিন্তু নিজে বাউল গান করি।
1: আচ্ছা, সঙ্গীত তো গুরুমুখী বিদ্যা, এবং আপনি যে বললেন যে গুরুর দীক্ষায় দীক্ষিত হয়ে বাউল গান বেছে নিয়েছেন এবং ধারণ করছেন, এবং সেই ধারণ করবার এবং যাপিত জীবনে যে তার প্রভাবটা, আর 10 জনের চেয়ে তো একটু আলাদা হবেই, হয় আলাদা
2: একদম।
1: তো সেই জায়গাটা থেকে যদি একটু বলতেন।
2: সেই জায়গাটা এমনই, এই মহাজনগুলো যারা, আমি মহাজনে গান করি, লালন ফকির মানে হাসান রাজা, তারপর ভাবা পাগলা, বিজয় সরকার, এই ধরনের মহাজনগুলো, শাহ আব্দুল করিম, সেই মহাজনী গান দিয়ে আমার জীবন চলছে। মহাজনী গানের মধ্যে একটা বিশেষ দিক পাওয়া যায়, সেটা হলো মানুষের ভালো থাকার মেসেজগুলো থাকে খুব ভালো, শুধু গান হিসাবে নয়। আর সঙ্গীত তো শুধু বিনোদন নয়, সঙ্গীত সমাজ পরিবর্তনের হাতিয়ার। সুতরাং আগে দেশ সবার আগে, তারপরে ধর্ম, আর সবার ঊর্ধ্বে হলো মানুষ, তাই না? তো আমাকে ভালো থাকার জন্য, যে একটা মানুষকে ভালো থাকার জন্য যে তথ্যগুলো প্রয়োজন, সেটা এই ভাব গানের মধ্যে থাকে। তো সেগুলো বুঝতেও সময় লাগে, তারপরে বুঝতে পারছি।
1: এবং এই আনন্দটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কি করছেন?
2: ছড়িয়ে দেওয়া কি, মহাজনী গানগুলো আমাদের থেকে অনেক পাওয়ার, শিল্পী থেকেও। তো ওই তথ্য বহন করলে তথ্যই আমাকে ছড়িয়ে নেয়। আমি বিশ্বের প্রায় অনেক দেশে গেছি আমি এই মহাজনী গানগুলো গাওয়ার জন্য। আমি অন্য গান গাইনি কখনো। তারপরে দেখেছি যে মহাজনের বাণীটা একটা ব্যক্তির চেয়ে অনেক বড়। হ্যাঁ, সে মহাজনের বাণীটা দেশের কথা বলে। এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে। আর খুব সহজ ভালো থাকার একটা পদ্ধতি। লালন ফকির বলছে তুমি ভালো কাজ করো না কিন্তু মন্দটা এড়িয়ে চলো।
1: যেটা বলছিলেন যে বিশ্বের বিভিন্ন দেশে আপনি গিয়েছেন, তো এই যে বিভিন্ন দেশে যে বাংলা ভাষাভাষী মানুষ, মানুষজনের মধ্যে সবসময় তো একটা হৃদয়ের টান কাজ করে, এবং সেখানে যখন আধ্যাত্মিক জীবনবোধের এই কথাগুলো আসে এবং মুগ্ধ হয়ে যখন শ্রোতারা শোনেন, তো সেই জায়গায় ঘোরাফেরা যাওয়া আসা এবং তাদের মধ্যে যে ভাব বিনিময়ের সেই অভিজ্ঞতাটা যদি একটু বলেন।
2: প্রথমে প্রথমে খুব ভয় পেতাম, মানে আগে একটা যখন আমরা রেডিওতে গান করতে আসতাম সেই 80-এর দশকের শুরুতেই, তখন রেডিও একটা সীমাবদ্ধ সময় দিত আমাকে যে এই 5 মিনিটের মধ্যে বা 4 মিনিটের মধ্যে আপনি গানটাকে শেষ করবেন। তো ওই জায়গা থেকে বেরিয়ে একটা গান আমি 20 মিনিট করে করি, 10 মিনিট মিনিমাম। তো এখানে দেখা যায় যে কোন কোন মানে সেমিনারে যায়, সুফি ফেস্টিভ্যাল হয় সারা বিশ্বেই, সেসব সেমিনারে যখন যায় তখন একটা ঘন্টায় 3-4 গান হয় আর পুরোটাই আলোচনা করি। এই আলোচনা যখন এখন সুবিধা হলো, আগে তো দোভাষী থাকতো, এখন সুবিধে হলো যে প্রযুক্তি আমাদেরকে এত এগিয়ে নিয়েছে যে আমি যে ভাষায় কথা বলি না কেন একটা ইন্টারন্যাশনাল ভাষায় সেটা প্রকাশ হয়ে যাচ্ছে। আমি যে দেশেই যাই না কেন, আমার খুব ভালো মনে আছে আমি স্কটল্যান্ড ইউনিভার্সিটি, ওই যে এডিনবার্গ ইউনিভার্সিটিতে একবার একটা প্রোগ্রামে গেছিলাম, আমি এত ভয় পেয়েছি যে আমাকে ওই ইউনিভার্সিটিতে প্রায় 800 শিক্ষক, 800-এরও বেশি, তো আমি নাকি আলোচক, আমি খুব ভয় পাই, আমি তো শিল্পী। তারপরে আমি ভয় সবাইকে বললাম যে দেখুন আমি তো আলোচক নই আর আমি তেমন লেখাপড়া বা ইংরেজি ভাষা তো জানিই না, তাহলে আমি কি করে এখানে কথা বলবো, আমি খুব ভয় পাচ্ছি, দয়া করে আমাকে। তো তখন তারা বললো যে আপনি একদম ভয় পাবেন না, এখানে সব শিক্ষক বাংলা জানে। তো আমি এত ভালো লাগলো, আমি বলছি কেন বাংলা জানে, তো বলছে বাংলা ভাষা বিশ্বের যতগুলো স্বীকৃত ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা, এই ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করেন তাদের সব ভাষাই জানা লাগে, সুতরাং আপনার কোনো অসুবিধা নাই, আপনার মতো করে আপনি বলুন। এই যে সাপোর্ট গুলো আমরা পাচ্ছি, এবং তখন আমার মনের কথাটা বোঝাতে আমি সক্ষম হলাম। দেখা যায় যে একটা গান 20 মিনিট 25 মিনিট এমনও গেছে যে 40 মিনিট হয়ে গেছে,
1: নির্দ্বিধায় কিন্তু বোঝানো যায়,
2: বোঝানো যায় মানুষের ভালো থাকে মেসেজগুলো মানুষের দ্বারে দ্বারে আমরা পৌঁছে দিয়েছি।
1: অনেক রকমের অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনি গিয়েছেন, এই ছোট ছোট বদলের জায়গা থেকেই কিন্তু আমাদের জীবনবোধ, আমাদের যাপিত জীবন, সমাজ সংসার সবকিছু কিন্তু একটু একটু করে বদলে দেওয়া সম্ভব,
2: একটু একটু করে বদলে দেওয়া সম্ভব একদম।
1: তো আমাদের শ্রোতা যারা আছেন, যারা আমাদের এতক্ষণ শুনলেন, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন।
2: তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার না, আপনাদের শিশুকে, আপনার পারিপার্শ্বিককে আপনি ভালোবাসবেন, দেশকে বেশি বেশি ভালোবাসবেন, বাংলা গানকে বেশি বেশি ভালোবাসবেন, আমাদের সাথেই থাকবেন, আপনাদের সাথে আমরা সবসময় থাকবো, আমরা বাউল, এবং এই এই যত ক্যাটাগরির আছে মানুষ তার মধ্যে আমি একটা ছোট্ট সাধারণ ক্যাটাগরির মানুষ, সেটা হলো বাউল, শুধু সুন্দরের সন্ধান করি, আপনারাও সুন্দরের সন্ধান করবেন, ভালো থাকবেন সবাই, স্বাস্থ্য সচেতন থাকবেন।
1: প্রিয় শ্রোতা, সময় ঘড়িটা জানান দিচ্ছে নিতে হবে বিদায়, আর যেহেতু বিদায় নিতে হবে, শুরুতেই বলছিলাম যে প্রিয় সময়টা কিন্তু খুব দ্রুত চলে যায়, আর আজকের যিনি অতিথি ছিলেন তার এই দীর্ঘ পথ পরিক্রমায় অনেক রকমের যে অভিজ্ঞতা, এতটুকুন সময়ের মধ্যে সেটা কিন্তু জানা শোনা সম্ভব নয়, তারপরও যে চৌম্বক অংশটা আমাদের একটা জীবন, সেই জীবনটাকে যাপন করতে হবে, তবে খারাপ কিছু করো না, ভালোর সাথে থাকতে হবে, আলোর পথে চলতে হবে, জীবনটাকে সুন্দরভাবে যাপন করতে হবে, আর সেই দীক্ষাটা নিয়ে, সেই শিক্ষাটা নিয়ে মনের মধ্যে সেটাকে ধারণ করে আমরা যেন আমাদের জীবন বোধটাকে অনেক সহজ করতে পারি, সুন্দর করতে পারি, সেরকমই শুভ প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করব, তবে প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনতে শুনতে।

0: সহজ প্রেম হয় সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না, সেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা, অন্য বেচা কেনা নাই রে। চলো যাই আনন্দের বাজারে।
1: প্রিয় বন্ধু, এবারে শোনাবো জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী কাজী শুভ, কথা লিখেছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন কাজী দেলো।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর সেজন্য আসুন আমরা সবাই অন্তত নিজের বাড়ির অংশটুকু পরিষ্কার রাখি এবং অব্যবহৃত কোনো কিছু যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি।
1: এই সংসারটা আর আমার ভাল লাগে না। এই যে হুন্দাসেন, পুলা পাঙ্গু কান্দনের আওয়াজ কি আপনার কানে যায় না? আপনি দিলে কি রহম নাই?
2: আরে কি হলো, এত সিল্লা সিল্লি করতাছিস কেন?
1: সিল্লা সিল্লি করুম না তো কি করুম, আজকে নিয়া তিন দিন হইলো আপনি কোনো কামে যাইতাছেন না। সেদিন কয়টা টেহা পাইয়া কিছু বাজার করছেন, আর এদিকে কালকে রাত ঠিক আছে পোলা পান গুলা না খাইয়া আছে, সেদিকে আপনার কি কোনো খেয়াল আছে?
2: চুপ করতো, আজকালকার মানুষে রিক্সা তেমন উঠবার চায় না, বাস আর ট্যাক্সিতেই বেশি যায় বুঝছিস। আরে রিক্সা ছাড়াইয়া তোর এত বড় সংসার টানো যায় না?
1: ও সংসারটা বুঝি আমার একলার, পোলা পান গুলান বুঝি আমি বাড়াইছি।
2: তাই কি আবার, আজ একদিন হলো একটা পোলা দিবার পারলি না, সেই আশায় আশায় তো পাঁচখান মাইয়া হইল। লগা দে গামছা খান দে।
1: দিতাছি, দাঁড়ান, এই নেন। আরে আরে আরে, এটা আপনি কি করেন? কমলারে কই নেন?
2: ওই আবার নেবো, হাটে নিয়ে বেচা দেই, কয়টা টাকা নি পাওয়া যায়।
1: এইটা আপনি কি কন, কমলারে আমি কত আদর করে বড় করছি, এছাড়া এটা তো আপনি টেহা দিয়েও কিনি নাই। মাতবরের ছাগলটা হেই বাচ্চা বিয়ানের সময় মইরা গেল, মাতবরের বউয়ের তন সাইয়া আইনা ভাতের ফ্যানখান নিজে না খাইয়া বোতলে ভইরা আমি কমলারে খাওয়াইছি। আজ আল্লাহ করলে ছাগলটা গাভিন হয়েছে, দুই দিন পর বিয়ান দিলে দুইটা পয়সার মুখ দেখবেন। আর আর আপনি কি না এটা হাড়ি নিতেছেন?
2: আরে চুপ থাক, দুই দিন পরেরটা পরে অহন কি খায়া থাকবি? হ্যাঁ
1: না না না না, দই আপনার, এটা এটা আপনি হাড়ি নিয়েন না, কমলারে আমি বেচতে দিব না।
3: কি ব্যাপার আকাশ মিয়া, ছাগল নিয়ে কই যাইতাছ?
2: আরে মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম
2: আসসালাম। আসেন আসেন আসেন, আপনি এই আমাগো বাড়িতে কোনোদিন আহেন না, আজকে হঠাৎ করে
3: আমি আসছিলাম তোমার মেয়ে দুইটার খবর নিতে।
2: যে
3: এই বছর তো তারা স্কুলে গেল না।
1: স্কুলে যাইব কি মাস্টার সাহেব, যেই মাইনসে বউ বাচ্চাগো ঠিক মতো খাওন দিতে পারে না, তার বাচ্চাগো আবার লেখা পড়া
3: কেন কেন? আকাশ মিয়া তো সেইদিনও দেখলাম বাজারে রিক্সা চালাইতে।
2: রিক্সা চালাই আর পোষাইতে পারি না মাস্টার সাহেব।
3: তাই নাকি? তা ফুলির মায়ের ছেলে মেয়ে মোট কয়জন?
1: পোলা নাই মাস্টার সাহেব, পাঁচটা মাইয়া।
3: কও কি, এইটা তোমরা কি করছো আকাশ মিয়া? তোমরা কি জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে জানো না?
2: জানি মাস্টার সাহেব, তো দোষ তো আমার না, আমি চাইছিলাম একটা পোলা কিন্তু হয়তো মাইয়া।
1: আর আর ফুলির বাপে হিল্লাইগা খালি খালি আমারে গঞ্জনা দেয়।
3: এইটা তোমাগোর মতন মানুষের একটা বড় রকমের ভুল ধারণা।
2: কোনটা মাস্টার সাহেব?
3: এই যে তুমি পোলা হয় না বইলা ফুলির মায়ের গালমন্দ করো, এইটা তো তোমার মস্ত বড় ভুল
2: মাস্টার সাহেব।
3: হ আরে সন্তান ছেলে হইব না মেয়ে হইব এইটা তো ঘটে বাপের দিক থেকে।
2: আচ্ছা,
3: তবে কেমনে ছেলে হইব সে ব্যাপারও বাপের করণের কিছু নাই, মা তো থাকলো দূরের কথা।
2: কোন মাস্টার সাহেব?
3: ও ঠিকই বলতাছি, আর ছেলে ছেলে কইরা এই যে তোমরা পাঁচ পাঁচ। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক দুইটাই তো যথেষ্ট।
2: বড় ভুল কইরা ফেলাইছি মাস্টার সাহেব।
3: কিন্তু সেই ভুল বুঝতে যে বড় দেরি কইরা ফেলাইছো, এখন তো তার মাসুল দিতেই হবে।
2: ঠিকই কইছেন মাস্টার সাহেব, তাই সকলের কাছে আমাকে একটা অনুরোধ থাকলো, কেউ যেন পোলার আশায় আশায় সংসারটারে আর বড় না করে, আমাকে মতন এমন ভুল না করে।
3: কিন্তু তুমি তো আরেকটা ভুল করতেছো আকাশ মিয়া।
2: আবার কি ভুল মাস্টার সাহেব?
3: এই যে তুমি তোমার বড় মেয়ে দুইটারে স্কুলে পাঠাইতেছো না, বলতাছো অভাবের সংসার, কিন্তু তাদের এই স্কুল পড়াইতে তোমার খরচ তো লাগবে না।
2: কি কোন মাস্টার সাহেব?
3: আকাশ মিয়া, তাদের প্রয়োজনীয় বইপত্র সব স্কুল থেকে পাইবো।
2: আচ্ছা,
3: শুধু তাই না, মাস শেষে সরকার তা করে কিছু টাকাও দিব।
2: তাই নাকি? আসলে আমি ভুল করছি মাস্টার সাহেব, আমারে মাফ করে দিয়েন।
3: করতে পারি, তবে এক শর্তে।
2: আপনার শর্তটা আমি কই মাস্টার সাহেব, কাল থেকে আমাগো ফুলি আর ময়না দুইজনেই স্কুলত যাইব।
0: বন্ধুরা, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ থেকেও আমাদের সুরক্ষিত থাকতে হলে বাড়ির আশপাশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ এডিস মশা জন্মানোর স্থানে জমে থাকা পানি অপসারণ সহ সকলের সচেতন ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ। জাপানের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। ঠাকুরগাঁও প্রেস ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় বললেন রাষ্ট্রপতি। সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সঙ্গীত ও চলচ্চিত্রসহ সৃজনশীল খাতের উদ্যোক্তাদের ঋণ সহায়তার আওতায় আনার আহ্বান জানালেন অর্থমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যে ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ করা হবে জানাল ইরান। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টে পাকিস্তানের মোকাবেলা করছে হংকং। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে। আজ মিয়ানমারের ন্যাশনাল রিকনসিলিয়েশন বা জাতীয় সমঝোতা বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতেও বাংলাদেশ প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেন দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে জনবহুল বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট বাংলাদেশের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত তার অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। বিশেষ দূত বলেন রোহিঙ্গা সংকট নিয়ে তার সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার এই সংকটের সমাধানে আন্তরিক বলে তিনি মনে করেন। তবে বিশেষ দূত উল্লেখ করেন রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতিতে সময় লাগছে। প্রধানমন্ত্রী বিশেষ দূতকে বাংলাদেশে একটি টিকা উৎপাদন কেন্দ্র তৈরিতে সহযোগিতা করার আহ্বান জানান। বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার কথা বলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ সময় দেওয়া বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন প্রায় 86 একর জমির উপর এই সরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।
2: আমাদের এই জন্যই যে এখন আমরা একটা সুযোগ পেয়েছি এই এলাকাতে উচ্চ শিক্ষার প্রসার ঘটিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা তাদের কর্মসংস্থান, তাদের কাজ, তাদের বাংলাদেশের যে উন্নয়নের জন্য তারা অবদান রাখতে সক্ষম হয়েছে সেটা একটা সুযোগ সৃষ্টি হয়েছে।
3: বিশ্ববিদ্যালয়টা একদিকে দেখে রাখবেন, খেয়াল করবেন এবং আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনাদের দাবির প্রেক্ষিতে, আপনাদের আন্তরিকতার প্রেক্ষিতে আপনারা যে দাবি করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই দাবি আমরা জানিয়েছেন বলে আজকে এটা তারা সম্ভব হল।
0: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি আবার উল্লেখ করেন সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করতে হবে।
3: আমরা সংঘাত এবং আপনার আমাদের যে প্রতিশোধ বা এই ধরনের রাজনীতি আমরা দেখতে চাই না। অনেক হয়েছে, এখন পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, সমঝোতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সংসদের রাজনীতির দিকে গোটা দেশের মানুষের যাওয়া উচিত বলে আমি বিশ্বাস করি।
0: এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যগণের সঙ্গে আজ এক মত বিনিময় সভায় বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। তিনি স্থানীয় সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। এছাড়া ঠাকুরগাঁও জেলা স্কাউটের নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত 41,806 পদের বিপরীতে বর্তমানে 30,311 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য উপস্থাপন করেন। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় 88,909 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার ইতোমধ্যে জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে। প্রশ্নের জবাবে স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মুহিত সংসদে জানান, দেশের 8টি বিভাগীয় ক্যান্সার হাসপাতালে ভৌত অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং বিশেষজ্ঞ জনবল পদায়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক এবং প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার আগামী হজ প্যাকেজের খরচ কমিয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বাংলাদেশ ও ইতালির মধ্যে অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ভাষা শিক্ষা ও নগর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো মন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ ইতালি সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিবছর ইতালিতে 10,000 বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে। ইতালিতে অবস্থানরত 2,50,000 বাংলাদেশের প্রায় 60-70% শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের উল্লেখ করে তিনি বলেন, বৈঠকে সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার ঝুঁকি কমাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে ওইসব অঞ্চলে যৌথ কর্মশালা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। মালয়েশিয়া শ্রমিক নেওয়া বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশটির হাই কমিশনারকে 2,00,000 শ্রমিক নেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়েছে। তিনি জানান, খাদ্য অপচয় রোধ ও ফুড সিকিউরিটি নিশ্চিত করতে খুলনা সিটি কর্পোরেশনকে ইতালির মিলান শহরের মডেলে রূপান্তরে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষুদ্র ব্যবসা, পোলট্রি বা কৃষিভিত্তিক উদ্যোগের পাশাপাশি সংগীত ও চলচ্চিত্র সহ সৃজনশীল খাতের প্রতিভাবানদের ও ঋণের আওতায় এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন তহবিল এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান।
4: কর্মসংস্থানের কথা বলছি, এই কাজটা কিন্তু আমাদের ক্ষুদ্র, মাঝারি, ছোট কুটির শিল্প, গ্রামীণ যারা আছে তাদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমরা যে 1 কোটি জবের কথা বলছি, চাকরি দেওয়ার কথা বলছি, সেটার পেছনে অনেকগুলো প্রোগ্রাম হাতে নিতে হচ্ছে। এখন এই কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি অথবা যারা লোন নিচ্ছেন তাদের শুধু এমপ্লয়মেন্ট না, এটা অর্থনীতিতে একটা গ্রোথের মধ্যে কন্ট্রিবিউট করছে।
0: অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে সৃজনশীল কর্মকাণ্ডের অবদান অন্তত 3% উন্নীত করা সরকারের লক্ষ্য। সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ গাড়ি চালকদের অদক্ষতা ও অযোগ্যতা এবং পথচারীদের অসচেতনতা। তিনি আজ রাজধানীতে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত রোড সেফটি বিষয়ক এক কর্মশালায় এই কথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা নিয়ে আয়োজিত বিভিন্ন সেমিনার ও কর্মশালা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এসব কর্মসূচি থেকে পাওয়া পরামর্শ ও দিক নির্দেশনা বাস্তবে প্রয়োগ করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশে সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার বর্তমানে 77.9% উন্নীত হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026 উপলক্ষে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমীক্ষা 2025-এ এই পরিসংখ্যান উঠে এসেছে। তিনি জানান, বিদ্যালয় বহির্ভূত শিশু, ঝরে পড়া কিশোর কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠী এবং অনগ্রসর প্রাপ্তবয়স্কদের দ্রুত স্বাক্ষর ও দক্ষ করে তোলাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আগামীকাল যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026 পালিত হবে। এই বছর দিবসের প্রতিপাদ্য হল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শিকদার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সবসময় আপোষহীন। তিনি আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা 2026 উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি একমাত্র দল যা দেশের প্রতিটি জাতীয় সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন 3-9 ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তি হিসেব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার

0: আক্তার আহমেদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না। প্রস্তাবিত বিধিমালায় সংসদ নির্বাচনের আচরণবিধিকে প্রাধান্য দিয়ে সুপারিশ করা হয়েছে। শীঘ্রই আচরণবিধি চূড়ান্তের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আরও বলেন, ঠাকুরগাঁও একের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯শে অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ শাহজাহান কবির মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এই দিন ধার্য করেন। ঢাকার সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আরও ৮ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব। আজ রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব ১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে এ মামলার প্রধান আসামি জহিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। র্যাব জানায় গ্রেপ্তার ব্যক্তিরা কিশোর গ্যাং ও মাদক কারবারের সঙ্গে জড়িত। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একই সময়ে এই রোগে আক্রান্ত হয়েছে ১২১৬ জন বলে জানিয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। চিঠি প্যাকেটের গণ্ডি পেরিয়ে ভারী পণ্য পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা। ফ্রিজ, মোটরসাইকেল, আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন নিত্য ব্যবহার্য পণ্য এখন ডাক বিভাগের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বর্তমান ই কমার্স ও ডিজিটাল ব্যবসার যুগে যে কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ও নিরাপদে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, অনলাইনের বিক্রেতা কিংবা সাধারণ মানুষের জন্য পার্সেল পরিবহনের খরচ সামলানো একটি বড় চ্যালেঞ্জ। কুরিয়ার সার্ভিসগুলোর উচ্চ মাশুলের কারণে অনেক সময় পণ্যের দামের চেয়ে পরিবহন খরচেই বেশি পড়ে যায়। এই অবস্থায় সর্বসাধারণের জন্য অত্যন্ত সাশ্রয়ী, দ্রুত ও নির্ভরযোগ্য পার্সেল পরিবহন সেবা নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগ। আজ বুকিং, আগামীকাল ঢাকা এবং ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশ, এই স্লোগান সামনে রেখে ডাক বিভাগের স্পিড পোস্ট পার্সেল সেবা এখন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। শুধু চিঠি কিংবা প্যাকেট নয়, ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্য। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত ২ মাসে পরিবহন হয়েছে প্রায় ৪০০ টন পণ্য। প্রথম কেজিতে ১০ টাকা, এরপর প্রতি কেজিতে আরও ৫ টাকা, এই মাশুলেই চলছে স্পিড পোস্ট। এ বিষয়ে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূর বাংলাদেশ বেতারকে বলেন,
2: বাংলাদেশ ডাক বিভাগ স্পিড পোস্ট চালু করার পরে এই বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় আমরা ফল পরিবহন দিয়ে আসলে স্পিড পোস্টটাকে ব্যাপকভাবে কার্যক্রম শুরু করি এবং প্রথমে সাতক্ষীরা, তারপর রাজশাহী, তারপর রংপুর, দিনাজপুর ইত্যাদি জায়গা থেকে প্রচুর পরিমাণের গ্রাহকরা আমাদের মাধ্যমে ফল পরিবহন করেছে। যেহেতু আমাদের ম্যান্ডেট ছিল ২৪ ঘণ্টায় ঢাকায় পৌঁছাবো এবং ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলায় পৌঁছাবো, এই ম্যান্ডেটকে সামনে রেখে আমরা এই সার্ভিসটা শুরু করি।
1: দেশের আইনে অবৈধ নয় এমন যে কোনো পণ্যই এখন ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায় জানিয়ে মোহাম্মদ জাকির হাসান নূর বলেন,
2: স্পিড পোস্ট সেবাটা হচ্ছে আমাদের স্টেশন টু স্টেশন স্টেশন ডেলিভারি। আমরা এটা হোম ডেলিভারি দিচ্ছি না, আমরা উপজেলাতে ডেলিভারি করতেছি। আমাদের ভবিষ্যতের পরিকল্পনা, আমরা অলরেডি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের একটি পাইলটিং কার্যক্রম চলছে, সেই পাইলটিং কার্যক্রমের এগেন্সে আমরা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আসলে হোম ডেলিভারি এবং পিক আপ সার্ভিসটাকে ইনক্লুড করে এই সার্ভিসটাকে আরো গ্রাম বান্ধব করে তোলার পরিকল্পনা আমাদের আছে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
1: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।

0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের ট্যাঙ্কার ধ্বংসের মার্কিন হুমকির পর দেশটির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেন, তেহরান আগামী কয়েকদিনের মধ্যে হরমুজ প্রণালীর কাছে একটি সংরক্ষিত অঞ্চল ও ওমানের সাথে একটি নতুন নৌপথের ঘোষণা দেবে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইরান যুদ্ধ বুঝিয়েছে যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার জন্য শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত অংশীদারিত্বের ওপর নির্ভর করলে চলবে না, বরং দেশগুলোর আত্মনির্ভরশীলতা প্রয়োজন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুটি শিশু ও দুজন স্বাস্থ্যকর্মী সহ অন্তত ১১ জন নিহত হয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, আজ লেবাননের দক্ষিণাঞ্চলে কাফার রেমান শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলের যুদ্ধ বিমান হামলায় দুটি শিশুসহ ৯ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়। নেপালে আকস্মিক বন্যায় হতাহতদের জন্য আজ জাতীয় শোক দিবস পালন করা হয়। হিন্দুদের প্রথাগত ১৩ দিনের শোক পালন শেষ দিনটি উপলক্ষে তারা মোমবাতি প্রজ্বলন করেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে হংকংয়ের বিপক্ষে পাকিস্তান টসে জিতে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৩ ওভারে ১ উইকেটে ২৪ রান করেছে। আগামীকাল গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত নারী দলের বিপক্ষে খেলবে। একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত ৮:৩০ খেলা শুরু হবে। এদিকে টুর্নামেন্টের এ গ্রুপ থেকে ভারত এবং বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ইতিমধ্যে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। ফুটবলের খবর। কক্সবাজারের রামুতে আন্তর্জাতিক মানের ফিফা ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজার জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেকে ১৫.২ একর জমি হস্তান্তর করেছে। ফিফার অর্থায়নে প্রায় ৮৮ কোটি টাকা ব্যয়ে এই সেন্টারটি নির্মিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, পাবনা, খুলনা, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ, জাপানের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। ঠাকুরগাঁও প্রেস ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় বললেন রাষ্ট্রপতি। এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি বনশ্রী অধিকারী। ঢাকার চারপাশের প্রধান নদীগুলো হল বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা ও ধলেশ্বরী। একসময় এসব নদী ছিল যোগাযোগ, বাণিজ্য, কৃষি, মৎস্য সম্পদ ও নগর জীবনের প্রধান ভিত্তি। কিন্তু বর্তমানে অধিকাংশ নদী প্রবল দূষণ, দখল এবং নাব্যতা সংকটে ভুগছে। অনেক স্থানে নদীর পানি কালচে রং ধারণ করেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে এবং জলজ প্রাণীর স্বাভাবিক বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর বর্জ্য ও অপরিকল্পিত নগরায়নের চাপ এসব নদীকে ক্রমেই ব্যবহারের অনুপযোগী করে তুলছে। ঢাকার নদীগুলোর নাব্যতা বিনাশের প্রধান কারণগুলোর মধ্যে প্রথমেই আসে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য। বিভিন্ন শিল্পাঞ্চল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ রাসায়নিক ও তরল বর্জ্য নদীতে মিশে যাচ্ছে। দ্বিতীয়ত, গৃহস্থালী বর্জ্য ও পয়বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার কারণে নগরীর অসংখ্য খাল ও ড্রেনের মাধ্যমে ময়লা আবর্জনা নদীতে গিয়ে পড়ে, ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং পলিসহ কঠিন বর্জ্য জমে নাব্যতা হ্রাস পায়। তৃতীয়ত, প্লাস্টিক ও কঠিন বর্জ্যের অনিয়ন্ত্রিত নিক্ষেপ একটি বড় সমস্যা। প্লাস্টিক, বোতল, পলিথিন ও নির্মাণ বর্জ্য নদীর তলদেশে জমে পানির প্রবাহ সংকুচিত করে। এতে নদীর গভীরতা ও প্রশস্ততা উভয়ই কমতে থাকে। চতুর্থত, নদী দখল ও অবৈধ স্থাপনা নির্মাণ নাব্যতা ধ্বংসের অন্যতম কারণ। ঢাকার নদীগুলোর সঙ্গে সংযুক্ত বহু খাল ভরাট দখল অথবা বর্জ্য আটকে গেছে। এছাড়া অপরিকল্পিত নগরায়ন, নদী তীরে মাটি ফেলা, জাহাজ ও নৌযান থেকে তেল ও বর্জ্য নিঃসরণ এবং নিয়মিত ড্রেজিং এর ঘাটতিও নাব্যতা সংকটকে আরও তীব্র করেছে। এই অবস্থার পরিবর্তনে শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত ড্রেজিং এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। এই দাবিকে মাথায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ, নাব্যতা রক্ষা এবং বৃত্তাকার নৌপথ উন্নয়ন বিষয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষা নদী সহ সংশ্লিষ্ট খাল ও ড্রেনের বর্তমান অবস্থা এবং গৃহীত কর্ম পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ন, শিল্পবর্জ্য, পয়বর্জ্য এবং দখলদারিত্বের কারণে বহু নদী তার স্বাভাবিক প্রাণশক্তি হারিয়েছে। ঢাকার আশেপাশে নদীগুলোর দূষণ দেশের পরিবেশগত সংকটের অন্যতম প্রধান উদাহরণ। একসময় যে নদীগুলো নগর জীবনের প্রাণ ছিল সেগুলোর অনেক অংশ আজ দূষিত জলাধারে পরিণত হয়েছে। এর প্রভাব শুধু নদীর উপরই সীমাবদ্ধ নয়, মানুষের স্বাস্থ্য, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য সম্পদ এবং নগর পরিবেশের উপরও এর নেতিবাচক প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল তিনি পরিবেশ রক্ষাকে কেবল সরকারি দায়িত্ব হিসেবে দেখেননি, বরং নাগরিক দায়িত্ববোধকেও সমান গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় থাকলে চলবে না, ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগও প্রয়োজন। বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার প্রশ্নটি আজ উন্নয়নের একটি মৌলিক শর্তে পরিণত হয়েছে। অর্থনৈতিক অগ্রগতি তখনই অর্থবহ হবে যখন মানুষ পরিচ্ছন্ন বায়ু, নিরাপদ পানি এবং স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারবে। আমাদের দেশে পরিবেশ সংরক্ষণে বহু পরিকল্পনা গ্রহণ করা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা দেখা যায়। সময়ের অভাব, প্রশাসনিক জটিলতা এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা অনেক উদ্যোগকেই কাঙ্ক্ষিত সাফল্য থেকে বঞ্চিত করছে। তাই প্রধানমন্ত্রীর সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ বাস্তব ফলাফল অর্জনের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করতে পারে। সব মিলিয়ে বলা যায়, দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ সময়োপযোগী এবং দূরদর্শী। এটি কেবল একটি প্রশাসনিক নির্দেশ নয়, বরং পরিবেশ রক্ষায় জাতীয় অঙ্গীকারের প্রতিফলন। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার মোহাম্মদ মোজাক্কের।

দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদী, গীতিকার মোহাম্মদ মোজাক্কের। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। FM ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুন।

দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদি, গীতিকার মোহাম্মদ মোজাক্কের। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM ব্যান্ড 88.8 MHz এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। FM ব্যান্ড 88.8 MHz, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবে

দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন বশির আহমেদ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিশ্ব সাক্ষরতা দিবসের গুরুত্ব তাৎপর্য বিষয়ক কথিকা শুনবেন দুপুর 12:15। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা বিকেল 3:05। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল 3:30। কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ বিকেল 4:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:30। এছাড়া আধুনিক গান গেয়ে শোনাবেন হাফিজুর রহমান দুপুর 12:30। শিপ্রা দেবনাথ এবং শাহিনুর রহমান শাহিনের কণ্ঠে বেলা 2:40। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। নজরুল সঙ্গীত শুনবেন রোকসানা রৌফ রেখা এবং আমির হোসেনের কণ্ঠে দুপুর 12:20। রবীন্দ্র সঙ্গীত

0: শুনবেন প্রদীপ কুমার কর্মকার ও মৌসুমি জালালের কণ্ঠে বেলা 1:30। লালন গীতের অনুষ্ঠান অচিন পাখি সন্ধ্যে 6:10। পল্লীগীতি শুনবেন শিরিন সুলতানা এবং মোহাম্মদ নাসির উদ্দিন শেখের কণ্ঠে দুপুর 12:40। লোকগীতি পরিবেশন করবেন প্রতুল হাজরা বেলা 2:50। রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান সকাল 9:45। এছাড়া FM 88.8 মেগাহার্জি NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।